0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 20শে ভাদ্র, 21শে রবিউল আউয়াল, 4ঠা সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের $100 কোটি চুক্তি সই। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় $10 লাখ দিল বাংলাদেশ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের নজর রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঢাকার অদূরে তুরাগ তীরে আগামী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। শিশু কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান। এবং শ্রীলঙ্কায় বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিরোধী দল। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান।
3: জন্মাষ্টমী উপলক্ষে সবার প্রতি আমার একান্ত আহ্বান, আসুন আমরা সবাই ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করি। দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে, সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে কেউ কেউ মানুষকে কখনো কখনো উস্কে দেওয়ার চেষ্টা করছে। দেশে কোন রকমের বিদ্বেষ যেন আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ না হয় সে বিষয়ে আমি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি একান্ত আহ্বান জানাই।
1: একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান।
3: বর্তমান সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবেন।
1: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি 9 জন পুরোহিত ও সেবায়িতের মধ্যে সম্মানী বিতরণ করেন। এছাড়াও সারা দেশে পুরোহিত ও সেবায়িতগণের ব্যাংক অ্যাকাউন্টে EFT-র মাধ্যমে এই অর্থ পাঠানো হয়। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তাঁরা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজা। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলসমূহ এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্লোগান নয় বরং 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য তার সরকারের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। তিনি গতকাল ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামী উন্নয়ন ব্যাংক ISDB-র অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। চুক্তির অধীনে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে ইসলামী উন্নয়ন ব্যাংক। প্রধানমন্ত্রী বলেন, চলতি দশকে রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার। তিনি বলেন, তাঁর সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র এবং এই অঞ্চলের প্রবেশদ্বারে পরিণত করা। অভ্যন্তরীণ ও বৈশ্বিক প্রেক্ষাপটে ক্রমে জটিল হয়ে ওঠা নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ভূ রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং উন্নয়ন অর্থায়নের ব্যয় বৃদ্ধি উন্নয়নশীল অর্থনীতিগুলোর উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে অংশীদারত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ISDB-র মধ্যকার এই অর্থায়ন চুক্তি দুপক্ষের মধ্যে নতুন ধরনের অংশীদারত্ব গড়ে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এদিকে দেশে জ্বালানি সংকট নিরসনে তেল গ্যাস উত্তোলন, নতুন নতুন কূপ সন্ধান, বাপেক্সকে শক্তিশালীকরণ সহ সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এর ফলে দ্রুতই সংকট কাটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানির নিরাপত্তায় সরকারের গৃহীত এই সকল পদক্ষেপ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় বিনিয়োগ আসছে ইস্টার্ন রিফাইনারিতে। চট্টগ্রামের এই রাষ্ট্রীয় তেল শোধনাগারের আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ISDB। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ISDB গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে সই হয়েছে অর্থায়ন চুক্তি। প্রকল্পে বছরে আরো ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল ধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পেট্রোলিয়াম জাত পণ্যের চাহিদার প্রায় ৪৫-৫০% স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে, ফলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার উপর চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান,
5: আমি মনে করি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই রিফাইনারির সেকেন্ড ইউনিটটা যদি আমরা স্থাপন করতে পারি তাহলে আমাদের ক্রুড অয়েল পরিশোধন ক্ষমতা আমাদের এখন যা আছে তা তিন গুণ বৃদ্ধি পাবে।
4: অন্যদিকে গ্যাস ও এলএনজি সরবরাহ সংকট পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বাড়তি এলএনজি আমদানি করছে সরকার।
5: আমরা মনে করছি, যেটা জাতীয় সংসদে আমি বলেছি, যে আমরা আগামী দু সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জ্বালানি এবং বিদ্যুৎ পরিস্থিতি একটা উল্লেখযোগ্য আমরা উন্নতি আমরা লক্ষ্য করব।
4: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার প্যানেলকে উৎসাহিত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে IGP রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নেপালের উত্তরাঞ্চলে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য বাংলাদেশ ১০ লাখ ডলার দিয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীকে এই বার্তা দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে উদ্দেশ্য করে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি ঘনশ্যাম ভান্ডারীর হাতে হস্তান্তর করেন। ওই চিঠিতে তারেক রহমান নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম কর্মীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভোলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান। রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জনগণের সুবিধার জন্য সরকার যেসব উন্নয়ন বরাদ্দ ছাড় করে সেগুলো সঠিকভাবে বণ্টন হচ্ছে কিনা এবং উন্নয়ন টেকসই হচ্ছে কিনা সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, টঙ্গীতে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছরের 8-10 জানুয়ারি এবং 15-17 জানুয়ারি দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে। তিনি গতকাল জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার দ্বিপক্ষীয় ও কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন। এক সম্পূরক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন জানান, ভূমিকম্প সহ বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকার 1,00,000 স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে। ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় 5.5 মাস চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস গতকাল জাতীয় সংসদের বৈঠকে যোগ দেন। অসুস্থতা কাটিয়ে দেশের মানুষের কল্যাণে পুনরায় কাজ করার সুযোগ পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গতকাল জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের পরিবর্তে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল উত্থাপন করা হয়। সংসদের বৈঠক আগামী রোববার বিকাল 3টায় আবার বসবে। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান জিয়া স্মৃতি পাঠাগারকে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার আশাবাদ প্রকাশ করেছেন। গতকাল রাজধানী বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা 2026 উদ্বোধনকালে তিনি একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান শিশু কিশোরদের মধ্যে মূল্যবোধ, ন্যায় বিচার, সততা, নিষ্ঠা ও সহনশীলতার বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি, আদর্শ ও জীবন নিয়ে লেখা বইয়ের প্রচার ও বিতরণের জন্য জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটি এই বইমেলার আয়োজন করে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গতকাল এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য 16 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এমন পদক্ষেপকে সময়োপযোগী উল্লেখ করে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান কাঠামোতে স্বল্প সময়ের ব্যবধানে ছাদে সোলার প্যানেল স্থাপন সম্ভব। এর ফলে গ্রাহকরা যেমনি উপকৃত হবেন, তেমনি দীর্ঘমেয়াদে দেশে জ্বালানি সংকট লাঘব হবে বলে মত তাদের। আরো শুনুন প্রতিবেদনে।
7: যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। জ্বালানি সংকটে ভুগছে যুক্তরাজ্য সহ ইউরোপ এবং বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানির ওপর ঝুঁকছে অনেক দেশ, বিশেষ করে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে জ্বালানি উৎপাদনের পথে হাঁটছে দেশগুলো। এরই ধারাবাহিকতায় সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বাড়ির মালিকদের উদ্বুদ্ধ করতে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাহকের ব্যবহারের পর উদ্বৃত্ত থাকা বিদ্যুৎ প্রতি ইউনিট কেনা হবে 10.50 টাকায়। এসব বিদ্যুৎ সরবরাহ করা হবে জাতীয় গ্রিডে। সরকারের এমন সিদ্ধান্তকে বাস্তবসম্মত এবং সময় উপযোগী বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর গালিব হাশমি। ডক্টর গালিবের মতে, প্রাথমিকভাবে সোলার প্যানেল বসাতে একজন গ্রাহকের মোটা অঙ্কের অর্থ ব্যয় হলেও সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি সুবিধার কারণে দীর্ঘমেয়াদে তিনি লাভবান হবেন।
8: সিস্টেম তৈরি করতে 3 লক্ষ টাকার মতো লাগবে। খুব হাই কোয়ালিটি সোলার পাম্প চালাবে, প্রত্যেক মাসেই আমার 10,000 টাকা করে সেভ করবে। প্রথম 1 বছরে 1 লক্ষ টাকা সেভ উঠে আসবে, বাকি 3 বছরের মধ্যেই আমি টাকা দিয়ে ইনভেস্ট করেছিলাম সেই টাকাটা উঠে আসবে। সোলার যে প্যানেল গুলো আমি লাগালাম সেটা হচ্ছে 20-30 বছর চলবে।
7: অনেকেরই ধারণা সোলার প্যানেল বসানোর বিষয়টি বেশ সময় সাপেক্ষ, তবে সংশ্লিষ্টরা বলছেন মাত্র 10 দিনের মধ্যেই ছাদে সোলার প্যানেল বসিয়ে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বেসরকারি প্রতিষ্ঠান নেট জিরো এনার্জি অ্যান্ড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ ইজাজুল হক,
9: কেউ যদি বাসা বাড়িতে সোলার বসাতে যায়, বসাতে গেলে সর্বোচ্চ 10 দিন লাগবে, আর নেট মিটারিং সহ হয়তো আরো 2 মাস লাগতে পারে। এটা হচ্ছে সময়ের বিষয়। বাসাতে লোড আছে 5 কিলো, এখন সোলার থেকে জেনারেশন হচ্ছে 10 কিলোওয়াট, ওই 5 কিলোওয়াট লোডে দিবে, বাকি 5 কিলোওয়াট সে ব্যাটারিতে স্টোর করবে।
7: এদিকে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে যেসব গ্রাহক 2027 সালের 28 ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারি সহ ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপন করবেন, শুধু তারাই সরকারের কাছে উদ্বৃত্ত থাকা বিদ্যুৎ বিক্রি করতে পারবেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ।

0: এবার আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কায় সরকার প্রস্তাবিত একটি আইন প্রত্যাহারের দাবিতে দেশটির বিরোধী দলের কয়েকশত পার্লামেন্ট সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী ও শ্রমিক নেতারা বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি, এই আইন বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করবে। প্রায় দুই সপ্তাহ আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারাদিশানায়কের সরকার দেশটির বিচার বিভাগের সংস্কার এনে সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাব আনেন। এর প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। প্রস্তাবিত এই সংশোধনের ফলে দেশটির শীর্ষ বিচারকদের অবসরের বয়স 2 বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে ও উচ্চ আদালতে বিচারকদের সংখ্যাও বৃদ্ধি পাবে। শ্রীলঙ্কা সরকার বলছে, বিচার প্রক্রিয়ায় সময় কমিয়ে আনতে সংস্কার করা হচ্ছে, এতে বিচার বিভাগের স্বাধীনতায় প্রভাব ফেলবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতকে যতটা বড় করে দেখানো হচ্ছে, বাস্তবে তেমন বড় ধরনের সামরিক অভিযান চলছে না। তিনি জানান, গত মঙ্গলবার ইরানের কুয়েস্তাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা যুক্তরাষ্ট্র তদন্ত করছে। ওই হামলায় অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত মাসে গাম্বিয়া থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। স্পেনের অভিবাসী বিষয়ক এনজিও ওয়ার্কিং বর্ডার্স এর প্রধান জানায়, নৌকাটিতে মোট 127 জন যাত্রী ছিল, তাদের মধ্যে 83 জন প্রাণ হারায়। মৃতদের মধ্যে 4 জন নারী ও একটি শিশুও রয়েছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:41 এবং সূর্য অস্ত যাবে 6:14। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের $100 কোটি চুক্তি সই। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় $10 লাখ দিল বাংলাদেশ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের নজর রাখার আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শিশু কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান। এবং শ্রীলঙ্কায় বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিরোধী দল। খবর শেষ হলো।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
2: সবার সাথে 90.4।

0: বাতি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামা তামা
4: তো জানতো মগর কি হুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
4: মানে কি?
3: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
4: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
5: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: destination, এক স্টেশন।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট. লিসেন ঢাকা মেট্রো 9040. লেটস টক মোর মিউজিক. হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM.

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Zone 10, Talk FM 90.4.
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই?
4: ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আজকে ছুঁচলো, বাঁচলো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: ঝালমুড়িতে
4: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: 90.4 FM.
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: তো আর আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

destination, act station. শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আপনার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Tarka FM 90.4.

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: You're listening to Dhaka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন, এক নেশন এক স্টেশন।

0: মতো শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ।
1: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
2: I went deaf on it.

0: Che?
1: Omani Show.
2: Omani Show. Roni o Shafir Shathe. Proti Shukrobar, Raat 11ta. Dhaka FM 90.4.
3: স্যার আসবো?
0: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
0: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
0: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: উফ, শান্তি নাই রে।
4: আছে
0: কই?
4: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
4: পাবেন
0: কি
4: শান্তি।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইডি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটি এর কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: দেখো পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিফসেট। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা এফএম 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: FM 90.4।
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী। ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়ে এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে, রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনকালে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে, সিলেটে হাসপাতাল পরিদর্শন শেষে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।

0: বন্দরনগরী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে 100 জনের বেশি নিহত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে এখন সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করছে ইন্দোনেশিয়া। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে পৃথক বাণীতে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ ছিল সরকারি ছুটি। জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পূজা অর্চনা ও আনন্দ আয়োজন। রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে মন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ শোভাযাত্রার উদ্বোধন করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ভক্তি, আনন্দ আর উল্লাসে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি। মথুরায় কংসের কারাগারে দেবকী ও বাসুদেবের কোলে জন্ম নেয়া সেই পরম পুরুষের আবির্ভাব তিথিকে স্মরণ করতেই ভক্তদের এই আয়োজন। দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের মধ্য দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়েই মর্তে এসেছিলেন তিনি। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ প্রধান মন্দিরগুলোতে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শান্তি ও সম্প্রীতির প্রার্থনা জানিয়েছেন আয়োজক ও ভক্তরা।
3: আজকের এই দিনটা আমরা উদযাপন করছি সবাই মিলে জন্মবর্ণ নির্বিশেষে শ্রীকৃষ্ণের কাছে আপনার প্রার্থনা এটাই করি, দুষ্টের দমন এবং শ্রেষ্ঠের পালনের জন্য উনি যেন পৃথিবীতে আবারও অবতরণ করবে।
2: রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সংখ্যালঘু পরিচয় দেবেন না।
4: আপনারা অসুর শক্তির বিপক্ষে আপনারা রায় দিয়েছেন, আগামীতেও গণতন্ত্রকে সুদৃঢ়করণের জন্য, অসাম্প্রদায়িকতা বজায় রাখার জন্য আপনাদের ভূমিকা থাকবে। আমরা সকল ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং স্বাধীনতা নিশ্চিত করেছি, এটা বিশ্বমান।
2: উদ্বোধনী অনুষ্ঠানের পর ঐতিহাসিক এই জন্মাষ্টমী শোভাযাত্রা প্রতি বছরের মতোই জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এ সময় শিশুদের রাধা কৃষ্ণ সাজে সাজিয়ে তোলার আনন্দ আর ঢাকের বাদ্যে মুখরিত হয় চারপাশ। রাত 12:05 জন্মলগ্নে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের সকল ধর্মের মানুষ কোনো বাধা বা ভয় ছাড়াই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ি মন্দিরে আজ শুভ জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ধর্ম পালন কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে ন্যূনতম বাধা সৃষ্টির কোনো সুযোগ থাকবে না। তিনি আরো বলেন, খবর পাওয়ার পর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। সরকার দেশের অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করে ও কথা বলে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান দেশের হিন্দু সম্প্রদায়কে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি আজ কুমিল্লায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। তিনি আরো বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি আজ লালমনিরহাটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রায় একথা বলেন। মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যেন নিরাপদে নিজ ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালন করতে পারেন, রাষ্ট্রকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। লালমনিরহাটের বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় স্থাপনার উন্নয়নের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী সিন্ধুমতি দীঘিকে ঘিরে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালাল মুক্ত করা হবে। তিনি আজ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে বলেও জানান তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা 7 দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুরশিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি আজ চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জনগণের দোর গোড়ায় পরিষ্কার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এর অংশ হিসাবে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গায় একটি নতুন পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয় ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি আজ নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় জোর দেওয়া হচ্ছে আগাম সতর্কতা, নিরাপদ আশ্রয় এবং দ্রুত উদ্ধার কার্যক্রমে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে ঝুঁকি কমাতে প্রস্তুতি ও আগাম সতর্কতাকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা আকস্মিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা এবং উদ্ধার কার্যক্রমে সরাসরি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার উপরও জোর দেওয়া হচ্ছে, বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
8: বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ, এটি 12 মাসে কোনো না কোনো অঞ্চলে কোনো না কোনো দিন কোনো না কোনো ধরনের দুর্যোগ সংঘটিত হয়। কখনো বন্যা হয়, কখনো আপনারা সাইক্লোনের সঙ্গে সবাই কম বেশি পরিচিত রয়েছেন, কখনো আমাদের আর্থিকের একটা মারাত্মক অবস্থার মধ্যে আমরা আছি। সেই জন্য সব দুর্যোগের ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় সবসময় সজাগ থাকে।
7: দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারের পাশাপাশি উদ্ধার সরঞ্জাম ও জরুরি সেবার সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্য, দুর্যোগ আঘাত আনার পর দ্রুততম সময়ে মানুষের পাশে দাঁড়ানো।
8: অতীতে এই ত্রাণ নিয়ে নানান ধরনের অভিযোগ ছিল, আমরা চাবো আমাদের এই সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোনো অবস্থাতেই কোনো ক্ষেত্রে কোনো স্তরে যদি এই ধরনের দুর্নীতির অভিযোগ বা সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব।
7: সংশ্লিষ্টরা বলছেন আগাম প্রস্তুতি, দ্রুত উদ্ধার এবং কার্যকর সমন্বয় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্য সরকারের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে বিএনপি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করেন। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। তিনি আজ লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র 6 মাসের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে এমনটা প্রত্যাশা করা ঠিক নয়। বর্তমান সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি উল্লেখ করে মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দীর্ঘ 17 বছরের গুম, খুন ও নির্যাতনের পর মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে সরকার। সমাজ কল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অপরাধ মুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বলেন, যারা মাদকের ব্যবসা করে, সেবন করে কিংবা অনলাইনে অফলাইনে জুয়ার আসর বসিয়ে সমাজকে বিপথে পরিচালিত করছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মতবিনিময় সভার আগে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মাদক সংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে 22টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয় গত রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 60 দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর অধীন ন্যূনতম 5 বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাসমূহ বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনাল সমূহে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী স্থানান্তরিত হবে। দেশের প্রসাধনী বাজারে বাড়ছে চাহিদা, বাড়ছে নতুন ব্র্যান্ড ও পণ্যের বৈচিত্র্য। এই সম্ভাবনাকে সামনে রেখে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক কসমেটিক্স প্রদর্শনী কসমেটিকা ঢাকা 2026। বাংলাদেশ সহ 16টি দেশের অংশগ্রহণে 3 দিন ব্যাপী এই আয়োজনে তুলে ধরা হচ্ছে সৌন্দর্য চর্চা ও ব্যক্তিগত পরিচর্যার নানা পণ্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: দেশের কসমেটিক্স বাজারে বাড়ছে নতুন পণ্য আর নতুন ব্র্যান্ডের উপস্থিতি। সেই সম্ভাবনাকে সামনে রেখে রাজধানীতে চলছে আন্তর্জাতিক কসমেটিকা ঢাকা 2026। বাংলাদেশ সহ 16টি দেশের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে মিলেছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য।
9: খুবই ভালো লাগছে, আমাদের দেশের প্রোডাক্ট প্লাস হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমরা বাইরে দেখি মানে সচরাচর ইউজ করতে, এখানে ডিরেক্ট তাদের প্রোডাক্টটা সম্পর্কে জানা এবং তাদের সাথে ডিরেক্ট কথা বলা ভালো একটা ব্যাপার।
7: শুধু পণ্য দেখানো নয়, ক্রেতার কাছে সরাসরি পণ্যের বৈশিষ্ট্য ও ব্যবহার তুলে ধরেছেন বিক্রেতারাও। একই সঙ্গে নতুন ক্রেতা তৈরি ও বাজার সম্প্রসারণের সুযোগ দেখছেন স্টল মালিকরা।
10: সবসময় চেষ্টা করেছি ভোক্তাদের নিকট অথেন্টিক প্রোডাক্টটা সবসময় দেওয়ার জন্য।
11: এখানে অল টাইপ পারফিউম নিয়ে আসছি, হেয়ার অয়েল আছে, আপনার উইন্টার কালেকশন আছে, পেস্ট আছে।
7: দেশের বাজারে কসমেটিক্সের চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। উদ্যোক্তাদের মধ্যে তৈরি হচ্ছে নতুন পণ্য, প্রযুক্তি ও বাজার নিয়ে ধারণা বিনিময়ের সুযোগ।
12: গত বছর আমাদের এক্সিবিটর রেসপন্স এবং আমাদের যারা ভিজিটর ছিলেন তাদের রেসপন্সটা ছিল অত্যন্ত চমৎকার। তো সেই উৎসাহটা নিয়ে কিন্তু এবার করা এবং সেই অনুপাতে কিন্তু আমাদের এবার এক্সিবিশন আরো বড় হয়েছে। গতবার আমাদের 78টা ব্র্যান্ড পার্টিসিপেট করেছিল, এবার সেটা 130 হয়ে গেছে, যেটা অলমোস্ট ডাবল।
7: দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল পুরো আয়োজন। উদ্যোক্তাদের প্রত্যাশা, এমন আয়োজনের মাধ্যমে দেশের কসমেটিক শিল্পে বিনিয়োগ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও তৈরি হবে নতুন সম্ভাবনা। 5ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে 3 দিন ব্যাপী কসমেটিকা ঢাকা 2026। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। গতকাল থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 100 জনের বেশি নিহত হয়েছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে আজ 2 জন সামরিক কর্মকর্তা ও মেডিকেল সূত্র এ তথ্য জানায়। লোহিত সাগর উপকূলের 1 জন সামরিক কর্মকর্তা সরকারি বাহিনীর 24 জন সৈন্য নিহত হওয়ার খবর জানান। অন্যদিকে তাইজ এলাকার 1 জন কর্মকর্তা জানান সেখানে 15 জন নিহত হয়। এছাড়া 50 জনের বেশি হুতি বিদ্রোহী নিহত হয়েছে বলে জানানো হয়। হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় এলাকা ও তাইজ অঞ্চলের আশেপাশে রকেট ও ড্রোন হামলার পাশাপাশি স্থল হামলা শুরুর পর ইয়েমেনের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন কুহেস্তাকে একটি ইরানি বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র তদন্ত করবে। ওই হামলায় মৃতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্র তেহরানের হিসাব নিকাশ বদলে দিয়েছে এবং সতর্ক করে দিয়েছেন যে মার্কিন হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া হবে বহুমাত্রিক। ইরানের যৌথ বিমান প্রতিরক্ষা কমান্ডার জানান ইরান আজ এবং ভবিষ্যতে যে কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত, কারণ হুমকি এখনো শেষ হয়নি। তিনি বলেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আত্মনির্ভর ভরশীলতা অর্জন করেছে। নেপাল তিব্বত সীমান্তে 1 সপ্তাহের বেশি সময় আগে আঘাত হানা আকস্মিক বন্যায় 1,300 বেশি মানুষ নিহত হওয়ার পর নেপালের একটি সুড়ঙ্গ থেকে 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ ত্রিশুলি 3A জলবিদ্যুৎ প্রকল্প থেকে শ্রমিকদের উদ্ধার করা হয়, তারা এখন চিকিৎসাধীন। একজন বিশেষজ্ঞ বিবিসিকে জানান একটি গোল্ডিক্স জোন এ আরও অনেকে জীবিত থাকতে পারে, সেখানে 39 জন আটকা পড়ে বলে ধারণা করা হচ্ছে। সূত্র জানায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং কাদা ও পাথরের কারণে সুড়ঙ্গগুলোতে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে চীন নেপাল সীমান্তের উভয় পাশে এখনও 5,600 বেশি মানুষ নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে অন্তত 550 বিদেশি নাগরিক। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী অন্তত 12 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। পাকিস্তানের সামরিক বাহিনী আজ এ ঘোষণা দেয়। কালাত জেলায় সক্রিয় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর গত বুধবার থেকে সেখানে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ইন্দোনেশিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 ওভারে 2 উইকেটে 10 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে রাত 8:30 ভারত পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামবে। দুবাইয়ে এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। এদিকে আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।
13: নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী। ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়ে এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে, রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনকালে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালাল মুক্ত করা হবে, সিলেটে হাসপাতাল পরিদর্শন শেষে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। বন্দরনগরী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বর্তমান সরকার সংবাদ মাধ্যমে পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে 100 জনের বেশি নিহত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এখন সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করছে ইন্দোনেশিয়া। খবর শেষ হলো।
14: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
15: ঢাকা FM 90.4
16: সারা দেশে
15: সবার সাথে।

0: English and Career Adda with ATM Sir. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে আয়োজনটি, মানে এই আয়োজন নিয়ে আমাদের অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন স্যারকে প্রশ্ন করার জন্য। তো স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আয়োজনটি নিয়ে একটু বলতে চাই, আয়োজনটির নাম হচ্ছে ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের এটিএম স্যারের সঙ্গে বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। তো ইংলিশ ক্যারিয়ার আড্ডা, ইংলিশ ও ক্যারিয়ার আড্ডায় আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং স্ক্রিনে আমি আসলে আমাদের স্যারকে স্বাগত জানাতে চাচ্ছি, এটিএম স্যারকে, যিনি আমাদের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমেই। যে যেখান থেকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শুরু হচ্ছে, একটু আমার থেকে একটু ইনিশিয়াল একটু বার্তা বলি। আমি যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের ক্যারিয়ার নিয়ে IELTS দিয়ে, ইংলিশ নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট, এছাড়া আরও দেশে কিভাবে কি করবে, কিভাবে ফ্রিল্যান্সিং করবে বা ডিজিটাল মার্কেটিং করে নিজেকে গড়ে তুলবে, এ নিয়ে কাজ করছি। আমি চাইবো যে যখন প্রশ্ন করেন তখন কিছুটা হলেও তার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি চাইবো যে আপনার বয়সটা বলবেন, কত সালে আপনি কি পাশ করেছেন, GPA কি, আর পাশ না করলে সেটাও বলবেন। কারণ আপনি জানেন এখন ইউরোপে যাওয়া যাচ্ছে, যারা লেখাপড়া জানে না তারও যেতে পারছে, তো অনেকে আমাকে জানান না, বাট বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন আমি জানতে পারি কারোর এক্স্যাক্ট তথ্য, যেমন বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, পাশ করেছি বা করেনি, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি তাকে আমি স্টুডেন্ট ভিসার জন্য করব, নাকি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের জন্য বলবো, নাকি কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য করব, না কোন দেশের জন্য করব, নাকি সাউথ কোরিয়ার জন্য করব। অর্থাৎ এইটা হলে আমার জন্য ভালো হয়। অনেকে আছে বিবাহিত কিন্তু বলতে চায় না, তো বিবাহিত হলে সে অসুবিধা হচ্ছে, একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায়। আমি কেন বলছি, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার দেখেন কারো কারো বাচ্চা আছে, সেটাও তারা হাইড করে রাখে, সে তো সমস্যা হচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে ডাক্তারের কাছে রোগ গোপন করলে ডাক্তার কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবেন না, চিকিৎসা ভুল হবে। তো আমি বলি তাদের যদি এইটাও লেখে যে আমার একটা বাচ্চা আছে, বয়সটা এত, তাহলে সুবিধা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, একজনের যোগ্যতা দিয়ে হাজবেন্ড বা ওয়াইফ একসাথে যেতে পারছে, এমনকি বাচ্চার সহ যাওয়ার সুযোগ, তো সেটা তো আমাকে বলেনি। এই জন্য বলবো যারা যখন প্রশ্ন করছেন আপনারা কিছুটা হলো আপনাদের এই বেসিক তথ্যটা দিয়ে তারপর প্রশ্নটা শুরু করেন, কোথায় যেতে চান, কি বৃত্তান্ত, বা দেশে করতে চাইলেও ইংলিশ শিখবেন কোথা থেকে, আপনার বেসিকটা কেমন সেগুলো জানান। আশা করি ঢাকা এফএম এর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন থেকে বেকারত্ব নামে অভিশাপটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে হালাল ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, সারা জীবনে কিছু করতে চায়, এটাও আসলে একটা অ্যাচিভ হবে ইনশাল্লাহ। দীর্ঘ 23 বছর কত লক্ষ মানুষের উপকার করেছে বলতে পারবো না, কত মানুষ বাইরে গেছে সেটা বলতে পারবো না, কত মানুষ সফল হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, বহু মানুষের বেকারত্বের অভিশাপ থেকে তারা রক্ষা করতে পেরেছেন আমার কিছু পরামর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
0: ধন্যবাদ স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমরা অবশ্যই আপনি স্যারকে দেখতে পাচ্ছেন এবং আপনি যেই যেই এপিসোডগুলোর নিচে আসলে কমেন্ট করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে লিখেছিলেন প্রান্ত নাগ রুদ্র, SSC শেষ করে ইউরোপ যেতে চাইলে কি করতে হবে স্যার, আমি মোটামুটি ইংরেজি বুঝি স্যার।
1: SSC মানে ম্যাট্রিক না ইন্টার?
0: জি, SSC শেষ করে ইউরোপ যেতে আর কি চাইলে তিনি বলেছেন আর কি।
1: আচ্ছা, তার মানে ধরে নিচ্ছি আসলে অনেকে SSC HSC খুব সিমিলার কথা, তো ওই জন্য ম্যাট্রিকুলেশন ধরে নিচ্ছি,
0: ম্যাট্রিক
1: বা আমরা যখন আলিয়া মাদ্রাসায় বলি তখন কিন্তু দাখিল পাস হয়, দাখিল পাস, অথবা কেউ কেউ টেকনিক্যাল থেকে পাস করেন, SSC সমমান। আমরা অনেকেই যাই না, টেকনিক্যাল থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, উন্মুক্ত থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, অনেকে কিন্তু আমরা যাই না এই মাধ্যমগুলো। আমরা অনেকেই ভাবি না যে আসলে মাদ্রাসা থেকে একটা পাস করলো, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করলো, দাখিল কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং SSC সমমান হিসেবে গ্রহণযোগ্য। এখন আমরা যদি ও বলছে ইউরোপে যেতে চাই, সে ইংরেজি মোটামুটি পারে, আসলে যদি তার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত না হয় তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ নাই বললেই চলে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে শুধু ইংলিশ জানলেই, শুধু স্পোকেন অর্থাৎ কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, আমি এটিএমস এ যেটা বলবো, এটিএম যা সততার চাদরে মোড়ানো, সততার সাথে পরিচালিত, আমার এখানে যারা দেখে দেখে লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করাই। যদি ইংলিশে শুধু লেভেল ওয়ান টু করতে পারে, লেখাপড়া না জানলেও সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, সে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। আমি বলে রাখি যে যারা ম্যাট্রিক পাস করেছেন বা দাখিল পাস করেছেন, সমমান পড়েছেন, যার মতো যিনি প্রশ্ন করেছেন তার মতো, তাদের ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং বৈধভাবে। সেভাবে আপনি জানেন বাংলাদেশের অনেকেই মানে এখান থেকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়াতে পৌঁছায়, লিবিয়াতে পৌঁছানোর পরে সেখান থেকে সাঁতার কেটে বা বিভিন্ন বোটের মাধ্যমে জীবন ঝুঁকি নিয়ে, আমি কয়েকদিন আগে শুনলাম যে প্রায় মনে হয় একটা বোটে ছিল 42 জন, তো 42 জনের মধ্যে 2-4 জন বেঁচে চার সব মারা গেছে, 38 জন বা 39 জন মারা গেছে। এই ভয়াবহ এরকম রিস্ক নিয়ে কেউ যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ মাছের পেটে থাকছে, অথচ সেখানেও চলে যাচ্ছে 24-25 লক্ষ টাকা, কেউ 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এখন যায় না, সবই 22-23 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ টাকা দিয়ে, অথচ তার অর্ধেক, প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি এইটা দিয়ে যাওয়া যাচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত বেশ কয়েকটা দেশে, সেনজেনভুক্ত দেশে, যেমন দেখে রোমানিয়াতে যাওয়ার সুযোগ আছে, বুলগেরিয়াতে সুযোগ আছে, এগুলো সেনজেনভুক্ত, বাট এগুলোর খরচ খুব কম। এছাড়া আপকামিং সেনজেন, সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে, সাইপ্রাসে, জাস্ট ইংলিশ জানতে হবে, জাস্ট কথা বলার মতো ইংলিশ, সেটা আমরা শেখাচ্ছি এখান থেকে। যারা জানে না তাদেরকে কি করছি আমরা, তাদেরকে একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান করাচ্ছি, লেভেল টু এটুকু করলে যথেষ্ট, শুধু লেভেল ওয়ান করলেও ইউরোপে যাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদের একাডেমিক যোগ্যতা নাই তারাও এখন ইউরোপে যেতে পারছে বৈধভাবে, অবৈধ না, বৈধভাবে, এবং তারা স্বপ্ন পূরণ করতে পারছে। আপনি জানেন যে একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে পিআর পায়, প্রথমে তারা পায় টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এরপর আস্তে আস্তে তারা পিআর পেয়ে যায়। আপনি জানেন বাংলাদেশের একটা বড় অংশ শুধুমাত্র দালালের খপ্পরে পড়ে তাদের সব শেষ করে, এই যে বিদেশে যাবে, ইউরোপ যাবে, আমি এরকম অনেককে শুনেছি। আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তার বয়স এখন 30 পার হয়ে গেছে, ও বিয়ে করতে পারেনি, আমাকে বলে স্যার আমি বিয়ে করতে, সে এখন কিন্তু ওই ডিগ্রি পাস করেছে, বলছে স্যার আমি শুধু বিদেশ যাওয়ার চিন্তায়, এই গত 7-8 বছর ধরে শুধু বিদেশ যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি এটিএম স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা এফএম এর কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছে স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ গেছে সে হিসাব করতে পারছে না। এবং আরো দুঃখজনক কথা হলো তার আপন আত্মীয় মানে চাস্ত চাস্ত, আমি বললাম যে কিরকম, বলছে যে আমার দাদা এবং তার দাদা আপন ভাই, তো বুঝতে পারলাম রিলেশনশিপ হচ্ছে চাস্ত চাস্ত ভাই আর কি। তো এইরকম সম্পর্কের একই বাড়ি সেও তাকে প্রতারণা করেছে, মানে দেশটা মানে কেন জানো, আমি অনেক দেশে গেছি কিন্তু এত প্রতারক দেখি নাই। আপনি দেখুন ভিসা এজেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, না জানি আমার সব শেষ হয়ে গেল, এই যে আতঙ্ক, এই জন্য আমি বলবো যে একটা বার হলো সেজন্য আমার সাথে দেখা করে। আমি তো দীর্ঘদিন কাজ করছি, প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, দেশে বিদেশে ক্যারিয়ার নিয়ে কাজ করছি, আমার জীবনে কখনো কেউ আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে কখনো, আমার জীবনে কখনো হয়নি, 1000-1000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, আমি যে পথে আছি সে পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি আমার জন্য এই এই যেভাবে চলছি, হালাল ভাবে মানুষের স্বপ্ন দেখাচ্ছি এবং সৎ ভাবেই কিছু করা যায়, এটা হচ্ছে একটা প্রমাণ এটিএমস, যা দীর্ঘ 23 বছরের যাত্রা আমার এই ক্যারিয়ার নিয়ে আজও আছে আপনাদের ভালোবাসায়। এটিএমস যা সততার সাথে পরিচালিত, আমি একটা কথা বলবো, আজকে এই প্রশ্নের অ্যান্সার দিলাম আমি, এরকম অনেকে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছে, কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ আবার স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে, আপনি জানেন যে অনেকে পুরো পরিবার নিয়ে যেতে চাই, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি না জেনেই কারোর কাছে আপনি চলে যাচ্ছেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মৌসুমি প্রতিষ্ঠান, দেখবেন যে তারা একটা সিজনের জন্য বানাচ্ছে, এমনকি ঢাকার খুব উন্নত জায়গায়, একেবারে ঢাকার খুব উন্নত জায়গায় যে লোকেশনগুলোতে মানুষ যায়, গুলশান, বনানী, এমনকি ভালো জায়গায়, এমনকি মিরপুরের বেশ কিছু জায়গায় শুনেছি, অল্প কিছুদিনের জন্য তারা অফিস দিয়েছে এবং ছয় মাস পরে সেই অফিসের কোনো অস্তিত্ব নাই, এরকম অনেক আছে। তা আমি চাইবো যে আপনারা জীবনে একবার হলেও আমার সাথে দেখা করুন, টাকা না থাকলে ধার করুন। অনেকে আছে বলে, স্যার আপনি যে দেখা করতে বললেন, বাড়ি তো কুড়িগ্রাম, বাড়ি তো রংপুরে, বাড়ি তো সিলেটে, চট্টগ্রামে, ময়মনসিংহ, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, তা আমি কীভাবে দেখা করবো? আপনি তো ঢাকায় বসেন, ঢাকার মালিবাগে বসেন এটিএমসে, আমি কীভাবে যাবো? এত টাকা তো আমার নাই। আমার তারপরে বলে ধার করতে বলি, না হলে আমি বলে যে বাড়িতে মানুষ কিছু পোষে, কবুতর পালন করে, পালে, এখানে অনেকে আপনি জানেন যে হাঁস মুরগি প্রত্যেকে বাড়িতে থাকে, আমার দুটো বিক্রি করে চলে আসুন। যদি সেটাও না থাকে, ধার করে আসুন, সেটাও না থাকে, আপনি একবেলা রিক্সা চালান তারপরে আসেন, তাও বলবো যে দেখা করে যান, বুঝে যান, জেনে যান যে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, একটি সঠিক তথ্য জেনে যান। আমার আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, সত্য স্বপ্ন দিয়ে যত দূর যাওয়া যায় একটা জেনে তো যান, নিজের জন্য বা নিজের সন্তানের জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি। অনেকে বলে, স্যার আপনার ব্যক্তিগত নাম্বারটা আপনি দেন, তো অনেক সময় ধরতে পারেন না। আমি বলবো, তাতে বলবো যদি আমি ধরতে না পারি, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, এসএমএস করুন। আপনি না হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তো কোনো টাকা পয়সা লাগে না, আপনি ইন্টারনেট কানেকশন হলেই আপনি আমাকে কল করতে পারছেন। তা আমি বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনি লেখেন। আর ব্যক্তিগত নাম্বার দিচ্ছে এই জন্য, অনেকে আমার ইউটিউব চ্যানেল দেখতে চায় এটিএম স্যারকে, অনেকে আমার ফেসবুকে আমাকে খুঁজতে চায়, তো সবার চেয়ে ভালো হয় আমার নাম্বারটাই দিয়ে দিলে। অনেক মুরব্বী আছেন সরাসরি কথা বলতে চান, আমি এখন দিচ্ছি, আপনারা প্রোগ্রামের পরপরে আমাকে কথা বলতে আমার নাম্বারে কল দিবেন এক ঘন্টার জন্য, 01712 80 81 93। আবার বলছি আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 01712 80 81 93। আবার বলছে 01712 80 81 93। আমি দীর্ঘ 23 বছর কাজ করছি, আর এই সিমটার বয়স, আমি যে নাম্বারটা দিলাম এটার বয়স হচ্ছে মনে হয় প্রায় 22.5 বছর হবে, অর্থাৎ এইটা এত বছরের এই নাম্বারটা আমি দিলাম। তো অনেকে বলে, স্যার আপনার ব্যক্তিগত নাম্বার, হ্যাঁ এত বছরের এই নাম্বারটার বয়স অনেকের জন্মই হয়নি, অনেকের 22 বছর তো হয়নি, তো নাম্বারটার বয়স তো 22 বছর হয়ে গেল, তো এই জন্য 22-23 বছর নাম্বারটার বয়স হয়ে গেছে। এবং এই নাম্বারটা আপনি দেখবেন যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানেও বেশ কিছু বইতে লেখা আছে এবং অনেক পত্রিকায় গেছে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক কর্নারে এই নাম্বারটা রয়ে গেছে। কেন বললাম নাম্বারটা, এই নাম্বারটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম যে আমাকে কখনো ওই 20 টাকাতে কেনা যাবে না, 100 কোটি 1000 কোটি টাকাতে আমাকে কেনা যাবে না, এত 23 বছরে কেউ কিনতে পারেনি, বাকি জীবনে ইনশাল্লাহ কেউ কিনতে পারবে না ইনশাল্লাহ। তো যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা ইংলিশ সেখানে একদম জিরো থেকে IELTS পর্যন্ত ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং নিজের স্বপ্ন পূরণ করতে চাই, একটাবার হলেও এই নাম্বারে কল করুন।
0: জি অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আরও প্রশ্ন করেছিলেন অনেক বন্ধুরা, আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা যারা আসলে প্রশ্ন করতে চান অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের নম্বরও আপনি পাঠাতে পারেন আপনার প্রশ্নটি, 01841904904 এটি হচ্ছে আমাদের নম্বর। এবং স্যারের সঙ্গে মানে এই ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যেই এপিসোডগুলো আপনি কিন্তু ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই প্রতিটা আড্ডা কিন্তু বা প্রতিটা এপিসোড কিন্তু আপনি দেখবেন, যেন আপনি আসলে আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনার যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনি পাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার, আমাদেরকে লিখেছিলেন ইসমাইল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি অনার্স শেষ করেছি এবং কামিল শেষ করেছি, এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, আমার টাকা পয়সার সমস্যা আছে, একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাব, এটার রিপ্লাই দিবেন স্যার।
1: আচ্ছা ইসমাইল শেখ, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে, অনেকেই মনে করে দাখিল আলিম করেছে, তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে, এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে, এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল। সফলতার জন্য মাস্টার্স প্রয়োজন নাই। আমি এটা বলি যে আসলে ইউরোপে যেতে গেলে আমি অনেক কেমন আছে, মাস্টার্স পাস তারপরেও আমি কি করেছি, ইউরোপের সাইপ্রাসে যেহেতু এয়ার গ্যাপ নাই, ইউরোপের ফিনল্যান্ডে এয়ার গ্যাপ নাই, আমি অনেককে এটা করেছি শুধুমাত্র ইউরোপে বেশি দিন তারা থাকতে পারবে বা পিআর পেতে সুবিধা হবে, পার্মানেন্ট হতে সিটিজেনশিপ পেতে সুবিধা হবে, এই জন্য আমি কি করি তাদেরকে অনার্সে পাঠিয়েছি, ব্যাচেলর পাঠিয়েছি। কারণ ব্যাচেলর চার বছরের, চার বছরের কোর্সে পাঠালে আসলে শুধুমাত্র পড়াশোনার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাতে চাই না বা বলতে চাই না, কারণ একটা মানুষের জীবনে হালালভাবে ইনকাম খুব দরকার। আপনি যত যাই পড়েন না কেন, যত যাই পড়েন না কেন, হালাল টাকা যদি না থাকে বাস্তবতাতে কি জিনিস তা মানুষ হাড়ে হাড়ে টের পায়। পৃথিবী এমন একটা জায়গা যেখানে গদ্যময় হয়ে যায় যদি পকেটটা খালি থাকে। পকেট খালি থাকলে বোঝা যায় যে সে কে, তার পরিচয় সে বুঝতে পারে। একটা মানুষ যে কিছু না এটা তখন বোঝা যায় যখন তার পকেটটা খালি। আমি দেখেছি যে মানে মানুষ দেখেন আর পশুতে প্রাণীতে পার্থক্য থাকে না। দেখবেন যে যার টাকা নাই সে একটা রেস্টুরেন্টে বসতে পারছে না, সে কিছুই করতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না, রিক্সাওয়ালাও তাকে নিবে না, বাস তাকে নিবে না, কত কঠিন জায়গা। এই জন্য আমি তখন বলি হালালভাবে একটা মানুষের কিছু ইনকাম দরকার। এবং সেটার জন্য যেহেতু বাংলাদেশে একটা ছেলে ওই যে যেমন ইসমাইল শেখের মতো সে করেছে, সে কিন্তু মাস্টার সমমানের, অর্থাৎ সে কিন্তু মাদ্রাসা লাইনেই সে মোটামুটি আলিম পাস করেছে, দাখিল আলিম পাস হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়েছে মাস্টার্সের জন্য। আমি বলবো তাকে এই বয়সেও তার সুযোগ আছে ইউরোপে যাওয়ার, শুধু যদি আইএলটিএস করে। দীর্ঘ 23 থেকে 24 বছর আমি আইএলটিএস পড়াচ্ছি, পড়ানোর সাথে আছি, আইএলটিএস প্রশিক্ষণ দিচ্ছি, টিচারদের গড়ে তুলছি, আমার হাতে অনেক শিক্ষক তৈরি হয়েছে, আইএলটিএস শিক্ষক, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মালিক আমার ছাত্র। তো যারা প্রতিষ্ঠান মানে যারা আইএলটিএস পড়ায়, ইংলিশ পড়ায়, এরকম অনেক প্রতিষ্ঠানের মালিকই আমার ছাত্র আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আমি যেহেতু এই কাজটা করছি, আমি জানি একটা মানুষ যদি আইএলটিএস করে সে বিদেশে যেতে পারুক আর না পারুক সে সফল হবে ইনশাল্লাহ, এটা আপনি বিশ্বাস করেন। আরো একটা আজকে আমি ঢাকা এফএম কে একটা উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আছে ঢাকা এফএম এর এই মুহূর্তে যারা শুনছেন 90.4, আমি বলবো যে আমি তো ঢাকা এফএম এর সাথে দীর্ঘ কত বছর হবে, প্রায় 15-16 বছর আছি, সম্ভবত 10 সাল থেকে, তো 16 বছর হলো। তো 16 বছর ধরে আমি কাজ করছি বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামে, তো তখনও বলেছি এখনও বলছি, এই যে ঢাকা এফএম এ অনেকে আছে আমাকে বলে, স্যার এই যে আপনি বললেন যে এটিএম স্যার হিসাবে আপনি কাজ করছেন, আপনি মানুষগুলোর কারিগর, কিন্তু আমার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো বিদেশ যাওয়ার মতো টাকা আমার আমার সামর্থ্য নাই, জমিও নাই, আমার কাছে অনেকে আসছে খাস জমির উপরে থাকে, বাড়ি খাস জমির উপরে, তার দাদাও খাস জমির উপরে ছিল, বুঝছেন, আমার বাবার তো জমি নাই, আমার দাদারও জমি ছিল না, খাস জমির উপরে এতদিন ধরে আছে, বাড়ির বয়স করতে বলছে যে বাড়ির বয়স পরে 52 বছর, মানে স্বাধীনতার পরেই তারা ওখানে যখন সেটেল ওখানে চলে আসে, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, চর এলাকায় ছিল, চলে চলে গেছে ওখানে ছিল, সেই ছিল স্বপ্ন দেখতে পারে এখন যে সে একদিন সফল হবে, সে একদিন ভালো হালাল ইনকাম করবে, এমন কি সে একটা বাড়ির মালিকই হবে এবং তার একদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ হালালভাবে। কিভাবে জানেন, যদি শুধু কেউ ইংলিশ ভালো করে তো কিছু হয় না, মোটামুটি একটা চাকরি পায়, যদি কেউ সে তুখর হয় সে কোনোদিন বেকার থাকবে না। তুখর হওয়ার মাত্রা কি, আমি বলবো শুধুমাত্র ইংলিশ দেখে দেখে লিখতে পারে পড়তে, আমি কিন্তু একাডেমিক যোগ্যতার কথা বলছি না, যদি কেউ দেখে দেখে ইংলিশ লিখতে পারে পড়তে পারে এবং সে তো লেভেল 1-2 করে এটিএমস থেকে এবং তারপর সে আইএলটিএস করে এবং আইএলটিএস পরীক্ষায় যদি সে 7 পায়, তা যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যতজন পাবে ততজনকে। আমার সাথে একটা প্রতিষ্ঠানে, ঢাকাতে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, বিটুবি স্বাক্ষরিত হয়েছে, তারা বলেছে এটিএম থেকে যতজন আইএলটিএস 7 পাবে ততজনকে তারা চাকরি দেবেন ইনশাল্লাহ এটা কল সেন্টারে। এইভাবে 200টা চাকরি এখন আছে, 200টা। আমি একজন বলছি যে আপনারা আসেন, আমি এমনকি যখনই পাঠাই তখনই দেখা যায় যে ওই থাকে না, যেহেতু আপনি জানেন যে বিদেশে যাওয়া যাচ্ছে, ইউরোপে 7 পাওয়া মানে অনেক কিছু, তো অনেক কিনা মধ্যে লেখাপড়াও নাই, তাদেরকে বলবো শুধু এটাই করেন। আজকে ঢাকা এফএম এর যারা লিসেনার আছে বা আজকে এটিএম স্যারকে যারা শুনছেন বা আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন তাদেরকে বলবো, এটা একটা বড় সুযোগ, কিচ্ছু নাই, আপনার কিছুই নাই, আপনি শুরু করুন ইংলিশ শেখা। আপনি দূরে আছেন, দূরেই থাকেন, যে স্মার্টফোন হলে আপনি অনলাইনে করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার করেছে তো, কিন্তু সে বুঝে নেই ভালো মতো। আপনি তার তুকর তুকর হয়তো দূরের কথা, সে তো ভালো করে এখনো পারে না, কোর্স তো শেষ করে গেছে, এখনো ভালো করে সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স বলতে অনেকক্ষণ সময় লাগে। আবার দ্বিতীয়বার আবার কোর্সটা করো, ফ্রি, আর টাকা দেওয়া লাগবে না। তৃতীয়বার আবার করো যদি মনের মতো ফ্লুয়েন্সি না আসে, বা তুমি ঠিক আছে বলছো মনে হচ্ছে যে আর একটু বড় বড় সেন্টেন্স লিখতে পারতাম, তাহলে চতুর্থবার করো। স্যার আমি যদি আর একটু ভালো করতাম, যদি আমি শিক্ষক হতে পারতাম, তা আবার করো। এইভাবে দশবার একটা কোর্স করা যায় এক খরচে। আমি যে কাজটা করছি এটা তো আমি বলবো যে আসলে আমি তো সাধারণ মানুষ, আমি তো সরকার না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যা করছে এইভাবেই তো কত মানুষকে করে তুলছে, লক্ষ লক্ষ মানুষ তো শুধু এটাতেই করে তুলতে পারে। আমি তো বলো আমার কথাগুলো যদি মেনে থাকে বাংলাদেশে কোনো বেকার থাকবে না, ইনশাল্লাহ কেউ বেকার থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি তো বলেছি বাংলাদেশের বেকারত্বকে আমি একেবারে জাদুঘরে রাখতে চাই। এটাকে আপনি বিশ্বাস করেন, আপনাকে মনে হয় এটা সম্ভব?
0: জি স্যার,
1: এটার জন্য মন দরকার, এটার জন্য আর কিছু দরকার না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াত 160 এখানে আল্লাহ তাআলা বলছেন, মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায় প্রথম কথা হচ্ছে সে তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তাহলে আল্লাহ তাআলা বলছেন দেখেন, যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এর পরের অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আলে ইমরান, যে মুমিনগণ এই জন্য আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এই জন্য যদি কেউ সফল হতে চায় প্রথম ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা রাখলে সে সফল হবে ইনশাল্লাহ। এবং তারপরে সূরা নাহলের মধ্যে একটা জায়গা আছে, যারা একদম শেষ আয়াতে এবং বেশ পবিত্র করে বেশ কয়েকটা জায়গায়, তার মধ্যে সূরা আনকাবুতে একটু চলে আসে, সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69, সেখানে একটা স্পষ্ট কথা, যারা আল্লাহর পথে আছে সংগ্রাম করছে চেষ্টা করে যাচ্ছে তারা, তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন, অর্থাৎ বিজয়ীদের পথ আল্লাহ বাতলে দেন। কেন? সে আল্লাহর পথে আছে, তাওয়াক্কুল করেছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। আমি যেন বলব প্রত্যেকেই আল্লাহর পথে তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন, সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। বাট অলসতা করে বসে থাকা যাবে না, অলস, এই অলসতা হচ্ছে শয়তানের একটা কাজ। আরেকটা কথা বলবো, জীবনে কখনো কেউ কষ্ট হলেও মনের মধ্যে হতাশা জিনিস, হতাশা নামক জিনিসটা রাখবেন না, প্রশ্রয় দেবেন না। হতাশা এত খারাপ জিনিস, প্রত্যেকের জীবনে, কার জীবনে হতাশা আসে না? মনে রাখবেন একটা জীবন স্রোতের মতো। হ্যাঁ, একটা সময় এরকম আছে, দেখবেন যে আপনার বিজনেস সাইকেল দেখছেন মনে হয়, বিজনেস সাইকেল আপস অ্যান্ড ডাউনস, আপস ডাউনস, আপস ডাউনস, তার মানে কিছু কিছু আপ আছে, কিছু কিছু ডাউন আছে। মনে রাখুন কোনো বিজনেসেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানই একই রকম চলতে পারে না। একটা সময় দেখবেন তার একটা খরা আছে, একটা সময় দেখবেন সে খুব অনেক প্রফিট করছে, এক সময় তার লসও আছে, এক সময় সুখ ঝুঁকিতে থাকে। ঠিক মানুষের জীবনে সারা জীবন সুখ এটা কোনোদিন হবে না, সারা জীবন দুঃখ এটাও কোনোদিন হবে না। এই জন্য হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে গেলে সে মনে করে যে আমি কত কষ্টের মধ্যে আছি, আল্লাহকে আর কাউকে দেখলো না, আমি কষ্ট করলো আবার আল্লাহ আমাকে কষ্ট দিল, আমার কিছুই না, আবার আমার এইটা এই লস হলো। একটা লোক বলছে স্যার আমার সারা জীবন সঞ্চয় দিয়ে একটা দোকান করেছে, সেই দোকানটাও এই যে ইসে আপনার ভেঙে গেল, চাল টাল চলে গেল, খুব যেন বৈশাখের ঝড় টর, এই জন্য মানে তার এলাকা শরীয়তপুর, তো বলছে সারা জীবনে আমি করেছি একটা দোকান, চলছিল ভালোই, এই দোকান লন্ডভন্ড হয়ে গেল, হ্যাঁ আল্লাহকে আমার কিছু দেখলো না, হ্যাঁ আল্লাহ আমার পুরো অবসর করলো, আমার এই কথা কোনোদিন বলবেন না। এটার মধ্যে যে কি আছে এটা আপনি জানেন না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পড়তে হবে। এবং শেষে বলা হচ্ছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন যারা ধৈর্যশীল। এই জন্য হঠাৎ করে আমাদের মানে বলে যেন আমার দ্বারা কিছু হবে না, এই কথা কোনোদিন বলবেন না। হতাশা এমন একটা জিনিস, যদি আপনার মধ্যে চেপে পড়ছে, শয়তান পেয়ে গেছে, বলে শয়তান বলে যে আমার কাজ দায়ার ছুটি, কেন হতাশা এত খারাপ? শয়তানের চেয়ে খারাপ হচ্ছে হতাশা। শয়তান বলে যে আমার চেয়ে একদিকে উপরে হচ্ছে হতাশা। হতাশা হলে সে নামাজ কালাম বাদ দিয়ে দেবে, সে কাজ বাদ দিয়ে দেবে, সে ওই বিড়ি খাওয়া শুরু করবে, সে খারাপ কাজগুলো শুরু করবে। হ্যাঁ, একজন বিড়ি খাচ্ছে, বলছে কেন করছে? সাময়িক মুক্তির জন্য বিড়ি খাচ্ছে। বলছে কিরকম সাময়িক মুক্তি? বলছে আমার এখন খুব দুঃখ কষ্ট, হতাশা, এই জন্য আমি মুক্তির জন্য বিড়ি খাচ্ছি, বিড়ি থেকে আমি মানে নিজেকে বাঁচার জন্য। তো বলছে তুমি তো বাঁচার জন্য করছো, তোমার তো আরো ক্ষতি হচ্ছে।

0: ধূমপান করো, তুমি অমুক জিনিস খাও, মাদক নাও, তুমি দেখো এটা ভুলে থাকতে পারবা। তার মানে কি? তাকে আরো ক্ষতি করলো, মানে সে তো ক্ষতির মধ্যে আসি, হতাশার মধ্যে, আরো ক্ষতি করলো তাকে বিড়ি দিয়ে, আরো ক্ষতি করলো তাকে মাদক দিয়ে, আরো ক্ষতি করলো তাকে বিভিন্ন রকমের যে নেশা টেশা আসে সেগুলোর মধ্যে দিয়ে, আরো ক্ষতি করলো তাকে দামাজ থেকে বিরত রেখে, অর্থাৎ আরো ক্ষতি করলো, সে ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছে, কারো কথা শুনে না, মানে চরম খারাপ যা আছে সমস্ত খারাপ কিছু নিয়ে আসে হতাশা। এই জন্য আজকের থেকে বলবেন যে হতাশা আছে আমি কেয়ার করি না, আমি আমার মতো কাজ করে দেবো, আজকে আমার কথা শুনুন, আজকে থেকে শুরু করুন, এখন অনেক সুযোগ আছে, লেখাপড়া যে জানে সে ইউরোপে যেতে পারবে স্টুডেন্ট ভিসায়, যে জানে না সেও ইউরোপে যাবে, একই দেশে যাবে ইনশাল্লাহ, একই দেশে যাওয়ার সুযোগ, হয়তো সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে, উনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আমি দুটা নিয়েই কাজ করছি, এবং অনেকে যাচ্ছে পুরো পরিবার নিয়ে, একজনের যোগ্যতা থাকলে একজন একাডেমিক যোগ্যতা আছে, অনেক মহিলা আসে, অনেক পুরুষ আসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন শিক্ষিত, একজন একেবারে লেখাপড়াই যায় না। ছোট্ট একটা এক্সাম্পল দিই, একটা ছেলে, সে আমাকে লিখেছে যে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, চেহারা দেখে আপনি বুঝবেন না, চেহারা তো অফিসারের মতো চেহারা মাশাল্লাহ, আর তার ওয়াইফ হচ্ছে ভালো জায়গা থেকে ব্যাচেলর করা, অনার্স করা, তাও ফার্মেসিতে, ফার্মেসিতে অনার্স করা, অর্থাৎ বি ফার্ম করা। সেই ছেলে মেয়ে তারা দুজন আমার কাছে আসছে, হয়তো তারা পছন্দ করে বিয়ে করেছে, পরিবার থেকে মানে নাই, তো এটা নিয়ে মন খারাপ, তো কোনো মতো দিন যাপন করছে। আমরা, তোমরা কি জানো তোমাদের সুযোগ আছে কি? এবং ওদের একটা বাচ্চাও হয়েছে, দেখেন বাচ্চাটা পর্যন্ত দেখতে আসে না, মানে কি রাগ, ওরা বিয়ে করেছে ঠিক আছে, ওই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে পর্যন্ত আমি ভাবছি বাচ্চাকে দেখে হয়তো নানা নানির মন ভরবে, দাদা দাদির আসলে রাগ চলে যাবে, কিন্তু তা হয়নি। তারপর তুমি তাদেরকে জানাও যে তুমি যে ব্যাচেলার পাস করো, তোমার ওয়াইফ, তাকে দিয়ে তুমি চলে যেতে পারবা ইনশাল্লাহ উন্নত দেশে, আমেরিকাতে, সরি, ইউরোপের বিভিন্ন দেশে, যেন দেখেন ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে, একজন যোগ্যতা দেয় বাচ্চা সহ, আমরা পাঠিয়েছি রাবিয়া সরকারের সাথে পুরো চারজনকে পাঠিয়েছি, এটিএম থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করেছে, একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবার যেতে পারছে, চলে গেছে তারা, সেটেল হলো ওখানে, তারা এখন কাজ করছে, একজন ফুল টাইম কাজ করতে পারছে, পার্ট টাইম কাজ করতে পারছে, যোগ্যতা কিন্তু তার নাই, একজনের যোগ্যতা আছে আরেকজনের যোগ্যতাই নাই, বাচ্চাদের তো যোগ্যতা কিছু হয়নি এখনো, সবাই বলে সেটেল হওয়ার সুযোগ, এই কথাগুলো জানেই না। আমি, তুমি এটা জানাও পরিবারের মুখে হাসি আসবে, এবং তারা একসময় বলবে যে না না আমরা ভুল করেছি, ওদের তো একজন যোগ্য আছে, তাহলে একজন যোগ্য থাকলে যথেষ্ট। এই জন্য আমি আর একটা কথা বলেছিলাম, যারা এখনো বিয়ে করনি, তুমি অশিক্ষিত, তুমি লেখাপড়া তেমন করনি, বা তুমি ম্যাট্রিক পাস করেছো বা ইন্টার পাস করেছো আর পড়া হয়নি, বা তুমি ইন্টার পর্যন্ত যাওনি, হয়তো 7-8 পর্যন্ত লেখাপড়া করেছো, ম্যাট্রিকও হয়নি, নো প্রবলেম, ভালো একটা বিয়ে তো করতে পারো, দেখো গায়ের রং সবসময় থাকে না ভালো, তবে যোগ্যতার রং সারা জীবন এটা কিন্তু থাকে, সারা জীবন এটা ঝলকায়। তা আশা করি আজকের এই পরে কেউ হতাশ থাকবে না, তার জীবনে কিছু করার আছে, সব যে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেছে তোমাকে, কেউ তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন, বিশ্বাস করো তুমি, তুমি বিজয়ী হতে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, অনেকে আমরা পরামর্শের জন্য নিজে নিজে ভাব যা তাই করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 7, আল্লাহ তাআলা বলছেন যদি তুমি না জানো তো যে জানে তাকে জিজ্ঞেস করো, দেখছেন, মানে যে তুমি যদি না জানো, তুমি সফলতা জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে, তুমি যদি না জানো যে জানে তার কাছে জিজ্ঞেস করো। আমি তো 23 বছর এটা নিয়ে কাজ করছি, আমি তো কখনো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি তো সত্য স্বপ্ন দিয়ে হালাল দিয়ে মানুষকে গড়ে ওঠে গড়ে তুলি, তা আমি বলবো যে কষ্ট করে একটা দিন আসা যায় না, কি আছে, কি কষ্ট লাগে, কত টাকা খরচ হয়, ধার করে কি একবার আসা যায় না, তোমার জীবনে কি বাকি জীবনটা সুন্দর দেখতে চাও না? আমি এত জন্য বলবো চলে আসতে, আমার একটা ব্যক্তিগত নাম্বার আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে, এটিএম স্যার সাথে আমার দীর্ঘদিনের পথ চলে যা সততার চাদর বানানো, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি, 01-712-80-81-93, আবার বলছি 01-712-80-81-93, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও করা আছে, এ নাম্বারে এসএমএসও করা যাবে, এ নাম্বারে কল করা যাবে সরাসরি, এবং এই নাম্বারটা ধরেই আমার পরিচয় কেন, দীর্ঘ প্রায় 22 বছর এই নাম্বারটা আমার সাথে আছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
1: অনেক অনেক ধন্যবাদ।

0: ধন্যবাদ স্যার, আমাদের কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি দর্শক এবং শ্রোতা আপনাদের প্রশ্নগুলো স্যার প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। তারপরে আমার একটা অনুরোধ থাকবে আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে, যে স্যার যে আমাদের গত যেই যতগুলো এপিসোড এই পর্যন্ত হয়েছে বা যতগুলো এপিসোড আপনি পান আসলে এক নির্দিষ্ট সময় অনুযায়ী, তো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন, সেখানেও কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে এবং আজকেও আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রমজান ভুইয়া লিখেছিলেন স্যার যে আমি ইংরেজি শিখতে চাই, আইএলটিএস করে ভালো স্কোর করতে চাই, তার জন্য কি করতে হবে স্যার, আমি কি করতে পারি?
1: আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অ্যানসারটা কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগে।
0: জি স্যার, এরকমই প্রশ্ন আরো বেশ কয়েকজন করছিলেন, তো অনলাইন এবং অফলাইন কোর্স তো নিশ্চয়ই এরকম ব্যবস্থা আসলে স্যার আছে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন।
1: আমি বলে দিই, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা, তারপর আবার বলি, রমজানের মতো অনেক আছে।
0: জি,
1: সবার জীবনে ইউরোপে যাওয়ার টাকা নেই এটা আমি জানি, কিন্তু টাকা হবে না এ কথা ভুল, অর্থাৎ আজকে নাই, ঠিক আছে, আজকের জন্য তুমি কিন্তু ফকির, তুমি স্কিন। এমনকি আমি কয়েকটা ছেলেকে বলেছিলাম, তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাতে পারো তোমাকে জাকাত দেওয়া যায়। ও স্যার, আমি তো জাকাত চাইতে লজ্জা লাগছে আমার। আমি বললাম, সাহাবিরা জাকাত দিয়েছেন, তুমি তোর সমস্যা কোথায়? সাহাবিরা আদালসিনের সঙ্গীরা, তারা জাকাত নিয়েছেন, আমার জাকাত দিয়েছেন, তারা জাকাত নিয়েছেন, কিছুদিন পরে তারা আমার জাকাত দিয়েছেন। তা আমি তাকে বলেছিলাম, তুমি বরং তোমার আত্মীয় স্বজনকে বলো তারা গরিব মিসকিনকে দেয়। তুমি কিন্তু আজকে প্রকাশ করছো না, তোমার হয়তো পোশাকটা ভালো, বাট যে ঋণগ্রস্ত সে কিন্তু জাকাত দিতে পারে। যে নিজেকে মিসকিন মনে করছে আসলে তার নাই কিছু। সত্যি কথা বলতে কি জানেন, কারো কারো বংশ পরিচয় অনেক বড়,
0: জি,
1: কারো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না আসলে সে নিচে তাকাতে পারছে না, সে নিচে আসলে হাত পাততে পারছে না, এটা আমি জানি। হাত পাতা তো লজ্জার ব্যাপার, কিন্তু আমি বলেছি একবারের জন্য লজ্জা করো, একবারের জন্য লজ্জা কে ত্যাগ করে তুমি চাও, তোমাকে করতে হবে। তো তুমি একবারের জন্য নাও এবং তুমি গড়ে তোলো। কি করো তুমি ইংলিশের যদি কিচ্ছু না পারো তাহলে লেভেল জিরো থেকে শুরু করো। আচ্ছা, তুমি আসতে পারছো না, শুধু শুক্রবার আসলেও চলবে এটিএম সে যা ঢাকার মালিবাগে। তো মনে করছে না আমি শুক্রবারও আমি পারছি না, আমার দূরে বাসা, দূরে বা বাড়ি অনেক দূরে যেখানে আমার পক্ষে আসা সম্ভব না। আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করেছি, হোস্টেলের ব্যবস্থা করেছি, আমি লস দিয়ে হলো আসলে এখানে আসলে কোনো প্রফিটের জন্য আমি করিনি। অনেক মানুষ আসতে চায় দূরের থেকে, রংপুর, দিনাজপুর, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, সিলেট, চট্টগ্রাম, সারা দেশ থেকে আসে। স্যার, আমি একটু সরাসরি এটিএমস এর থেকেই করতে চাই, তার জন্য আমি কি করেছি, বাইরে থেকে কোনো লোক নি না, শুধুমাত্র এটিএমস এ যারা পড়ছে তাদেরকেই রাখি, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, তিন বেলা সুষম খাদ্যের ব্যবস্থা করেছে, ভালো একটা বাবুর্চির ব্যবস্থা করেছে, মোটামুটি একটা মেইন রোডে থাকার ব্যবস্থা করেছে। কেন করেছি? যাতে সে প্রতিদিন ক্লাস করতে পারে। যারা করতে পারছে না তারা অনলাইনে করবে, ঘরে বসেই করবে। এক আমি আপনি আরো অবাক হবেন, পুরো পরিবারে একটা মাত্র, একটা ভদ্র মহিলা আসছে গত কালকে, তাদের পুরো পরিবারে একটা মাত্র স্মার্টফোন আছে এবং সেটা তার হাজবেন্ডের কাছে।
0: আচ্ছা,
1: অর্থাৎ তার ভাই বোন আছে, তার দেবর আছে, তার ননদ আছে, সব মিলে, শাশুড়ি সবার মিলে একটা মাত্র মোবাইল আছে যেটা হচ্ছে স্মার্টফোন, মানে টাচ ফোন বলে তারা, আর সবগুলোই হচ্ছে বাটন ফোন। তো আমি বললাম যে, আমাকে বলছে, স্যার আমি তো আমার বাচ্চা কাচ্চা আছে, বাড়িও দূরে, আমি সবটা দেখা করেছি, কিন্তু আমার পক্ষে তো আসলে প্রতিদিন আসা সম্ভব না, এটিএম স্যার এখানে থাকাও সম্ভব না, আমাদের থাকতে হবে না, তখন তো সেই যুগ নাই, আপনি অনলাইনেই করেন। এবং এই যে আপনার হাজবেন্ড যে আসে তখন বলছে, স্যার আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, তার কাছে মোবাইল থাকে, কি করবো, এবং উনি কখন আসেন? বলছে উনি তো রাত্রে আসেন। আমি, রাতে কখন? সাতটায় পারবে? সাতটায় পারবে না, নয়টায় তো করতে পারেন, রাত নটায়, নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই সময়টা ওনাকে বলো, সপ্তাহে তিন দিন দিতে, তিন দিন আপনাকে দিবে, দেড় ঘন্টার জন্য আপনাকে ফোনটা দিবে, আপনি ক্লাসটা করে আবার ওনাকে দিয়ে দেন। ও স্যার, এটুকু ম্যানেজ করতে পারবো,
0: আপনারা নিশ্চয়ই জানেন যে স্যার কিন্তু আসলে অসাধারণ বেশ কিছু ব্যাপার কিন্তু আসলে তিনি দিয়ে রেখেছেন। যেমন স্যার বলছিলেন যে থাকা খাওয়ার ব্যবস্থা যারা আসলে এখানে এসে করতে চান এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন, এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে, আপনার যদি ইচ্ছা থাকে যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে যে বুঝেছি সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার, সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা। তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন স্যার, নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন। তো স্যার সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে না মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের।
1: আসলে সাধ্য তো সবার থাকবে না, বা যতটুকু সাধ্য আছে তাই দিয়ে যেন বাকি জীবনটা সুন্দর হয়। মনে করেন
0: জি
1: একটা ভদ্র লোক আসছে, ওনার বয়স হচ্ছে 62, তো উনি আসছেন আইরিস করতে। তো আমার সাথে একসাথে অনেকের লোক থাকে, অনেকে হাসাহাসি করছে, মানে একটু মুস্কে হাসছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই মানে এই বয়সে আইএলটিএস করবে। উনি ভদ্রলোক বলছে স্যার আমার বয়স 62, ওনার বাবা নাকি বেঁচে গেছে 98 বছর পর্যন্ত, 98।
0: আচ্ছা,
1: ওকে স্যার আমি যদি 98 ধরি তাহলে আমার এখনো কিন্তু 30 বছরের বেশি সময় আছে।
0: আচ্ছা,
1: তো আমার এখনো 34 বছর সময় আছে, বা এরকম উনি বললেন যে আরো অনেক সময় আছে। আমি বললাম যে তাও না, যদি আমি আর 10 বছর বেঁচে থাকি বাকি 10 বছর আমি আর একটু সুন্দর থাকবো না কেন? ভদ্রলোক আমাকে উনি নিজেই আমাকে যুক্তি দিচ্ছেন। উনি রিটায়ার্ড একজন উনি একজন ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, উনি বলছেন যে বাকি জীবনটা আর একটু সুন্দর কাটাতে যাই। তো বলছে যে আমি বাসায় করি, নামাজ পালন করি, মসজিদে থাকি, তাসবিহ তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি, বাকি সময়টা কি করব। তখন দেখলাম যে আমি কিছু করি তাহলে আমার কি হবে। একটা হাদিসের কথা উনি বললেন, দালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি উত্তম যে নিজে নিজের পরিবারের রোজগারের ব্যবস্থা করে, নিজের পরিবারের জন্য যতটুকু যাচ্ছে উপার্জন করে, এবং আরো 10টা পরিবার, এই 10টা বলতে 10টা বোঝাচ্ছে না, এই 10টা মানে অনেকগুলো পরিবারের রিজিকের ব্যবস্থা করে। তো তার মানে কি হলো, নিজে করলাম এবং আরো অনেকগুলো পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা। এই কথা যখন আমাকে বলছেন উনি, আমি যে হাদিসটা জানি, তো উনি বলছেন যে স্যার এই জন্য আমি আসলাম যে আমি কিছু করতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, বাকি জীবনটা পর্যন্ত আমি চাই যে কিছু কিছু মানুষের উপকার করতে। হ্যাঁ, তো উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ শেখাচ্ছি, আইএলটিএস করাচ্ছি, এবং এর সঙ্গে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করাচ্ছি, এবং বিদেশের ভিসা প্রসেসিং করাচ্ছি, বলছি স্যার এটা তো আসলে অনেকেই আসলে সততা রাখতে পারে না, টাকার কাছে অনেকে হার মানে, কিন্তু আপনি যে সততা দিয়ে 23 বছর ধরে রাখছেন এটা তো কঠিন ব্যাপার, এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার আমাদের দেশে অনেকের ক্ষেত্রে। আমরা চাইলেই হয় এটা, এটা চাইলেই এটা বাস্তব করা সম্ভব, বলছে আমি সেটাই করতে চাই। এবং আমিও আপনার মতো একজন একজন ক্যারিয়ার নিয়ে এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হতে চাই, এছাড়া চাই যে আমার এলাকার ওনার এলাকার উনি চাই যে একটু উন্নয়ন করতে। এবং বাকি জীবন উনি যেটা বললেন তাতে দেখলাম যে উনি যে এটাও করেন, আমরা অনেক সময় মনে করি কি জানেন, শুধু নামাজ পড়াটা ইবাদত, জিকির করাটা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, কিন্তু আমরা অনেকেই জানি না একটা বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা। আমরা অনেকেই জানি না একটা খুব পছন্দের আল্লাহ রাসূলের পছন্দের ইবাদত, যারা জানাতে যাবে তাদের একটা গুণের মধ্যে, তিনটা বিশেষ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে একটা রোগীকে দেখা, রোগী দেখতে যাওয়া। এই এই ক্ষেত্রে আমরা জানি না রোগী দেখতে যাওয়াটা একটা ইবাদত
0: জি,
1: তা আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি শুধুমাত্র নামাজটাই ইবাদত, রোজা ইবাদত, জিকির করলে ইবাদত হয়, এগুলো যে ইবাদত এটা আমরা অনেকেই জানি না। আপনি যান অবাক হয়ে যাবেন, একজনকে আপনি হালাল রিজিকের জন্য তাকে আপনি ইংলিশ শেখাচ্ছেন সে যাতে হালাল ইনকাম করতে পারে, এই যে আপনার ইচ্ছা। হ্যাঁ, মানে ইন্নামান আমানি বিন নিয়াত, সহি বুখারীর প্রথম হাদিস, এটা সহি বুখারীর প্রথম হাদিস, ইন্নামান আমানি বিন নিয়াত। এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে, নিয়তের উপরে। তো যদি শুধু ইংলিশ শেখানো, এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন, এটা সবের কাজ, এটা ইবাদত
0: জি।
1: অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল টাকা তার পরিবারে খরচ করবে, এই যে তার চিন্তা, এটা ইবাদত
0: জি।
1: তাকে করে দিচ্ছেন, এটা ইবাদত। তো উনি বললেন যে এটা আমি করতে চাই। আমি এই জন্য বলবো প্রত্যেকের, প্রত্যেকে যে চাইলে আজকের থেকে তার বেকারত্ব এখানেই শেষ হয়ে যাবে, এখানেই। ছোট্ট একটা কথা বলি, একটা লোক আমার কাছে, অনেকে তো আসছেন, তার মধ্যে একটা লোকের কথা বলছি, তিনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছিলেন, অনেকদিন চেষ্টা করছেন, কিন্তু একটা প্রতিষ্ঠান গেছে তারা যেখানে ওয়ার্ক পারমিট করা হয়, করেছেন, দুঃখজনক হলো সত্য। ভদ্রলোকের একটা বিশেষ রোগ আছে, যে রোগ থাকলে ইউরোপে যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, কানাডা যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাওয়া যায় না, অথচ সেই রোগ থাকার পরেও উনি বলেছেন তারপরে তো ভিসা প্রসেস করছিল, এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল। এটা কি জানেন, এইচবিএস পজিটিভ, হেপাটাইটিস বি, এটা আপনার পজিটিভ আছে। এই ভাইরাসটা, বি ভাইরাসটা পজিটিভ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, এটা যদি পজিটিভ থাকে হ্যাঁ এবং অ্যাক্টিভ থাকে তাহলে যাওয়া যায় না। ওনার অ্যাক্টিভ, পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় আছে ভাইরাসটা। এইটা রিপোর্ট পাওয়ার পরেও তার প্রসেস করেছে এবং এটার জন্য হয়নি। এবং প্রসেস করেছে কেন বলুন তো, ওরা প্রসেস করলেই কিছু টাকা রেখে দেয়।
0: আচ্ছা,
1: ওদের টার্গেটটাই হলো প্রসেস করবে সলে বলো কৌশল কিছু টাকা রেখে দেবে। হ্যাঁ, তো একটা প্রসেস করতে কিছু খরচ হয় আমরা জানি, কিন্তু তারপরেও যদি ধরে নিলাম সে জানতো না, ধরে নিলাম তা কিছু জানতো না, প্রসেস করার পর ভিসা হলো না, পারফর্মেটিভ করেছে, তাহলে আপনি কেন ওর থেকে 4 লাখ টাকা কেটে রাখবেন, 4 লক্ষ টাকা কেটে রাখবেন? আমি প্রত্যেকে বলছি স্যার ভিসা না হলে ওরা 4 লাখ, কারোর কাছে 4.5 লাখ দিয়েছে, হচ্ছে 18 লাখ ফেরত দিয়েছে, হচ্ছে 6 লাখ, এরকম ঘটনা ঘটছে। বলছে আর বাকিটা খরচ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমার একটা ছাত্র এখানে আসছে, ও স্যার আমি ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য, ক্যানাডাতে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি যাবো। তো আমি দেখলাম যে ওর যে রেজাল্ট, ও ইন্টার পাস করেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা হচ্ছে 2.something, 2.5 এর নিচে। তখন তোমার তো এটাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা কি বলেন স্যার, আমি যতগুলো প্রতিষ্ঠানে গেলাম সবাই বলছে হবে, একজন বলছে একটু সম্ভাবনা কম আছে তবে তুমি চেষ্টা করতে পারবো। চেষ্টা কোথায়, তো অ্যাপ্লাই তো করতে পারবো না, অ্যাপ্লাই তো হয় না, হয়ই তো না। অথচ সব জায়গায় বলছে হবে হবে হবে, টাকা দাও হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয়, মানে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এদেশে জন্ম নিয়েছি আমরা ঠিকই, তো রবীন্দ্রনাথের কথাটা মনে হয়, 7 কোটি বাঙালির হে বঙ্গজননী। তাই বলবো যে এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি, একটু সচেতন হলে সে অ্যাপ্লাই করতোই না। আমার কাছে তখন আমি যখন বললাম যে হবে না, সে কি করেছে, আশেপাশে ঘোরাঘুরি করেছে যেখানে কিছু হবে, এরকম একজন গ্যারান্টি দিয়েছে তার কাছে 17 লক্ষ টাকা দিয়েছে, 17 লক্ষ টাকা। তারপরে সেই টাকাটা তারা যখন করেছে, দেখেছে কি ব্যাপার, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, তো ওয়ার্ক পারমিটে 6 মাস 8 মাস যেতে পারে, কিন্তু আপনি জানেন ক্যানাডাতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, সে ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছে। অস্ট্রেলিয়া সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, এটা দেখলেই বোঝা যায় ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, খুবই রেয়ার, ও সেটা দিয়ে করছে, কোথাও না একটা মানে ফাঁদ। এবং তারপরে বললো দেখেন আপনার জন্য আমরা চেষ্টা করেছি, এতগুলো কাজ কাগজ পেয়েছি, আমি তো কাগজগুলো সবই দেখলাম যে ফেক, একটাও ঠিক না, ওর মধ্যে স্পেলিংই অত ভুল আছে, সেন্টেন্সই হয়নি, বাক্যই হয়নি, ইংলিশই হয়নি, তেমন কোনো একটা ইসের থেকে, মানে এই ধরনের কাজ স্টেট ডিপার্টমেন্ট থেকে হতেই পারে না, হতেই পারে না। তো তখন বললো স্যার এটা তো আমি বুঝিনি, ওরা তো আমার কাছ থেকে 17 লাখ থেকে মাত্র 5 লাখ ফেরত দিবে, বাকি নাকি 11 লাখ খরচ হয়ে গেছে। আমি এই জন্য বললাম জীবনে আমি তো একটা কাজ করছি, এই যে মানুষগুলোর কাজটা করছি এটা কিন্তু অনেক বড় কাজ, এই জন্য যেভাবেই হোক একবার জোরে সে আমার সাথে দেখা করে, খুব বেশি কষ্ট না। আমি আমার সহকর্মী একজন নম্বর দিচ্ছি, আমার নাম্বার তো দিলামই, তবে আপনারা যারা আমাকে খুঁজতে চান, এটিএম স্যার নামে আমাকে পাবেন, এটিএমস নামে পাবেন, এটিএম মাহমুদ নামে পাবেন, এছাড়া ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার, এটিএম স্যারের সাথে একটা আয়ের যুক্ত আছে, ভিসা আছে, সেটা আমার সাথে যুক্ত, অনেকভাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার পরে আমি আরেকটা নাম্বার দিচ্ছি আমার কলিগের নাম্বার, প্রথমটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর জীবনে কিছু করতে চান এই নাম্বারে একটা কল করুন, একবার দেখা করুন, 01-712-80-81-93, আবার বলছি 01-712-80-81-93, আর আমার একজন কলিগের নাম্বার দিচ্ছি 01-321-18-11-27, আবার বলছি 01-321-18-11-27, এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ।
0: স্যার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, তো আমরা একটু অল্প করে উত্তরগুলো জেনে নেব, অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি এতটুকু কনফার্ম যে আজকে তো আমরা এটা শেষ করতে পারবোই না, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। মারুফ আহমেদ লিখেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর দেশের বাইরে যেতে চাইলে আইটিএস এ কত পয়েন্ট লাগবে স্যার, এবং আমি আমি কি কোন দেশের নাগরিক হতে পারবো কিনা?
1: মারুফ শুভকামনা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি প্রশ্ন করতে পেরেছো, ভালো একটা প্রশ্ন, যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বিএসসি, কিন্তু কত সিজিপিএ পেয়েছে সেটা বলেনি, তারপর একটা অনুমান করছে যে হয়তো তার যাওয়ার মতো যোগ্যতা আছে। তবে একটা কথা বলতে হয়, আইএলটিএসে কত পয়েন্ট লাগবে? অত্যন্ত দুঃখজনকভাবে আমি জানাচ্ছি যে অনেকে আমরা তথ্য জানি না বলে আমরা ভাবছি যে আইএলটিএস ছাড়া যাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু আমরা অনেকেই ভাবছি। সত্যি কথা বলতে আইএলটিএস ছাড়াও যাওয়া যাচ্ছে, যেমন একটু এই মুহূর্তে একটু গুড নিউজ দিচ্ছি, এই মুহূর্তে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়াই। ওখানে একটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে, যাওয়া যাচ্ছে ইএপি প্রোগ্রামে, এবং ওখানে যে আইএলটিএসটা অবশ্য দিতে হচ্ছে, তবে এখানে করাই দিচ্ছি, বিচার হয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু ইনকাম করা যাচ্ছে। অর্থাৎ এমনকি ইউরোপের চাইতে অনেক অনেক ইউরোপীয় দেশের চাইতে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে ভালো ইনকাম। আপনি অবাক হবেন, অনার্সে যারা যারা মানে অনার্স পাস, যারা অনার্স পাস মোটামুটি রেজাল্ট, আইএলটিএস ছাড়া যেতে পারছে, ইঞ্জিনিয়ারও যেতে পারছে, সে তো ইঞ্জিনিয়ার বারুপের মতো যারা ইঞ্জিনিয়ার তারা যেতে পারছে, এবং যে কোনো সাবজেক্টে অনার্স মোটামুটি দুই তিনটা বা কয়েকটা সাবজেক্ট ছাড়া অধিকাংশ সাবজেক্ট অনার্স করলেই মোটামুটি রেজাল্ট হলেই তারা যেতে পারছে এখন আইএলটিএস ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়াই মাল্টাতে, হ্যাঁ আইএলটিএস ছাড়াই ইউরোপের একটা সেনজনভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ আইএলটিএস দিলে সহজ হয়ে যায়, কিন্তু ছাড়াও তো যাওয়া যাচ্ছে, তোর কি জানে না? একটা গুড নিউজ দিচ্ছি, দক্ষিণ কোরিয়াতে অনেক ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি দেখবেন যে এক থেকে দুই দিন ক্লাস মাস্টার্স, আপনি দেখবেন যে অনেক জায়গায় শুধু একদিন ক্লাস, একদিন ক্লাস, আর ছয় দিন সে কাজ করা শুরু করছে, ছয় দিন। তো অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে যেও যে ওয়ার্ক পারমিট অফ কাজ করে দেয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর অনেকে বলে স্যার আমার তো বাসার বা বাড়ির অবস্থা তেমন ধরো না, কোনো মতো একবারে যাওয়ার মতো টাকা দিতে পারবে, এসে বেশি দেওয়ার মতো ক্ষমতা নেই, এরপর আমাকে টাকা ইনকাম করে চলতে হবে এবং বাড়িতেও কিছু কিছু পাঠাতে হবে। তখন তাদেরকে আমি দুইটা দেশের নাম বলি, ইউরোপের সাইপ্রাসের কথা বলি যেখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসাতে গেলেও অনেক দেশের অনেক দেশে আছে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশ, কিন্তু সেখানে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় মাসে, বৈধভাবে 80 ঘন্টা পারমিট করতে পারছে, কিন্তু 80 ঘন্টায় তো হবে না, 80 ঘন্টার কাজ করেছে ভালো হয়তো পেলেও 80 ঘন্টা দিয়ে আসলে বাড়িতে সাপোর্ট দেওয়া যায় না, নিজেরও সম্পূর্ণ হয় না। বাট যদি আমি যদি বলি সাইপ্রাসে সাউথ কোরিয়াতে, সাইপ্রাসে তো আনলিমিটেড ওয়ার্ক, যত ইচ্ছা কাজ করতে পারছে, আবার ঠিক সাউথ কোরিয়াতে অনেক কাজ করতে পারছে। সুতরাং এখানে গেলে বাবা যদি একবার টাকা দেয়, পরিবার থেকে যদি একবার টাকা দেয়, আর দেওয়া লাগছে না, এমনকি তারা ইনশাল্লাহ কিছুদিন পরে টাকা পাঠাবে বাড়িতে, স্টুডেন্ট ভিসাতেই টাকা তো লাগবে না, আর টাকা পাঠাবে ইনশাল্লাহ, যখন তারা তাদের লেখাপড়া শেষ করবে তখন তারা ইনশাল্লাহ পিয়ারও পাবে, পারমানেন্ট হবে, তখন তো শুধু কাজ আর কাজ। কিন্তু ইদানিং আমাকে দেখি, আমাকে বলো স্যার আমি স্টুডেন্ট ভিসাতে চাই, আমি ইংলিশ শিখতে চাই, আমি একটু ওয়ার্ক পারমিট পাঠাই। হ্যাঁ সেখানেও হচ্ছে, আপনি জানেন বেশ কিছু ইউরোপীয় দেশে, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই হচ্ছে। দেখেন মাত্র 5 পেলে ভিসা হয়েছে সাইপ্রাসে, ইউরোপে সাইপ্রাস, আইএলটিএস 5 পেয়েছে, ভারতের মধ্যে কত লাগবে, 5.5 পেয়েছে, ভিসা হয়ে গেছে, 5 পেয়েছে, ভিসা হয়ে গেছে। এবার একটি গুড নিউজ দিচ্ছে, এটিএম যা সততার সাথে পরিচালিত, সততার চাদর মনে হয় এই বছর, গত বছর থেকে এখন পর্যন্ত একটা ভিসাও সাইপ্রাসে রিজেক্ট হয়নি, এটি হচ্ছে শতভাগ ভিসা হয়েছে সাইপ্রাসে, একটা রিজেক্ট হলে বলতাম যে একটা রিজেক্ট হয়েছে।
0: অভিনন্দন স্যার,
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে, হচ্ছে তো এগুলা। এবং আপনি আরো অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশে এখন ঢাকা থেকে হচ্ছে, বেশ কিছু দেশ, আমি তো বলি দেখেন হাঙ্গেরি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে এম্বাসি নাই, কিন্তু এখানে হচ্ছে, এখান থেকে ভিসা হচ্ছে, যাওয়া লাগবে না অন্য কোথাও, অন্য দেশে যেতে হবে না। এবং ইউরোপের বেশ কিছু কাজ ঢাকা থেকে যেহেতু হচ্ছে, সুতরাং এই তথ্যগুলো আর কি জান নাই, চলে গেছে ইন্ডিয়াতে, তারা অ্যাপ্লাই করছে ইন্ডিয়াতে চলে গেছে, খরচ করে গেছে, অনেক টাকা খরচ হয়েছে, স্বাভাবিক যেহেতু অবস্থা না, তেমন আমি যদি দেখা করতেন তাহলে লাগতো না এই খরচ। আচ্ছা দেখেন, অনেকে এই তথ্যও জানে না যে কতটুকু এয়ার গ্যাপ হলে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায় না, এখানে মাস্টার্স করছে, একটার পর একটা মাস্টার্স করছে, দুইটা মাস্টার্স করে, একদিন বলছে স্যার এত যোগ্যতার পরে যাওয়া যাবে না, বললাম কেন আপনি এই মাস্টার্স গুলো করেছেন, মাস্টার্স তো দেখানোই যাবে না, দেখালেই তো বিষয় হবে না। ওরা তো বলছে আপনি তো একটা মাস্টার্স করেছেন না, দুইটা মাস্টার্স করেছেন, তার আবার কেন যেতে হবে? তখন তারা সন্দেহ করে, তারা বলে যে এটা তো স্টুবিলিটি বা এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও খুব কষ্ট মানে বলে যে কেন করেছে, ফর নাথিং, ওয়েস্টিং ইউর টাইম। আমি যেন বলবো যে খুব গুরুত্বপূর্ণ, আজকের এই প্রোগ্রামটা যদি শেয়ার করে দেয়, আমি ঢাকা এফএমকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আপনি জানেন এটা জীবন করবে ইনশাল্লাহ,
0: ইনশাল্লাহ।
1: অনেকে এই তথ্যটা বলে দিচ্ছে এবার, মানে মোটা দাগে, যেহেতু প্রোগ্রামের একদম শেষের দিকে আমরা, যার স্কোর আছে আইএলটিএস সে যেতে পারছে ইনশাল্লাহ, যার একাডেমিক যোগ্যতা আছে সে যেতে পারছে ইনশাল্লাহ, যার যোগ্যতা নাই সেও যেতে পারছে ইনশাল্লাহ, তারপরে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস হয় সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, আমেরিকা কানাডা যেতে পারছে, অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, অন্যান্য দেশে যাওয়ার সুযোগ আছে, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন আপনি বলতে পারবেন যার লেখাপড়া তেমন নাই, ম্যাট্রিক পাস করেনি, স্কুলে তেমন যায়নি, সে কি যেতে, সেও ইউরোপে বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই কথা তো অনেকে জানেই না, ইউরোপেই যাওয়া যাচ্ছে বৈধভাবে তাও, এবং ওয়ার্ক পারমিট নিয়ে। তাহলে একজন স্টুডেন্ট ভিসা যেতে পারছে, আবার কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারছে, আবার কেউ পুরো পরিবার নিয়ে যেতে পারছে একজন যোগ্যতা নিয়ে। এটাও নাই, কিচ্ছু নাই, শুধু ইংলিশ করেছে, লেভেল ওয়ান টু করেছে, আইএলটিএস করেছে, এটিএমস থেকে 7 পেয়েছে, তাকে আমি চাকরি দিচ্ছি ইনশাল্লাহ। এবং বললাম যে একটা প্রতিষ্ঠান চুক্তি হয়েছে, সেখানে চাকরি দেওয়ার সুযোগই আছে আইএলটিএস 7 পেলেই, সেখানে একাডেমি লেখাপড়া করেনি। একটা সময় সে এখন এই ছিল, তার টাকা পয়সা নাই, এটিএমস থেকে তারা ইংলিশ করেছে, ইংলিশ শেখার পরে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে আজকে সে নিজে ইনকাম করছে। বিদেশ যাওয়ার কথা ছিল, দেশে এখন ভালো, মাত্র বয়স হলে 19 বছর, 19 বছরে যখন একজনের মানুষের 1 লাখের উপর ইনকাম হয়, তখন বাপ মা বলছে থাক বাবা, এটিএম থেকে যখন এইটুকু করেছো, ও ডিজিটাল মার্কেটিং করেছো, ইনকামও করছো, তাহলে বিদেশ যাওয়ার দরকার নেই। আসলে কিন্তু সে বিদেশ যাওয়ার জন্যই কিন্তু এটিএম আসছিল, কিন্তু তার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে।
0: জি স্যার, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, এটা আসলে আমার মনে হয় না যে একটা এই অল্প এক ঘন্টার মধ্যে আসলে এটা শেষ হওয়া সম্ভব। তো তারপরে অবশ্যই আমি আমার জি জি জি সো কিভাবে চলে যায়, আমার মনে হয় যে যারা যারা অবশ্যই এই ক্যারিয়ার নিয়ে, ইংলিশ নিয়ে ভাবছেন, নিজের ক্যারিয়ারগুলো নিয়ে ভাবছেন, অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন, আপনি বিস্তারিত তথ্য কিন্তু তার কাছ থেকে একেবারে সহজভাবে আপনি পেয়ে যাবেন। তো তিনি আসলে লাইভে এত সুন্দর করে বুঝাচ্ছেন, সামনাসামনি এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি আসলে কতটা ইজি হবেন। তো স্যার আমরা একেবারে যেতে যেতে জাস্ট 1 মিনিটের মধ্যে যদি আপনি একটু শেষ করতেন, আমরা আসলে একেবারেই সময় শেষ আমাদের।
1: শেষে বলবো যদি কেউ মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করতে 5 ওয়াক্ত নামাজ যেন 4 না হয়। মনে রাখবেন দুনিয়ার সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আগে। এই যে রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা জমিনে হয় না আসমানে হয়, এই জন্য নামাজকে বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি বড় হবেন এটা অসম্ভব, চিন্তা করাই যায় না। আর প্রত্যেক ফরজ সালাতের পর যে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে যাবেই, যাচ্ছে না এই জন্য যে মরে নাই তাই। আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো, যে ধর্মেরই হোক না কেন, সে যদি দিনটা শুরু করে, দিন শুরু হওয়ার আগে, দিন যেন তোমার আগে উঠতে না পারে, আপনার আগে উঠতে না পারে। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি, আগামী 1 ঘন্টা আমার ব্যক্তিগত নাম্বারে কথা বলা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে করা আছে। এছাড়া আমার একটা চ্যানেল আছে, নতুন একটা চ্যানেল করেছে আরও একটা, এটিএম স্যার আইএলটিএস অ্যান্ড ভিসা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর সব তথ্য দেওয়া আছে। আর আমার আরেকটা পেজও আছে, এটিএম স্যার আইএলটিএস অ্যান্ড ভিসা, এবং ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93, এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়া কারিগর 01712 80 81 93, যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাদাকাল্লা খয়ের,
0: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন, দেখছিলেন ঢাকা এফএম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফএম 90.4 এর। আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে, আজকের জন্য বিদায়। ঢাকা এফএম 90.4।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো।
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Hot is music. Tuesday to Wednesday from 5 p.m.
3: 90.4.
4: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
5: মানে কি?
4: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
5: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
6: এক নেশন এক স্টেশন।
7: Four.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

FM 90.4 জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: Nation, X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: কাঁঠাল গাছের কাছে যখন গেল তখন একটা অদ্ভুত বিষয় ঘটলো আর কি। বড় ভাই হুট করে চিৎকার দিয়ে একটা দৌড় দিল, আইসক্রিমের বাটিটা ছিল বড় ভাইয়ের হাতে, ও আইসক্রিমের বাটিটা ফেলে দিয়ে ও এক দৌড়ে বাড়িতে চলে গেল চিৎকার দিয়ে
1: ভয়
0: ভয়ে। আর আসলে ওরা দুজনেই দেখতো ওখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এই মহিলার ইয়ে থেকে বিষয়টা হচ্ছে এই মহিলার ঘাটটা যেন কেমন,
1: ইভেন তার খালামুনি নাকি পানিতে নামেও নাই, যার সাথে আমরা ঘাটলা বলতে যেটা বুঝি ঘাটপার যেটা থাকে, তো ঘাটের এখান থেকে নাকি তিনি জাস্ট হাত দিয়ে পানি ধরছিল, তেমন অবস্থায় নাকি তাকে হচ্ছে হাত ধরে পানির ভিতরে টান,
0: ঘাটে সিঁড়িতে বসেছিল,
1: যেহেতু এখন ছেলে আর পাচ্ছে না এখন তো সে নিরুপায়, তার আর কিছু করার নেই, যার কারণে হয়তো বা আপনার খালামুনিকে টান মেরেছে। আর আমি তার খালার বয়সটা যদি বলি, তখন ওনার খালাকে যে বয়সে ধরা হয় উনি সবার বড় ছিল, তখন ওনার বয়স হচ্ছে 13-15 বছর।
2: বাট যখন টান ছিল তখন কি সে দেখতে পাচ্ছিল কিছু?
1: না, সে যতটুকু ফিল করে তাকে পানির ভেতর থেকে হুট করে কিছু একটা টান দেয়, কিন্তু কিছুই নাকি দেখা যাচ্ছিল। ইভেন যারা তাকে ওই মুহূর্তে টানা মানে উপরে টান দিকে উপরের দিকে টান দিচ্ছিল, তারাও নাকি ফিল করেছে যে তারাও মানে 10-12 জন মিলে
2: শক্তি দিয়ে সেটা তারা উপর থেকে টেনে তোলার সময়
1: ফিল করছিল, এবং 10-12 জন মিলে নাকি সেই শক্তির সাথে তারা পারছিল না,
2: এত শক্তি,
1: এত শক্তি ছিল।
3: কে?
2: হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল অমানিশা। আজকে অমানিশার 40তম পর্ব। 40তম পর্বে এসে আমাদের আশা ভরসার জায়গা আরো বেশি বিস্তৃত হয়ে যাচ্ছে। এটা আমি প্রতিবারই বলি যে আসলে আজকে বেঁচে আছি, এক ঘন্টা বা এক মিনিট পরে আমি বেঁচে নাও থাকতে পারি, তো সেক্ষেত্রে আমার কাছে প্রত্যেকটা পর্ব একটা সারপ্রাইজিং মনে হয় আর কি। তো অমানিশা, শুরুতে যারা আমাদেরকে দেখছেন বা যুক্ত আছেন, বিশেষ করে ঢাকা এফএম 90.4 এবং সেই সাথে ঢাকা এফএম এর সামাজিক যে মাধ্যমগুলো আছে সেগুলোতে যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এবং এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে চাইলে আপনারা আপনাদের লাইফের গল্প বা ঘটনা বা আপনাদের পরিচিত জনদের ঘটনা ভয়েস মেসেজ করে বা আপনারা টেক্সট করে পাঠাতে পারেন। তো প্রতিবারের মতো আমি রনি আছি আপনাদের সাথে, এবং আমার সাথে শাফিল মাওলা শাফি আছে, এবং আমাদের রেডিও মানে ঢাকা এফএম এর কি বলে যে সর্বকনিষ্ঠ বলবো না কি বলবো, যাই হোক আমাদের খুবই জনপ্রিয় একজন হোস্ট ঢাকা এফএম এর রেডিও জকি রিদম, রিদম আছে। রিদমের কথা বলতে গেলে আসলে ওই যে গিটারের যে রিদম, আমি একটু আগে শাফি একটা গিটার নিয়ে এসেছে, সেই গিটারটা একটু রিদম করছিলাম, তখনও রিদমের কথা মনে পড়ছিল। রিদম করতে করতে রিদমকে ডাকলাম, রিদম মানে আসলে রিদমের ভেতর একটা রিদম আছে। তো রিদম ঢাকা এফএম এর ওর কিছু শো যাচ্ছে, সেখানে তার উচ্ছ্বাসিত কিছু দর্শক বা অডিয়েন্স আছে যারা অমানিশাতেও রিদমকে মাঝে মধ্যে চেয়ে বসে, এই কারণে সেই চাহিদা তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা রিদমকে মাঝে মধ্যে হায়ার করি। রিদম কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। এবং আমি শুরুতে যেটা বলছিলাম আপনাকে অফলাইনে, যে আমার মিড ডে ফিউজের লিসেনার যারা আছে বা রংপুর নওগাঁ নাটোর থেকে বিভিন্ন জায়গা থেকে যারা শুনছে, তাদের মধ্যে আসলেও একটা ক্রেভিংস আছে যে অমানিশার প্রতি তাদের যে একটা ভালো লাগা বা অমানিশা হচ্ছে রেগুলার উপভোগ করার যে ব্যাপারটা, তারা কিন্তু রেগুলার মেসেজ করছে আমাকে, বিভিন্ন ধরনের স্টোরিও কিন্তু আমাকে অনেকে পাঠাচ্ছে যে অবশ্যই রিদম ভাই যদি সুযোগ হয় আপনি চেষ্টা করবেন অমানিশা সেটা তুলে ধরার জন্য।
2: আমরাও চাই যে সেই যে গল্প বা ঘটনাগুলো আসছে সেগুলো আপনি চাইলে পরে পরে শোনাতে পারেন যারা অডিয়েন্স।
1: না, অবশ্যই অবশ্যই রনি ভাই, আমি আছি সবসময়, আছি থাকবো ইনশাল্লাহ।
2: ওকে,
1: অমানিশার সাথে
2: আমাদের সাথে শাফি আছে।
1: হ্যাঁ,
2: শাফি তো একাধারে গণযোগাযোগের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বাংলাদেশের টপ একটা গণযোগাযোগের সাথে সে যুক্ত আছে, এবং সেখানে ইন্টারন্যাশনাল কিছু নিউজের সাথেও কাজ করছে, পাশাপাশি রেডিও মিডিয়াতে বা ইউটিউব মিডিয়াতে সে হরর নিয়ে অনেক জায়গায় কাজ করছে, এবং আমাদের সাথেও সে ছোটখাটো সময় নিয়ে সে যুক্ত থাকে মাঝে মধ্যেই, আপনারা শুক্রবার করে পান আমার সাথে। শাফি কেমন আছেন আপনি?
0: এই তো ভালো আছি, পাশাপাশি এই তো আসলে ফিরে আসা হয় দিন শেষে, অডিয়েন্স তো সব একই, সেটা যে কোনো মাধ্যমে। ধরেন অমানিশা এখন আমরা আসছি, আমরা যে অডিয়েন্স পাচ্ছি, এক সময় হয়তো আমাদের আগের সাথেও এই এরাই ছিল, ভবিষ্যতের সাথে এরাই থাকবে।
2: তো
0: প্ল্যাটফর্মটা আমার জন্য কখনোই ইস্যুজ না, ইস্যুজ হচ্ছে সেই অডিয়েন্স।
2: ওকে ওকে, তো আমার একটু গলা ভেঙে গিয়েছে, যার জন্য বারবার একটু কাশি দিতে হচ্ছে আর কি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত বলে দিচ্ছি আগে থেকে। তো আজকে যেহেতু অমানিশার চল্লিশতম পর্ব, চল্লিশটা হচ্ছে এমন একটা সংখ্যা যে, আর যে কিবরিয়া ভাই আমাকে একটা কথা বলতেন যে মহানবী নবুয়াত প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর বয়সে,
0: একটা পরিপূর্ণ সংখ্যা।
2: হ্যাঁ, মানে আল্লাহ চাইলে তো তাকে ৩০ বছরে দিতে পারতেন, ৩৫ বছরে দিতে পারতেন, বা ৩৮ বছরে দিতে পারতেন, দিয়েছে চল্লিশ বছর বয়সে। তো চল্লিশ সংখ্যাটা এরকম যে একজন পুরুষ চল্লিশে এসে স্মার্ট হওয়া শুরু করে, নারীদের ক্ষেত্রে বলিনি।
1: আচ্ছা,
2: যে আপনি রিদম বা শাফি আপনারা চিন্তা করেন, আজকে থেকে ১০ বছর আগে কেমন ছিলেন, সেখান থেকে যেহেতু চল্লিশ হতে আর অনেক বাকি, বাট এই যে চল্লিশের কাছাকাছি বা মধ্যম একটা সময়ে এসে কতটুকু ইম্প্রুভ করে নিয়েছেন। ধরেন আজকে থেকে ৫ বছর আগে আপনি হোস্টিং করতেন না, হয়তো মনের মধ্যে একটা সুপ্ত বাসনা বা কি বলে যে ওই ইটা ছিল, জিনটা ছিল যে আপনি একটা সময় সে হোস্ট করবেন। হ্যাঁ, বা শফি একটা সময় গিয়ে বাংলাদেশের নাম করা একটা গণযোগাযোগের সাথে সে ভয়েস ওভার করবে, এটা কিন্তু ৫ বছর আগে সে হয়তো কখনো ভেবেছে, কিন্তু এত দ্রুত সময়ে করবে সেটা কিন্তু ভাবেনি। ইভেন চল্লিশের কথা কেন বলছি, আমার বয়স ৪০, দেখে বোঝা যায় কিনা। তো চল্লিশে এসে যেরকম ছোটবেলায় যখন, যেহেতু বাবা আর্মিতে কাজ করত, চাকরি করত, তো বাংলাদেশ সেনাবাহিনীতে যারা জব করে তাদের স্যালারি কিন্তু খুব বেশি না। তো আমি একজন সেনাবাহিনীর গর্বিত, সেনাবাহিনীর গর্বিত সন্তান, এটা আমি খুব বলতে খুব পছন্দ করি। এই জন্য যে তখন বাবা আমাদের ঈদের সময় জুতা কিনে দেওয়ার জন্য বাটাতে দিয়ে যেত। আমাদের ছোটবেলার বাটাটা হচ্ছে কিন্তু একটা আলাদা ব্র্যান্ড মনে হতো না, মনে হতো যে বাটা আমার জন্য। হ্যাঁ, অন্যান্য ব্র্যান্ড তো পরে এসছে। আপনি একটু মনে করে দেখেন যে আপনার ছোট বোনকে নিয়ে যখন শপিংয়ে যেতেন জুতার দোকানে, তখন কোন জুতার দোকানে যেতেন?
1: হ্যাঁ অবশ্যই, হ্যাঁ
2: হ্যাঁ। তো ওইরকম কিছু ব্যাপার থেকে যে ওই জায়গা থেকে ধীরে ধীরে ধীরে ধীরে এখন অন্য কিছু একটা ব্যবহার করছি, বা আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এই যে এগিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু মানুষের বয়সের সাথে সাথে অনেক গ্রো করে। বিশেষ করে চল্লিশের কথা বলছিলাম যে আজকে অমানিশার চল্লিশতম পর্ব, চল্লিশতম পর্বে এসে আমরা অনেক ম্যাচিওর, মানে আমরা আসলে খুবই ফ্র্যাঙ্কলি ভৌতিক আড্ডা দিচ্ছি। আমার মনে হয় শফি, বাংলাদেশের আর কোন স্টেশন আছে কিনা আমি জানি না যে ভৌতিকতা নিয়ে বা প্যারানর্মাল বিষয় নিয়ে আমাদের মতো ফ্রিলি, মানে খুব সহজে
0: আমরা অনেক ক্যাজুয়াল। আসলে আমরা একটা ডিফারেন্ট ইস্যুস অন্যভাবে চিন্তা করি। হ্যাঁ, মানুষ আসলে যেমন, অডিয়েন্স আসলে যেরকম ক্যাজুয়াল থাকতে পছন্দ করে, তারা একই রকম ক্যাজুয়াল জিনিস দেখতেও পছন্দ করে। আপনি যেহেতু আমার গণযোগাযোগের বিষয়টা বলছিলেন, লাস্ট টু ইয়ার্স ধরে আমি একটা বিষয় নিয়ে কাজ করছিলাম, যেটা ডেটা রিপোর্ট, আমি এটাই শেয়ার করি একটু ইয়ের সাথে। এটার কারণ আছে, মানুষ আসলে এখন আর খুব সাজানো কিছু দেখতে চায়। আপনি দেখবেন যে লাস্ট ৫ ইয়ার্সে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভিউজ গেইন করেছে কারা জানেন? যারা ক্যাজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারা একটা রিলস ক্রিয়েট করেছে যে আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে এই কন্টেন্টটা মিলিয়ন্স ভিউ হচ্ছে। আবার একই সাথে বাংলাদেশের টেলিভিশন গুলো, তারা একটা প্রোডাকশন বানাচ্ছে যেখানে ওভারঅল পার প্রোডাকশনে খরচ হচ্ছে ৫০,০০০-৬০,০০০ টাকা, কিন্তু সেটা ভিউ হচ্ছে ৬০,০০০। আর দশ সেকেন্ড একজন হেঁটে যাচ্ছে, সে বলছে যে অনেক জ্যাম, সেটা মিলিয়ন ভিউ হচ্ছে। দ্যাটস মিন মানুষ আসলে নিজেদেরকে কানেক্ট করতে চায়। আমরা যে ক্যাজুয়াল এই কথা কেন বলি, যেমন হ্যাঁ একটা বিষয় বলি, যেমন ধরেন আমরা অনেক সময় গল্পের মধ্যে অন্য একটা টপিকে ঢুকে যাই, যেমন স্টিল নাও আমরা হররের বাইরে আলাপ করছি, কিন্তু কিন্তু মানুষ আসলে এগুলো শুনতে চায়। হ্যাঁ, যেমন আপনি পাটার কথা বলবেন, মানুষের একটা মেমোরিজ চলে আসবে। আমি এই যে কন্টেন্টের কথা বলছি, মানুষের একটা চিন্তা চলে আসবে। সো মানুষ আসলে এখন আর আগের ইয়েতে নাই।
2: না, এখানে আরেকটু যুক্ত করা যায় রিদম, সেটা হচ্ছে যে ধরেন আপনি যেই মানে টপিক নিয়ে শো করছেন, টপিক আছে তাই না, টপিকটা কি বলেন একটু?
1: আমার হচ্ছে দুপুরের হচ্ছে একটা, তারপর একটা সাপ্তাহিক হচ্ছে।
2: আমি যদি দুপুরের কথা বলি, গানের কথা তো সবাই করেই, গানের ব্যাপারটা দুপুরের কথা যদি বলি, যে আসলে দুপুরবেলা মানুষ কি করতে পছন্দ করে, কি গান শুনতে পছন্দ করে, বাট এর বাইরে ধরেন এই দুপুরের গল্পের মধ্যে মহাকাশের গল্প আসলো কোনো একটা ক্ষেত্রে, তো আমাদের গল্পগুলো বা ঘটনাগুলো এরকম যে ধরেন আমরা একটা প্যারানর্মাল বিষয় শেয়ার করছি, সেখানে হয়তো 20 বছর আগের মানুষ বা 30 বছর আগে মানুষ কি ধরনের প্যান্ট পরত, যে আপনি যে প্যান্টটা পরেছেন সেটা 70 দশকের একটা ডিজাইন ছিল, এখন এতদিন পরে এসে সেটা একটা স্টাইল হয়ে গেছে, তো কখন কোনটা বিষয় উঠে আসবে এবং এই যে উঠে আসার বিষয়টা, এই বিষয়গুলো আসলে আমাদের মানে পরিবেশগত, তারপরে বিষয়গত, তারপরে কন্টেন্টের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো সবকিছু নিয়ে আমরা আসলে কথা বলি। প্যারানর্মাল বা ভূতের ঘটনা বলতে এসেছি মানে যে আমি অন্য কোনো গল্প বলবো না তা না। তো যেটা বলছিলাম যে টপিকের কথা বলছিলাম যে 40তম পর্ব, আজকে একটু এই কথাগুলো বেশি হবে যেহেতু 40তম পর্বে এসে আমরা অনেক ম্যাচিউর। শুরুতে বলছিলাম যে আর যে কিবরিয়া ভাই আমাকে একটা কথা বলেছিল যে নবুয়াত প্রাপ্তি পেয়েছেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ইসলামের এত বড় একজন বাহক, যে এত জনপ্রিয় একজন মানে নবী
4: ওয়ার্ল্ড,
2: হ্যাঁ ওয়ার্ল্ডের মধ্যে একটা, এটা যেহেতু বলেন সেখানে আরেকটা কথা যুক্ত করা যেতে পারে যে বিশ্বে 10 জন খুব পপুলার এবং জ্ঞানী এবং অনেস্ট মানুষের লিস্ট করা হয়েছিল,
4: যেটা ধর্ম সকল ধর্মের বাইরে, কিন্তু
2: সকল ধর্মের বাইরে সেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম্বার ওয়ানে রাখা হয়েছে,
4: এবং সেই বইটাও একজন নন মুসলিমের লেখা।
2: নন মুসলিমের লেখা হতো যে একজন মুসলমান মুসলমানের পক্ষপাতিত্ব করার জন্য তাকে প্রথম রাখছে, আসলে তা না। তো সেটা বলছিলাম যে মানবিক দিক থেকে ধর্ম মানবিকতা কিন্তু একে একের সাথে আর একটা পরিপূরক। হ্যাঁ, তো যাক, 40তম পর্বে এসে আমরা আসলে রিদমকে নিয়ে আসা হয়েছে, কারণ রিদমের যে ফলোয়ার বা রিদমকে যারা পছন্দ করেন ফ্যান্স, মানে আমি পরিবার বলি আর কি, ফ্যান বলতে আসলে আমাদের পরিবার, আপনারা সবাই আমাদের পরিবারের পরিবারের আত্মীয় আর কি, পরিবার ছাড়া আসলে মানুষ চলতে পারে না, একা বেশি দূর যাওয়া যায় না, বিষয়টা এরকম। তো রিদমকে আনা হয়েছে যে রিদমেরও যারা পরিবারের আছেন, প্রত্যেকটা শোতে আলাদা আলাদা পরিবার আছে, বা এমন কোনো আমার ভিউয়ার্স আছেন যারা ঢাকা এফএমের যে কোনো কিছু পোস্ট করা মাত্র তারা শেয়ার করে, তারা শোনে, তারা কমেন্ট করে, দেখবেন যে একজন লিসেনার আপনাকেও আপনার সাথে কমেন্টস করছে, আবার আমাকেও আমার সাথে কমেন্টস করছে, বা সফিকেও আবার কমেন্টস করছে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব ফেসবুক পেজ এবং আমাদের ঢাকা এফএম এর যে আরো সাইট আছে সেগুলোতে একটু বিচারণ করলে দেখা যায়। তো আজকে শুরুতেই শাফির একটা ঘটনা শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে স্টুডিওতে এসে অফারে বলছিলেন যে কোন একটা বিষয় নিয়ে একটা কিছু একটা হচ্ছে, এরকম কিছু একটা শেয়ার করতে যাচ্ছেন, তারপরে আমরা রিদমের কাছে যেতে যাচ্ছি।
4: আসলে স্টোরি তো অ্যাজ ইউজুয়ালি আমরা বলি করি, আজকে মানে আমি দেশেরই একটা স্টোরি বলি, এটা পঞ্চগড়ের, সময়টা 1980 দিকের, ঘটনাটা আমাকে যিনি শেয়ার করেছিলেন তিনি এখন গণমাধ্যমেরই একজন কর্মকর্তা, মানে গণযোগাযোগের কর্মকর্তা, আসলে উনি গণমাধ্যমে কাজ করেন না, মিডিয়া অফিসার, ওকে, বাংলাদেশের একটি বেসরকারি কোম্পানির, আমি নাম বলছি না। তো পঞ্চগড় ওনার হোম টাউন না, ওনার হোম টাউন আসলে রংপুর সদরে, কিন্তু ওনাকে দীর্ঘ সময় থাকতে হয় আর কি পঞ্চগড়ে, কারণ ওনার বাবা একজন আবার ডক্টর ছিলেন আর কি, এটা 1980 দিকে, তখন তো জানেন যে বাংলাদেশের মেডিকেল সিস্টেম বা মানে আজকের যে চিকিৎসা বিজ্ঞান আমরা দেখি ওরকম ডেভেলপ ছিল না। যে ভাইয়ের কথা বলছি, ভাইয়ের নাম রোহিত, উনি এখনো আছেন, মানে আমার সঙ্গে খুব একটা হয়তো রেগুলার দেখা হচ্ছে না, বাট হয় মাঝে মাঝে, এইটা মানে ওনার নিজেরই একটা অনুধাবন করা স্টোরি, বাট এই স্টোরিটার জিস্টটা উনি অনেক পরে বুঝতে পারেন বা উনি পরে খুব অবাক হন। ঘটনাটা শুরু হয় উনি যখন রংপুর ছেড়ে মানে পঞ্চগড় যখন আসবেন, যেহেতু ওনার বাবা ডক্টর, আপনি জানেন যে ডক্টররা অনেক সময় অনেক মেডিকেলে ট্রান্সফার হয় যারা গভর্নমেন্ট,
2: হ্যাঁ সরকারি ডাক্তার,
4: হ্যাঁ
2: 3 বছর পরপর তাদেরকে বা 4 বছর পরপর পোস্টিং করা হয়,
4: রাইট। সো পঞ্চগড় শহরই সম্ভবত, তখন পঞ্চগড় মেডিকেল আজকের মতো ছিল কিনা আমি জানি না, তিনি যেটা বলেছেন যে মেডিকেল অ্যাজ ইউজুয়াল একই জায়গায় আছে, তবে চেঞ্জ, অনেক স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে। এখন প্রথম যখন ওনারা মেডিকেলে যায় তখন ডক্টরদের জন্য সরকারি আবার ডক্টর্স কোয়ার্টার থাকে আলাদা মেডিকেলের একটু দূরেই, কিন্তু ওই সময় সামহাও ডক্টর ডক্টর কোয়ার্টার্সের কাজ শেষ হয়নি, নতুন একটা কোয়ার্টার সম্ভবত হচ্ছিল। এখন ডক্টর তো আর ততদিন আটকে রাখা যাবে না, আবার মেডিকেল থেকে মানে শহর যেটা আর কি পঞ্চগড়, ওখানে বাসা নিতে গেলে মোটামুটি একটা সময়ের ব্যাপার, একটা টাকা পয়সারও ব্যাপার, সবকিছু মিলিয়ে একটা ম্যাস। তো ওনারা ডিসিশন নিল যে কি করা যায়, তো হসপিটাল কর্তৃপক্ষ যেটা প্রেফার করলো, ওই সময় আবার হসপিটালেরও কিছু স্ট্রাকচারাল কাজ চলছিল, নতুন একটা বিল্ডিং হচ্ছিল আর পুরনো একটা বিল্ডিং মোটামুটি রিফর্ম করা হয়েছিল, মানে হয়তো নতুন কোনো প্ল্যানিং এ। সো ওখানে আবার কিছু রুম আছে যেটা থাকার মতো, মানে থাকতে পারবে মানুষ। তখন ওনাদেরকে প্রেফার করে যে আপনারা আপাতত এইখানে থাকেন, অর্থাৎ ওল্ড হসপিটাল বিল্ডিং এর একটা পার্টে ওনার ফ্যামিলিকে প্রেফার করে যে আপনারা এইখানে কিছুদিন থাকেন, এর মধ্যে ওই দিক দিয়ে কোয়ার্টার্সটাও হয়ে যাবে আর মোটামুটি ফিক্সেবল হবে। তো ওনারা ডিসিশন নেয় যে না ঠিক আছে এটা থাকা যায়। এখন হয় না যে স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন আসে যে হসপিটালে থাকবো, কিন্তু এটা তো আর এখন আর হসপিটাল নাই, রিফর্ম করা হয়েছে। আর ওনারাও খুব আধুনিক মন মানসিকতার ছিলেন, যেহেতু বাবা ডক্টর সেই 1980s দশকে, তো ওনারা এত কিছু না ভেবে ওই ওই ওইখানেই ওঠে আর কি স্বাভাবিকভাবে। ওখানে আশেপাশের আরো কিছু লোকজন তাদের পরিচিত হয়, ওনারা দুই ভাই আর কি, ওনার বড় ভাই ওনার চেয়ে 3-4 বছরের বড়। তো 3-4 বছরের বড় যেহেতু কাছাকাছি বলা চলে, একসাথেই খেলাধুলা করে বন্ধু বান্ধব সবাই সহ। সমস্যাটা শুরু হয় আসলে স্বপ্ন থেকে, এদের দুই ভাইয়েই একটা বিষয় ঘটতে থাকে, দুই ভাই একসাথে ঘুমায় আর কি। এখন রোহিতের ছোটবেলায় যে সমস্যাটা হচ্ছিল, সে ঘুমালেই সে স্বপ্নে দেখত এবং অদ্ভুত উদ্ভব স্বপ্ন, খুব ভয় পেত অ্যাজ ইউজুয়ালি, মানে ভৌতিক ভৌতিক স্বপ্ন দেখত। এখন অ্যাজ ইউজুয়ালি এটা তো হতেই পারে, এটা তো আর কোনো ভৌতিক ঘটনার মধ্যে পড়ে না, আমরা অনেক সময় ভৌতিক স্বপ্ন অনেকে দেখে। সমস্যাটা হলো অন্য একদিন,
2: ওকে
4: উনি ঘুমাচ্ছেন রাতে স্বপ্নে দেখছেন আর কি, একটা মহিলা ওনার ওনাদের বাসায় ঢুকছে, সাদা শাড়ি পরা
2: রাতে।
4: হ্যাঁ, সাদা শাড়ি বলতে মানে বোঝা যাচ্ছে যে এই শাড়িটা অফিসিয়াল কোন শাড়ি, সাদা রঙের শাড়ি এক সময় বাংলাদেশে অফিসিয়াল ড্রেস হিসেবে,
2: হ্যাঁ বিভিন্ন স্কুলে দেখেছি,
4: স্কুলে হসপিটাল অনেক কিছু
2: বেয়েরা যারা তাদের সাদা শাড়ি দেওয়া।
4: তো উনি এটা পরে একটা মহিলা তাদের রুমে ঢুকেছে, মহিলার চেহারা বেশ স্পষ্ট কিন্তু সে মহিলাকে চেনে না।
2: ওকে,
4: তো মহিলা এসে সরাসরি তার বিছানার পাশে তার কাছে বসছে, কিন্তু মহিলার চোখগুলো খুব কেমন যেন একটু হয় না মানুষের বেদনা বিধুর রাগ একসাথে থাকলে যেমন লাগে ওরকম চোখগুলো আর কি। তো স্বাভাবিকভাবে উনি ভয় পাচ্ছে একটা মহিলা এসে ঢুকছে,
2: সেটা রুক্ষ বলা যায়।
4: হ্যাঁ, রুক্ষ বলা যায়। তো স্বপ্ন বুঝতেছেন তো, স্বপ্ন তো আর মানুষ বোঝে না যখন স্বপ্ন দেখে, কিন্তু তার কাছে একদম জীবন্ত লাগতেছে যেহেতু সে তখনও বিছানায়, সে স্বপ্নে দেখতেছে সে বিছানায় শুয়ে আছে, একটা মহিলা ঢুকে তার মাথার কাছে
2: বিছানার পাশে দাঁড়াচ্ছে,
4: তার পাশে তার ভাই আসে। তো হুট করে মহিলা তার হাতটা চেপে ধরে, ঘুমের মধ্যে মহিলা তার হাত চেপে ধরে, সে ভয় পেতে থাকে ও ঘুমের মধ্যেই চিৎকার করতে থাকে। তো তার ভাই তাকে ধাক্কা দিয়ে আর কি ঘুম থেকে তোলে, তো ও দেখে যে ও ঘেমে গেছে, মানে সে স্বপ্নে দেখে মহিলাটা তার হাত চেপে ধরেছে এবং সে হাতে ব্যথা পাচ্ছিল ঘুমের মধ্যে। তো তার সে চিৎকার করতে থাকে, তার ভাই তাকে ধাক্কা দিয়ে তোলে আর কি, যে এই কি হয়েছে। তো দেখে যে ও ঘেমে গেছে ঘুম থেকে, তখন লোডশেডিং এরও একটা সমস্যা ছিল, ঘুম থেকে উঠে দেখলো যে আসলে কারেন্ট নাই ওখানে, জানি তো 1980s দশকের কারেন্টের অবস্থা। তো কি করে, একটা মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালিয়ে যেহেতু ঘেমে গেছে সে ভাবলো যে এইভাবে না ঘুমিয়ে একটু চোখে মুখে একটু পানি দিবে, দিয়ে একটু কুল হয়ে আবার ঘুমানোর চেষ্টা করবে। তো মোমবাতিটা নিয়ে সে আস্তে ধীরে তার বেসিনের ওয়াশরুমের দিকে যায়। তো ওই সময় আবার বেসিনগুলার সাথে ছোট একটা আয়না থাকতো চুল টুল আসরানোর জন্য, ওই সময় মানে সিস্টেম গুলাই এমন ছিল,
2: ওই সময় মানে 80 থেকে 90 কিন্তু প্রায় সেম সেম ছিল, আমাদের বাসায় ছিল যে বেসিনে বাবা ফোম দিয়ে শেপ টেপ করতো, আবার ওখানে চিরুনি,
4: রাইট,
2: রাশ চিরুনি,
4: মানে একটা ইন্টেরিয়রের পার্ট ছিল। ও যখন মোমবাতিটা ওই আয়নাটার সামনে রাখলো যে মুখ টুক ধুবে, মোমবাতিটা যখন রাখতে যায় তখনও থান্ডার্ড হয়ে গেল, পুরো রুম অন্ধকার, রুম তো অন্ধকারই, কারেন্ট নাই, যেহেতু ওর ভাই বিছানায় শুয়ে আছে, ও হচ্ছে ওয়াশরুমে আসছে ফ্রেশ হবে, তো মোমটা আয়নার সামনে রাখবো আর কি। রাখার সাথে সাথে সে যখন হাতটা নামাবে, সে দেখলো যে ঘুমের মধ্যে যে মহিলা তার হাত দিয়েছিল, দেখলো যে একটা খুব স্পষ্ট তার এখানে পাঁচা গোলের দাগ। তখন মানে সে খুব যে এইটা কিভাবে পসিবল,
5: স্বপ্নে দেখলাম কিন্তু সত্যি সত্যি,
4: তাই না? তাই না? তখন সে চিৎকার করে তার ভাইকে ডাকে, মাকে ডাকে, মা বাবা উঠে যায়। উঠে মা বাবা এসে দেখে দাগটা আছে। তো এই দাগটা নিয়ে একটু স্বাভাবিকভাবে এটা বাপ মা সবাই একটু টেনশনে পড়ে যায় যে এটা কি হলো। কিন্তু তারপরেও হয় না, ওর বাবা বলে যে হয়তো অ্যালার্জি, আর হতে পারে যে ঘুমের মধ্যে তোমার ভাই বা কেউ হয়তো চেপে ধরছে। মানুষের এটা হয় যে ঘুমের মধ্যে কেউ যদি তোমাকে থাপ্পড় দেয়, তুমি স্বপ্নে দেখবা যে তোমাকে কেউ একজন থাপ্পড় দিছে। তো এটা এরকম হইতে পারে। তো মানে ওনার বাবা আসলে বললেন যেন ভয় না পায় কেউ, একটু ইয়ে করলে
1: সাহস দেওয়ার জন্য।
4: কিন্তু স্বাভাবিকভাবে যেটা যে ফেস করে সেটা তো আর সে ভোলে না, ওনার মাথায় এই জিনিসটা থাকলো। এর মধ্যে যেটা হলো, তার ভাইয়ের একটা প্রবলেম হওয়া শুরু হলো। এই প্রবলেমটা আগে ছিল না, সেটা হচ্ছে এটা একটা রোগ সাধারণত, কিন্তু এই রোগটা তাদের এটা দীর্ঘদিন ধরে থাকে, যার থাকে এই রোগটা থাকেই। এটা হচ্ছে ঘুমের মধ্যে হাঁটাচলা করা, এটা একটা ফোবিয়া বা এটা ইয়ে আর কি। তো এইটা
5: স্লিপিং ওয়াক তো আসলে অনেকে বলেও এটা, যে অনেকে কিন্তু এইরকম,
4: এবং এটা কিন্তু হুট করে রোগ না, যে আপনি রেগুলার ঘুমের মধ্যে হাঁটেন না, এটা একদিন হাঁটলেন, এটা কিন্তু স্বাভাবিক না। যার এই রোগ আছে সে সবসময়ই ঘুমের মধ্যে হাঁটাচলা করে। তো ওর ভাইয়ের যেটা হয়, ওর ভাই মাঝে মধ্যেই এটা সেও নোট করে আর কি, ঘুম থেকে উঠে মানে ঘুমানো অবস্থায় নাকি হাঁটতে হাঁটতে ইয়েতে চলে যায়। বাড়ির উঠানে একটা কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছটা আবার খুব পুরনো, মানে বাড়ির বলতে এই হসপিটালের সামনে বড় কাঁঠাল গাছ। এখন সরকারি জায়গায় গাছগুলো আসলে তেমন ভাবে কেউ কাটার প্রয়োজন মনে করে না, দেখা যায় যে সরকারি অনেক পুরনো পুরনো গাছ থাকে, কাঁঠাল হয়, এখানকার মানুষজনই খায়। তো ওই কাঁঠাল গাছের সামনে গিয়ে ও দাঁড়ায় থাকে ঘুমের মধ্যে। তো দু একদিন তার মা ব্যাপারটা নোটিস করছে, রাত একটা দুটোর সময় দেখা গেছে মা কোনো সময় উঠছে বা বাবা কোনো সময় উঠছে,
5: খেয়াল করে
4: দেখে যে ছেলে গিয়ে কাঁঠাল গাছের সামনে কাঁঠাল গাছের দিকে তাকিয়ে এক মনে এইভাবে স্ট্রিক দাঁড়ায় আছে। তখন তাকে দিয়ে যখন চাকি দিত, এই কি হয়েছে কি হয়েছে, তখন সে বলতো, তখন সে ঘুম থেকে উঠতো আর কি, আসলে সে দাঁড়ায় আছে কিন্তু ঘুমানো অবস্থা। তো তখন সে বলতো যে হ্যাঁ আমি এখানে কেন, কি মানে এরকম অদ্ভুত আচরণ করতে। তো ওর মা যেটা হয়, একদিন এই ঘটনাটার পরেই তারা আসলে এটার একটা অ্যাকশন নেওয়ার ইয়ে করে আর কি। আর ওই আমার যতদূর মনে পড়ে আর কি, যতটুকু আমাকে বলেছিলেন উনি, একদিন রাতে তার ভাই হাঁটতে হাঁটতে ওই ইয়েতে আসে, ওই কাঁঠাল গাছের সামনেই আসে, সেও ঘুমে, সব বাড়ি সবাই ঘুমে। তার ভাই হঠাৎ করে জোরে চিৎকার করতে থাকে, জোরে চিৎকার, চিৎকার করে। তো মা সহ সবাই ছুটে ওই কাঁঠাল গাছের কাছে যায়, বলে যে ও এখানে কেন, ও জানে না ও কিভাবে এই গাছের কাছে আসছে। তো হুট করে ও চোখ খুলে দেখে যে একটা মহিলা সাদা শাড়ি পরা ওর গলা টিপে ধরবে এরকম একটা মোড় আর কি। এটা দেখে ও চিৎকার করতে থাকে আর কি, তখনই আর কি বাড়ির সবাই ছুটে আসছে, মা বাবা। তখন এই ব্যাপারটা আসলে একটু সিরিয়াস হতে থাকে, কারণ স্বাভাবিক না যে এই কাঁঠাল গাছের কাছে সে ঘুমের মধ্যে দাঁড়ায় আছে। আর বাবা তো ডক্টর, বাবা চেক আপ টেকআপ করে কোনো সমস্যা হচ্ছে কিনা, এভরিথিং ইজ ওকে, তার মানে শারীরিক কোনো সমস্যা তার ছিল না, তাও এইগুলা হচ্ছে। তো ওরা আর কি ডিসিশন নিতে থাকে যে এখানে কি আদৌ থাকবে, মানে বাড়িটা নিয়ে তাদের সমস্যা নাই, সমস্যা হচ্ছে মনে হচ্ছে যে পরিবেশটা হয়তো অসুবিধা, হয়তো এই পরিবেশের সাথে সন্তানরা সিঙ্ক করছে না। এরপর যেটা ঘটে সেটা আর একটু ডেঞ্জারাস, সেটা আপনার চাঁদরাত বলে, ঈদের আগের রাত। তখন একটা ট্রেডিশন ছিল যে চাঁদরাতে আইসক্রিম বানাতো আর কি, মানে সম্ভবত যেহেতু 80-এর দশকে, আমি জানি না তখন কি শীতকালে ঈদ পড়েছিল কিনা, ঈদের সিজন তো চেঞ্জ হয় যেহেতু বছর।
5: না এইটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি যেহেতু 90-এ বড় হয়েছি, 90-এর সামান্য কিছু আগে আমার জন্ম, তো 90-এ যেটা হতো যে রমজান মাস, রমজান মাসে ঈদ, কিন্তু ওই কনকনে শীতের মধ্যেই,
4: হ্যাঁ তারপর ধরা যায় যে ওই সময়টার কাছাকাছি, ওই সময় একটা ট্রেডিশন ছিল যে আইসক্রিম বানাতে হয়। এখন তখন আবার ফ্রিজটা এত অ্যাভেলেবেল ছিল না, এখন যেমন আমাদের পার
5: ঘরে
4: হাউসে ফ্রিজ, ওটা ছিল না। সো ওদের মেডিকেলে একটা ফ্রিজ ছিল যেটা ইউনিসেফ থেকে দেওয়া হয়েছিল, বলেছিল ইউনিসেফ নাকি ইউনেস্কো যেন ডক্টরদেরকে তখন চিকিৎসার হেল্পের কারণে কিছু ফ্রিজ গিফট করতো বা দিত, কিছু ইনজেকশন সংরক্ষণ করার জন্য ব্যবহার হতো আর কিছু ডক্টরদের পানি টানি সহ কিছু জরুরি জিনিস রাখার জন্য সংরক্ষণ করা হতো। তো উনি গেলেন, উনি ওখানে আর কি ওই ফ্রিজটাতে উনি আইসক্রিম রাখবেন, ওনার মা ঈদ উপলক্ষে আইসক্রিমের বক্সে কিছু আইসক্রিম বানিয়ে দিয়েছে, বলেছে তুমি ওখানে রেখে আসো।
5: ওকে,
4: তো ওরা চাঁদ রাত, তো একটু দুষ্টামি টুষ্টামি করতে করতে বন্ধু বান্ধব সবার সাথে মোটামুটি 11-12 বেজে গেছে।
5: ওকে,
4: তখনও তারা দিয়ে আসে নাই। তো বাসায় ফিরলো, মাকে বললো যে মা আমি এখন দিয়ে আসতেছি। তো বললো যে বেশি রাত হয়ে গেছে, তুমি একা যাও না, দুই দুই ভাই যাও। তো ওরা দুইজন যায়, আইসক্রিম নিয়ে যখন যাবে, অন্ধকার তো চাঁদ রাত হোক যাই হোক, তখন তো আর অত আলো ছিল না, এখন তো ল্যাম্প পোস্ট অনেক কিছু দেখি আমরা। ওই দরজা থেকে বের হওয়ার সময় ওরা কাঁঠাল গাছটার কাছে একটা আলো দেখতে পায়, মানে মোটামুটি আলোটা কিসের এটা বুঝতে পারছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে ওখানে কিছু একটা জলজল করছে এবং কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে
5: এবং আলোকিত, কিছুটা
4: আলোকিত। হ্যাঁ, সো ওরা আস্তে ধীরে একটু এগিয়ে যায়, কাঁঠাল গাছের কাছে যখন গেল তখন একটা অদ্ভুত বিষয় ঘটলো আর কি। বড় ভাই হুট করে চিৎকার দিয়ে একটা দৌড় দিল, আইসক্রিমের বাটিটা ছিল বড় ভাইয়ের হাতে, ও আইসক্রিমের বাটিটা ফেলে দিয়ে ও এক দৌড়ে বাড়িতে চলে গেল চিৎকার দিয়ে
5: ভয়ে।
4: আর আসলে ওরা দুজনেই দেখলো ওখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এই মহিলার ইয়ে থেকে বিষয়টা হচ্ছে এই মহিলার ঘাটটা যেন কেমন, মানে উনি বিবরণটা এভাবে দিয়েছিলেন যে ঘাটটা কিছুটা বাঁকা, মানে এইরকম টাইপ অনেকটা, মানে হয় না আমাদের ঘাট তো সোজা, ওনার ঘাটটা এরকম বাঁকা, উনি যেন কিভাবে তাকায় আছেন এটা দেখতেই কেমন যেন
5: ভয়ঙ্কর
4: একটু লাগে। হ্যাঁ, মানে এমন না যে রক্ত এইসে এরকম কিছু না, স্বাভাবিকভাবে জাস্ট উনি ঘাটটা এভাবে হেলে রাখছে এবং এমন ভাবে তাকায় আছে। তো মানে আলোটা উনার গায়ে জ্বলছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু উনার চারপাশে ঘিরে আলোটা, যে আলোটা দূর থেকে ওরা দেখেছিল, মহিলাকে আগে দেখতে পায় নাই। তো বড় ভাই ওই আইসক্রিমের বাটি ফেলে চিৎকার দিয়ে ধরে চলে যায়। তখনও এটা বিষয় বলে রাখা ভালো, তখন ওনাদের দুজনেরই বয়স, একজনের হচ্ছে 13 আর একজনের সম্ভবত 16, বড়টা সম্ভবত 16,
5: মানে 2-3 বছরের গ্যাপ।
4: হ্যাঁ, মানে

0: তো বড়টা দৌড় দিয়ে চলে যায়, ও আবার ও দৌড় দিতে যাবে, এমন সময় ও আবার ওর পায়ে ওই যে গাছের, কিন্তু বড় গাছ, পুরোনো গাছ যেগুলো শিকড় থাকে অনেক বড়,
1: শিকড় গুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে দূর,
0: ও শিকড়ে লাগে ও পড়ে যায়। পড়ে যাওয়ার পর ও ঠিক আর বলতে পারবে না এরপর কি হলো, কিন্তু ওর মা যেটা বললো আর কি, মানে ও বড় ভাই যখন চিৎকার দিয়ে বাড়িতে গেল তখন তো মা শুনলো। আচ্ছা, এখানে বড় ভাইয়ের বক্তব্য ছিল যেই মহিলাকে সে দেখেছিল যে একদিন ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে সে কাঁঠাল গাছের সামনে গিয়েছিল, ও দৌড় দিছে কারণ আছে, ওই যে একটা মহিলা তার গলা চেপে ধরতে চেয়েছিল, সে চিৎকার করছিল, বড় ভাইয়ের স্টেটমেন্ট মতে এই মহিলাই সেই মহিলা, এই জন্য সে এইভাবে দৌড় দিছে। আবার ছোট ভাই তো ওই গাছের নিচে পড়ে অজ্ঞান হয়ে গেছে, তো ওর মা সহ ওরকে সবাই জ্ঞান টেন ফেরায়। জ্ঞান ফেরানোর এখানে একটা আবার ইস্যুজ আছে, জ্ঞান আগে ফেরে না, ওর মা সহ সবাই গিয়ে দেখে যে রোহিত যে ছেলেটা সে ওখানে বসে আছে কাঁঠাল গাছের নিচে, ও খুব মনোযোগ দিয়ে কাঁঠাল গাছটা দেখছে, কিন্তু এটা কিন্তু ও জানে না। আবার তোর মা যখন ওকে ডাকে ও একটু অস্বাভাবিক আচরণ করে, মানে হয় না একটু অস্বাভাবিক, কেমন যেন উল্টাপাল্টা কি কথাবার্তা বলতে থাকে, তো তখন তাকে ইমিডিয়েট ঘরে নিয়ে আসা হয়। তার বাবা যেহেতু ওখানকার ডক্টর, বাবাও মেডিকেল থেকে দুই চারজন লোক ডেকে নিয়ে আসে, সবকিছু মিলিয়ে তাকে কিছু ঘুমের ইঞ্জেকশন টিঞ্জেকশন দেওয়া হয়, সে ঘুমায়। ওই দিন পরদিন ঈদ, কিন্তু তাদের ফ্যামিলির ঈদ তো শেষ,
1: চার রাতের গল্প।
0: হ্যাঁ হ্যাঁ, তো তার ফ্যামিলির ঈদ ইতিমধ্যে শেষ, ঈদের তিন দিন পর সে একটু আর কি সুস্থ স্বাভাবিক হয় ছেলেটা রোহিত। তো তখন ওর আবার একটা সমস্যা, ও বলে যে আমি আমি এখানে আসলে থাকবো না, তোমরা থাকলে থাকবো, আমাকে নানার বাড়ি দিয়ে আসো। তো নানার বাড়ি সম্ভবত চাঁপাইনবাবগঞ্জ বা কোথাও একটা ছিল, ওকে নানার বাড়িতে পাঠায় দেয়। ও মানে ও বলতে যাচ্ছিল, মা বললো যে ঠিক আছে তুমি চাইলে বেড়ায়ও আসতে পারো, একটু থাকো গিয়ে বাড়িতে। এর মধ্যে ওই যে বড় যে ছেলে, তার ভয়ে বাড়িতে তালা দেওয়া হয়েছে আর কি, যে সে তো ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়, মানে এইভাবে তো আর থাকা যায় না। তো এর মধ্যে তার বাবাও ডিসিশন নেয় যে আমরা এইখানে আর থাকবো না, আমরা চাপাইনবাবগঞ্জ মানে ইয়ের পঞ্চগড়ের শহরে, আমরা একটু দূরে হবে আমার, হলে অসুবিধা নাই, আমরা শহরে একটা বাসা নিয়েই চলে যাই, মানে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। তো উনি এক মাসের মধ্যে ওই বাসাটা ওখান থেকে মুভ করলেন। আর ওই ছেলে যে চাপাইনবাবগঞ্জ গেছে, সে ওখানে কিছুদিন থাকছে, তার নানার বাড়িতে থাকার পর সে আবার ওখানেই একটা স্কুলে ভর্তি হয়, মানে সে চাচ্ছিল যে সে চাপাইনবাবগঞ্জেই থাকবে, অনেকে আছে না যে নানার বাড়িতে থেকে পড়াশোনা করে, ওরকম সে আর কি ইয়ে করে। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, এই স্টোরিটা ওখানে শেষ, তখন এটা সম্ভবত 1982 দিকের ঘটনা, ওটা ওখানে স্টপ। এরপর সে যখন তার গ্র্যাজুয়েশন শেষ করে, সে ঢাকারই একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তার গ্র্যাজুয়েশন শেষ করে, পরের স্টোরিটা আসলে 1990 পর, 2000 প্রারম্ভে, বা
1: মানে 97-98
0: মানে একদম শুরু শেষের দিকে,
1: দুয়ের আশেপাশে,
0: শেষের দিকে। তার গ্র্যাজুয়েশন শেষ, সে তার এক আত্মীয়র বিয়েতে যাবে, ওটা আবার পঞ্চগড়ে, এই দীর্ঘ সময় সে আর পঞ্চগড় যায়নি। আর বাবা মা ওখানে থাকার পর, তার বাবা যখন পঞ্চগড়ে বাসা ভাড়া নিয়েছিল, এর দুই মাস পর আবার তার বাবা ট্রান্সফার হয়ে যায়, তখন আবার ট্রান্সফার ডক্টরদের খুব ঘন ঘন হতো, তার বাবা তো তাদের আর পঞ্চগড়ে তেমন একটা প্রয়োজন পড়েনি, যায়নি। তো এই দীর্ঘ সময় পর সে আবার পঞ্চগড়ে যাবে। তো বিয়েতে যাওয়ার পর যেটা হয়, ওর আর কি মানুষের স্মৃতি থাকে না, মেমোরাইজ হতে থাকে অনেক কিছু, যে একটু যাওয়া দরকার, দেখা দরকার, একটা সময় তো ছিলাম এই বাড়িতে, মানে যতই ভয় থাকুক মানুষ তো দেখতে চায়। তো মেডিকেলে যায় গিয়ে দেখে আমূল পরিবর্তন হয়েছে, কিছুই আর আগের মতো নাই, তবে ওল্ড বিল্ডিং যেটা, ওটা বিল্ডিংটা আছে বিল্ডিং এর মতোই, একদম শ্যাওলা পরা। এই আর এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওই পঞ্চগড়ে তো তার কিছু বন্ধু বান্ধব ছিল, অল্প সময়ে কিছু বন্ধু বান্ধব তো হয়েছিল, তো এদের মধ্যে একজনকে সে আবার রিচ করে, খুঁজে বের করে, যেহেতু অনেকদিন পর যাচ্ছে একটু দেখা করবে, তো ওকে নিয়েই সে ওই মেডিকেলে যায় আর কি। তো গিয়ে দেখে যে বাড়িটা আছে শ্যাওলা টেলা পরে, কিন্তু কাঁঠাল গাছটা নাই। তখন সে জিজ্ঞেস করে যে কাঁঠাল গাছ, পরে বললো যে এই দিক দিয়ে একটা রাস্তা করার প্ল্যান হচ্ছে, কাঁঠাল গাছ 3-4 বছর, হ্যাঁ 4-5 বছর আগেই কাটা হয়েছে, যে যখন প্ল্যান করে তখনই এটা কাটা পড়ছে, এখনো কাজ শেষ হয় নাই, কাজ চলছে, বাট কাঁঠাল গাছটা 4-5 বছর আগেই কাটা পড়ছে, কিন্তু এই কাঁঠাল গাছ কাটা নিয়ে তো এক ঝামেলা হয়েছে, ওটা আর কি ওর বন্ধুরা ইনফর্ম করতেছে, যদি তো জানিস না এটা নিয়ে তো আমাদের চাপাইনবাবগঞ্জ যে খুবই পঞ্চগড়ে খুব হুলস্থুল হয়ে গেছিল, যে কি তখন বললো যে এইটা যখন গাছ কাটা হয়, গাছ

0: একটা গাছ কাটা হয় সময় কিন্তু শুধু উপর থেকে কাটা হয় না, এটা শেকড় কাটার জন্য অনেকটা জায়গা খুঁড়তে হয় চারপাশে। তো বলো যখন শেকড়ের এটা শেকড় তোলার জন্য খোঁড়া হয়, মানে কঙ্কাল একটা হাড় গোড় পাওয়া যায় আর কি মানুষের, অনেক বেশ মনে হয় যে 8-10 অন্তত 20-25 বছর আগের কোনো একটা লাশের হাড় গোড় খুব বিধ্বস্ত অবস্থায়। তো পরে আবার এটা হসপিটাল ডিএনএ টেস্ট করে দেখা যায় এক মহিলার বডি আর কি, পরিচয় তার পাওয়া যায় না বাট নারী দেহ আর কি, এটা ইয়ে করা যায় আর কি। তো এরপর ওই গাছ টাছ উঠায় ফেলায় দিছে এবং ওই কঙ্কালটাকে তারা সেফ জোন করে, তারা তাদের মতো আর কি গভর্নমেন্ট তাদের তরফ থেকে, যেহেতু তার কোনো স্টেক হোল্ডার নাই বা এটা কার কঙ্কাল তো শনাক্ত করা যাচ্ছে না, তো এটা পরে গভর্নমেন্ট বেওয়ারিশ হিসেবে ধরে তাদের মতো ব্যবস্থা করছে আর কি। সো ও তখন চাঁপাইনবাবগঞ্জ কিছুদিন ঘুরে ফিরে আবার সে তার তখন সে ঢাকায় ব্যাক করে আর কি, তখন সে আবার ঢাকায় থাকে। তো এই জিনিসটা উনি আমার সঙ্গে শেয়ার করেছিলেন যে মানে উনার মনে হয়েছে যে এই কাঁঠাল গাছের সাথে এটা উনার সম্ভাবনা, এটা আবার মানে সত্য যে তাও না, যেই নারীকে উনি ঘুমের মধ্যে দেখতেন এবং যে হাতে যে দাগ হয়েছিল এবং যে ভাই দেখত এবং তার ভাই ওই কাঁঠাল গাছের গোড়ার কাছে গিয়ে দাঁড়ায় থাকে, তো উনার কাছে মনে হয় যে এই দুইটা ব্যাপারে এবং পরবর্তীতে যে লাশ পাওয়া গেল এই দুইটা ব্যাপারে কানেক্টিভিটি থাকতে পারে, এটা উনার একটা অনুমান। তো আমার কাছেও মনে হয়েছে যে ব্যাপারটা আসলে একটু অদ্ভুত
1: না। এই শফি, এই ব্যাপারগুলা আমি এই যে কাঁঠাল গাছের কথা বললেন, আমরা তখন বগুড়া ক্যান্টে ছিলাম, তো আমাদের ছোট্ট একটা বাসা ছিল আর কি। তো আপনারা তো জানেন যে আর্মিদের জন্য আলাদা কোয়ার্টার, তো আমরা আর্মি কোয়ার্টারে থাকতাম, তো ওখানে আমাদের ঠিক আমাদের ড্রয়িং রুমের যে জানালাটা তার সামনে কাঁঠাল গাছ ছিল। তো আম্মু প্রায় বলতো যে সন্ধ্যার পরে কাঁঠাল গাছের, আমরা দুভাই আবার খুব ছোটবেলা তো সবাই দুষ্টুই থাকি, আমার ভাই আবার আরো দুরন্ত ছিল, ও আমার এক বছরের ছোট কিন্তু লম্বা চওড়া, ছোটবেলা থেকে ও একটু লম্বা, ও আবার কাঁঠাল গাছের একটা ডাল ছিল এরকম, ডালটা অনেক নিচু, ওই ডালে উঠে একটু ডিগবাজি খাইতো বা ঝুল খাইতো এরকম কিছু একটা করতো। তো আম্মু প্রায়ই বলতো যে সন্ধ্যার দিকে তোদের কাঁঠাল গাছের সাথে খেলার দরকার নেই। তো ওই সময় আম্মুর কথা কে শোনে,
2: ছোট মানুষ
1: কিসের রয়েছে। তো একদিন আমার ভাই হচ্ছে কোনোভাবেই মাগরিবের আজান দেওয়া হয়েছে, দিয়েছে মসজিদে, বারবার ওকে ডাকছে, আমি আবার একটু ভীতু ছিলাম ছোটবেলা থেকে, ভীতুর কারণে আমি ওই দরজায় ওখানে গিয়ে ওকে বারবার ডাকছিলাম, রিপন এইদিকে আম্মু কিন্তু মারবে, ওখানে থাকিস না। এইটা বলতে বলতে মানে আমার ভাই ওই যে ডালে বসে ঝুল খাচ্ছিল, হয় না যে হাত ফসকে পড়ে গেলে একরকম ব্যাপার হয়,
0: আর কেউ ধাক্কা দিয়ে ফেলে।
1: তো আমার ভাইকে যেটা করা হয়েছে সটাস করে, মানে কি মানে আমি তো ভেবেছি ও ঝুল খাচ্ছিল, ও পড়ে গেছে, ভালো হয়েছে, দুষ্টামি করছিস ভালো হয়েছে, কিন্তু ওর পড়ে যাওয়াটা অন্যরকম ছিল, সেটা অনেক পরে আমরা বুঝতে পেরেছি।
0: আপনি বললেন না কিছু জিনিস টের পাওয়া যায়, এটা আপনি কাকে বোঝাইতে পারবেন না, এটা বলবে যে মানুষ তো গাছ থেকে পড়তেই পারে।
1: হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছেন এই যে এভাবে ঠাস করে পড়ে গেলেন, আর আপনাকে কেউ লাথি দিল, সে লাথি খেয়ে দুই মানে 10 হাত দূরে পড়ে গেলেন, সেটা ডিফারেন্ট।
0: এখানে
1: এই যে কাঁঠাল গাছের কথা বললেন, তো কাঁঠাল গাছ, হিজল গাছ, তেঁতুল গাছ এগুলোতে
0: এখানে আরেকটা বিষয় আপনার এই ছোট ভাইয়ের বিষয়টা বলার পর মনে হলো যে কিছু বিষয় আসলে বলা দরকার, আমরা তো আসলে অ্যাজ ইউজুয়ালি বড় হয়ে যায় তারপরে আমি ছোট করে বলি যে এই এই অ্যাক্টিভিটিস গুলো আমি টের পাই, মানে একটা হচ্ছে পড়ে যাওয়া আর ফেলে দেওয়া দুইটার এই টের পাই কিভাবে। আমার একটা বন্ধু ছিল, আমি তার নাম বলবো না, এখনো আছে, ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মি, আমরা ছোটবেলা থেকে একসাথেই বেড়ে উঠেছি। তো তার সম্পর্কে একটা কথা খুব রটে যায় চারপাশে যে সে পজেসড আসলে, এবং সে খুব বিপজ্জনক অবস্থায় আছে, মানে সবাই তাকে অদ্ভুত অদ্ভুত এতে দেখে, কিন্তু ব্যক্তিগতভাবে ওই সময় আমি আর সে ছাড়া আমরা দুজন আমরা ছাড়া আর মানে যেটা হয়তো আমি এমনি একটু মানুষের সাথে কম মিশতাম, একটু কম এটা আমি এরকম মানে খুব কাজ ছাড়া অত একটা আড্ডা দিতাম না, বয়স কম 8-9 বছর এরকম। তো ও আর আমি দুজন শুধু আড্ডা দিতাম। এখন একদিন একটা নতুন বিল্ডিং এ নতুন দাঁড়াচ্ছে একটা বিল্ডিং, এখনো কাজ শেষ হয়নি, তো আমরা এরকম জায়গাগুলোতে আড্ডা দিতাম, কনস্ট্রাকশনের কাজ চলছে এরকম গেলে হয়তো কি একটু অন্ধকার অন্ধকার আবার একটু আলো আসছে কিন্তু নীরব নিস্তব্ধ, এরকম জায়গাগুলো যেমন জানালায় বসে আড্ডা দিতে ভালো লাগতো আমাদের, মানে আমরা অনেক বিষয়ে গল্প গুজব করতাম, একটু খালি জায়গা হলে ভালো লাগতো ছোটবেলায়, কিন্তু তখন অত বড় না আমরা। তখন একদিন হলো কি ও আমাকে হুট করে হাত ধরে বললো যে তোকে আমি একটা বিষয় বলতে চাই, আমার কিছু সমস্যা হচ্ছে। আমি আবার মানে আমি কিন্তু আমি কখনোই টের পাই নাই যে ও পজেসড, মানে ওর কিছু হচ্ছে এর, কিন্তু এটা সবাই বলতো,
1: মানে ও ও কিন্তু একটু আগে যেটা বললেন যে স্বীকার করলো যে
0: ও বলছে যে আমি তোকে কিছু বিষয় বলতে চাই। ঠিক ওই মোমেন্টে আমরা দুজন জানালায় বসেছিলাম, বললাম না দেখবেন যখন একটা কনস্ট্রাকশন হোমের জানালা হয় ওটা কিন্তু কাটা অবস্থায় থাকে, খালি জায়গা, ওখানে জানালা সেট করা হয় নাই। তো আমরা ওখানে পাতলে বসে আছি, পেছন দিকে ব্যাক করে, পেছনে আবার একটা ড্রেন গেছে, ড্রেন বলতে পানির আর কি, এখানে কাজ চলছে তো একটা জায়গা কেটে দিছে যেন পাইপ দিয়ে পানি আসতে পারে, ভেজা ভেজা থাকতো। ও যখন আমার হাতটা ধরে বলল যে আমি তোর কিছু বিষয় বলবো, অন দ্যাট টাইম আমি দেখলাম যে মানে একটা বাতাসের মতো কিছু আমাদের গায়ে লাগলো, ও পড়ে গেল পেছনে,
1: মানে সেটা খুব গতি,
0: খুব গতির
1: বা বেগ,
0: খুব গতির, এবং ও মানে বেশ একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর কিন্তু চার পাঁচটা নিচু থাকে, কারণ ফাউন্ডেশনের কাজ হয় ওখানে, কিন্তু খোঁড়া হয়, সো স্বাভাবিক ভাবে ল্যান্ডটা একটু নিচু থাকে, সো প্রায় বলা যায় যে জানালাটাও একতলা সমান, মানে অনেকটা প্রায়
1: অনেক উঁচু,
0: ধরেন 10 ফুট,
1: 8 ফুট, 7 থেকে 8 ফুট এরকম,
0: 8-10 ফুট এরকম। তো জানালা আমরা যেখানে বসেছিলাম আর কি, ও কি করে, ও ডিরেক্ট পড়ে যায়, আমি আবার পড়ি নাই, বাতাসটা আমার গায়েও লাগছে কিন্তু আমি পড়ি না, ও পড়ে গেল।
1: কিন্তু যখন বাতাস বাতাসটা লাগে আপনার থেকে বাতাসটা, তখন আপনি বুঝতে পেরেছিলেন যে খুব সজোরে বাতাস,
0: হ্যাঁ হ্যাঁ খুব সজোরে লেগেছে, এবং যেটা হয় যে ও এইটা বুঝছি যে আমার গায়ে আসলে পুরো বাতাসটা লাগে নাই, ধাক্কাটা মূলত ওর লাগছে, বাতাসের ধাক্কা
1: কিছুটা আপনার,
0: কিছুটা আমার গায়ে আমি টের পাইছি। তো ও যেটা হয় ও পড়ে যায়, এবং পড়ে যেতেই আমি ভয় পেয়ে যাই, কারণ বুঝছেন না এত উপর থেকে পড়ছে ছোট মানুষ আমরা দুজনেই, তখন ওর ধরেন 10 আমার 8, মানে আমাদের একটু বয়সের ডিফারেন্স ছিল কিন্তু বন্ধু ভালো। তো আমি যেটা, ও আবার মাদ্রাসায় পড়তো একটা সময়, তো ধারণা করা হয় মাদ্রাসা থেকে ওর কিছু সমস্যা হয়েছিল আর কি, ও কিছু তাবিজও ক্যারি করতো, যাই হোক। তো ও পড়ে যাওয়ার পর আমি আবার ওই জানালা দিয়ে নামতে পারলাম না, আমি সুন্দর করে নেমে ওই ইয়ে করে আসলাম, ঘুরে ওর কাছে গেলাম, গিয়ে দেখলাম যে ও পড়ে একদম ও কথা বলতে পারতেছে না, ওর কেটে গেছে।
1: আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় শেয়ার করে নাই,
0: শেয়ার করতে পারে নাই, সে শুধু আমাকে বলতেছিল যে তোরে আমি একটা, মানে আমি একটা
1: ব্যাপার বলবো,
0: তোরে আমি আমার সম্পর্কে একটা বিষয় বলবো,
1: মানে ওর সমস্যা হচ্ছে,
0: ও আমার হাত, হ্যাঁ ও আমার হাতটা ধরতেই পড়ে গেল, মানে বাতাসটা লাগলো পড়ে গেল। পরে আমি কি করলাম, আমি তো চিৎকার করতে শুরু করলাম, আমি যে পাশেই এই বিল্ডিংটার পরে আবার যে পরের যে বাসা ওখানে, ছোট মানুষ তো পরিচিত সবার, আমরা আবার ডেকে এক আন্টিকে আনলাম, উনি আমাদের মায়ের বয়সী, উনি এসে চোখে টোকে পানিটারে দিয়ে তারপর ওকে আমি বাসায় দিয়ে আসলাম। তো আপনি বলছেন না যে কিছু বিষয় থাকে, যে এখন আমি কিন্তু জানি যে ওখানে আমাদের দুজন থেকে কারণই পড়ে যাওয়ার কথা না, আমরা কেউই নন ব্যালেন্স না, এই বাতাসটা আমি কেমনে এক্সপ্লেন করবো, এক্সপ্লেনের বিষয় না। যেহেতু আমার ওই বন্ধুর অনেকগুলো স্টোরি আছে এবং আমি এটার একটা প্রত্যক্ষ সাক্ষী অনেক কিছুর, আমি সেটা নিয়ে পরে একদিন আলোচনা করব, কারণ অনেক বড় হবে। আজ আমরা রিদম ভাইয়ের কাছে যাই।
1: ওকে, না একটু বলি, সেটা হলো সাফির তো আসলে একাধারে 2-3টা ঘটনা আমরা শুনলাম, পাশাপাশি আমাদেরও বিভিন্ন তথ্য উপাত্য উঠে আসলো আর কি। তো এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর, এই যে কাঁঠাল গাছের যে ব্যাপারটা বললেন, আবার জানালার বসে থাকা, সজোরে সটকে পড়া বা ছিটকে পড়া,
0: এবং এরপর আমার বাসা থেকে আমাকে কিন্তু অ্যাওয়ার করে যে ঠিক আছে তোমরা দুজন বাসার বাইরে আড্ডা দিও না, বুঝছো না, তোমার বন্ধু যেহেতু সে একটা ক্রুশিয়াল মোমেন্টে যাচ্ছে, কিন্তু তোমরা বাসার বাইরে আড্ডা দিও।
1: আপনাকে শুধু আপনাদেরকে না, অডিয়েন্সকেও বলা যেতে পারে, মানে আমি বলছি না আমি খুব ঋষি টাইপের লোক হয়ে গিয়েছি, মানুষ হয়েছি, অনেক বড় বিদ্বান আমার কথা শুনতে হবে সেটা না, মানে আমার যে এক্সপিরিয়েন্স এবং যেটা আমার গুরুজনদের কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে ভর দুপুরবেলা মাগরিবের আজানের পরপর এবং গভীর রাতে কেউ বেশি এক্সপিরিয়েন্স করার জন্য বা সাহস দেখাবার জন্য কোনো ভয়ঙ্কর কোনো বা হন্টেড কোনো জায়গাতে যাবেন না, সেটা ভর দুপুরবেলা বলেছি। কিন্তু এই যে আপনি বলছেন না জানালার ব্যাপারটা, অনেক সময় দেখবেন যে খুব ভর দুপুরবেলা লোকজন নাই, জনশূন্য, ধান ক্ষেত, পাকা রাস্তা চলে গেছে, মানে পিচ ঢালা রাস্তা, এইসব জায়গাতে একা যখন হাঁটবেন তখন দেখবেন যে আপনার শোঁ কিছু একটা বাতাস বা কিছু একটা জাপটা ধরার মতো আপনাকে চেষ্টা করবে, আপনাকে ধরার মতো। যাক, সাফির অনেকগুলো ঘটনা শুনলাম আজকে, আর রিদমের ব্যাপারে তো শুরুতে বলছিলাম, রিদম আজকে আমাদেরকে স্পেশাল একটা ঘটনা শোনাবে, তো শুনি আমরা।
2: ধন্যবাদ রনি ভাই। আমি
1: ঘটনার আগে যদি একটু ছোট করে বলি, আমার যে ভিডিওটা নিয়ে আমরা কথা বলছিলাম, আমার প্রোফাইলে যে ভিডিওটা আছে, আর ওইটার ব্যাখ্যা যদি একটু দেই, ওইটা তো যে সাফি ভাই কমেন্ট করেছিল,
2: হ্যাঁ আমি দেখেছি বাট কমেন্ট করিনি,
1: থাকে হয়তো বা সাফি ভাই একটু আগে যেটা বলছিল যে কিছু ব্যাপার হয়তো বা পরবর্তীতে কোনো এক্সপ্লেনেশন পাওয়া যায়, তা আমার বাসার সমস্যাটাও ঠিক একই একটা সমস্যা, প্রতিদিন রাত তিনটা বাজলেই হচ্ছে যে একটা খটখটানি শব্দ বা নক করা দরজায়, বাড়ি দেয়া যে এই সমস্যা,
2: ছাদে কোনো খটখট শব্দ হচ্ছেই,
1: ছাদে বলতে এটা আমার বেসিক্যালি আমার বারান্দাতেই,
2: এখানে একটু সরি একটু থামিয়ে দিচ্ছি, মাফ করবেন আমাকে, সেটা হচ্ছে রিদমের একটা সাহসের পরিচয় মানে সেটা বলতে হয়, সেটা হচ্ছে যে ও যেটা ফেস করেছে সঙ্গে সঙ্গে ভিডিও করে আপলোড করেছে,
0: আমরা সবাই একটু রাত জাগি, রাত তিনটার মতো বাজে, আমি আমার রুম খুব অন্ধকার রাখি, আমি জাস্ট মনিটরের আলো, সেই আলোতে যতটুকু, তা আমি আমার টাইপিং শেষ করে আমি জাস্ট উঠছি, এমন সময় আমি লাস্ট টাইম ফোনটা নিলাম স্ক্রল করতে, তো রিদম ভাইয়ের একটা পোস্ট আমার সামনে আসে,
2: এবং রিদমের ফলোয়ার যারা আছেন তারা চাইলে ওর আইডি দিয়ে দেখে আসতে পারবে,
0: তো আমি রিদম ভাইয়ের টাইমলাইন স্ক্রল করে আমার মনে হলো একটু কিউরিয়াস বিষয়টা একটু দেখি, তো তখন উনি একটা ভিডিও পোস্ট করলেন, ভিডিওটা উনিও একটু আগেই ধারণ করেছেন, এরকম একটা ক্যাপশন দিয়েছিলেন, ভিডিও দেখলাম যে অদ্ভুত একটা সাউন্ড হচ্ছে ওনার রুমের সেই জানালাটায়,
1: দরজায়
0: দরজায় খটখট খটখট আওয়াজ, আমি জানি না ভিডিওটা আপনাদেরকে আসলে আমরা দেখাতে পারবো কিনা, এখানে দেখাতে বললে ভালো হতো, খটখট আওয়াজ হচ্ছে এবং রিদম ভাই খুব সাইলেন্টলি সেটা একটা ভিডিও করে নিলেন, আসলে আপনি তো কিছু খুঁজে পাননি ওখানে, কারণও খুঁজে পেলেন না, মানে
1: কোনো কারণ খুঁজে পাইনি, এই ব্যাপারটা যে আসলে খুঁজে বের করবো বা দেখেন আমরা আসলে যতই সাহসিকতার পরিচয় দেই না
2: কিন্তু ভয়ের সময় কিন্তু ভয়টা লাগে,
1: রাত তিনটা বাজে যখন আসলে আপনার সাথে এরকম কিছু একটা হবে, আমার মনে হয় না কোনো স্বাভাবিক মানুষ হয়তো বা সেটার
0: কোনো
1: উত্তর খোঁজার
2: দেখিয়ে সেটাও সম্ভব না, কিন্তু
1: তো সেটা আর কি আমি যতটুকু পেরেছিলাম, আমি একটা ভিডিও ধারণ করেছি, সেটা তো অনেকেই দেখেছেন,
0: এটাও সাহসিকতার কাজ করেছে,
1: তো যাই হোক আমি আর ভিডিওর টপিকটা না বাড়ি, আমার ওই ভিডিওর পারপাসেই হচ্ছে আমার একজনের সাথে পরবর্তীতে কথা হয় এবং সেই ছোট ভাই আমাকে হচ্ছে একটা স্টোরি শেয়ার করে আর কি, যে ভাই আমার কাছে একটা ঘটনা আছে,
2: সেটা বলার আগে আপনি যে যেটা ফিল করলেন যেটা ভিডিও করেছিলেন সেটা আবার অডিয়েন্সরা কিন্তু শুনতে চাইবে, তো সেটা আগে শুনি তারপরে আমরা যাচ্ছি।
1: আচ্ছা এখন আমার বাসার সমস্যাটা যদি আমি বলি, সেটা হচ্ছে আমার বাসার যে বারান্দাটা ভিডিওর মধ্যে তো দেখাই যাচ্ছে, তো আমার খাট বরাবর হচ্ছে জানালা এবং দরজা যেটা বারান্দার, তো প্রতিদিন রাত তিনটার পরে একদম ঠিক তিনটার পরেই আমি এই সমস্যাটা ফেস করি, সেটা হচ্ছে মানে তখন যেটা অনুভব হয় যে জানালা বা দরজা কেউ নক করছে এরকম একটা শব্দ হচ্ছে, মানে একদম স্পষ্ট বোঝা যায়, আর যেহেতু
0: সময়টাও স্পেসিফিক,
1: হ্যাঁ সময়টা স্পেসিফিক, ঠিক তিনটার পর পরই এই ঘটনাটা একদম প্রতিনিয়ত হচ্ছে, আর আমি যদি বলি আমি আসলে অভ্যস্ত হয়ে গেছি।
2: আপনার কয়তলায় থাকেন সে বাসা?
1: আমরা হচ্ছে চারতলায় থাকি,
2: চারতলায় দরজায় খটখট শব্দ হচ্ছে,
0: একটা বিষয় জানেন যে কত বছর থাকা হচ্ছে
1: এই বাসা? এটা একদম আমি যদি বলি অনেক আগের বাসা, এই বাসাটা হচ্ছে প্রায়
2: শৈশব থেকে,
1: আমার তো ছোটবেলা থেকে বড় হয়েছে।
0: এটা কি এই সমস্যাটা কি আপনি রিসেন্ট দেখছেন?
1: না রিসেন্ট বলতে আমি সমস্যাটা এর আগে কয়েকবার দেখেছি, হয়তোবা কখনো আসলে এই ব্যাপারটা নিয়ে ওভাবে,
2: কিন্তু সেদিন সিরিয়াসলি আপনি বোঝার চেষ্টা করেছেন।
1: আমি এর আগেও কয়েকবার শুনি,
0: এটা এই যে কেন জানতে চাচ্ছি, কারণ আছে যে আপনি এটা আসলে কি মনে হয় যে এটা কত বছর ধরে মানে হচ্ছে, বা আপনার প্রথম চোখে পড়লো কত কত দিন আগে, মানে ব্যাপারটা আমার একটু জানা দরকার।
1: বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না এই ব্যাপারটা আমি প্রথম ফেস করি হচ্ছে মোটামুটি আজ থেকে আরো প্রায় 5-7 বছর আগে, এই ব্যাপারটা আমি খেয়াল করি, যদিও আসলে আমার পরিবার থেকে এমন ভাবে বলা হয়েছে যে না এই ব্যাপারটা কিছুই না, এটা কেউ হয়তো বা এটার উত্তর দিচ্ছে যে এসির যে বাতাসটা আছে
0: সেটা রাত তিনটার পরেই কেন
1: করবে, হ্যাঁ না এটা হয়তো বা আমাকে বোঝানোর জন্য কেউ কেউ বলে আর কি, যে এসির বাতাসটা হয়তো বা ব্যাকফ্লো করে কোনোভাবে বাড়ি দিচ্ছে, বা ভিডিওতে আসলে অনেকে কমেন্ট করছে যে কোন ধরনের একটা পাখি আছে যে যে পাখিটা হয়তো বা রাতের বেলা এসে ঢোকার চেষ্টা করে, বা জানালার আয়নাতে হয়তো বা পাখি যখন নিজেকে দেখে সে হয়তো বা আরেকটা পাখি
0: ভেবে, পাখি 7 বছর ধরে পাখি এটা রেগুলার করবে,
1: এটা হয়তো বা এখন অনেকের উত্তর আর কি, এখন বাকিটা আসলে ব্যাপারটা আমি অনুভব করি তো, বা ব্যাপারটা আমি আসলে সবসময় ফেস করি, হয়তো সেটা আমি বুঝতে পারছি।
2: আচ্ছা ওখানে একটু যেতে চাচ্ছি, যে খটখট করছে তারপরে কি হলো আসলে?
1: তো এই খটখটানি যে শব্দটা, আর এই শব্দটার আরেকটা ব্যাখ্যা আমি একটু দিই, এই কমেন্টটা আজকে সকালবেলায় একজন করেছে, সেটা হচ্ছে একজন লিখেছে যে ভাইয়া দেখেন
3: আপনি যত যাই বলেন, যত সাহসিকতার পরিচয় দেন না কেন, এই আওয়াজটা কখনোই স্বাভাবিক না। আপনি একটু খেয়াল করেন, প্রতিটা আওয়াজ দুইবার করে নক করছে। আমি ওনার কমেন্টটা পড়ার সাথে সাথে আমি আমার ভিডিওতে আমি গেলাম, নিজের ভিডিওতে আমি আবার নিজে ব্যাক করলাম। পরে আমিও খেয়াল করলাম যে ব্যাপারটা আসলেই ঠিক এরকম, যে দুইবার করে প্রত্যেকবার আওয়াজ
2: জোরাই জোরাই।
3: হ্যাঁ, তো পরে আমি এই দুইবারের ব্যাপারটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম। পরবর্তীতে আমি যেটা পেলাম যে সাধারণ মানুষ যদি কেউ নক করে, সেক্ষেত্রে হয়তো বা দুইবার তিনবার চারবার পাঁচবার নক করতে পারে। তবে এই দুইবার নক করার সাথে হয়তো বা কোন একটা সম্পর্ক আছে, যেটা হয়তো বা ভয়ের কোনো কারণ হতে পারে আর কি। তো যাই হোক, এটা খেয়াল করেছি। আর ওই সমস্যাটা যখন হয়, এটা হচ্ছে ধরেন প্রায় দুই তিন মিনিটের মতো আমাকে এভাবে খুব ডিস্টার্ব করে, দেন এটা অটোমেটিক্যালি আবার থেমে
2: যায়।
3: তো ব্যাপারটার সাথে আমি একদমই জানালা খোলার চেষ্টা বলতে আমার এমনও হয়েছে, আমি ডিরেক্ট দরজা খুললে হয়তো বা বারান্দায় গিয়ে দেখার চেষ্টা করেছি যে কিছু আছে কিনা।
2: গিয়েছেন?
3: হ্যাঁ, তবে এরকম কখনো আসলে কিছু পাইনি, বা কোনো পাখি বা কোনো পশু।
0: অনেকে দরজা খোলার পর শব্দ বন্ধ,
2: মানে যখন খটখট করছিল আপনি শুনলেন কয়েকবার, শোনার পরে সাহস করে আপনি দরজা খুলে বারান্দায় বা বাইরে গেলেন।
3: হ্যাঁ, বাইরে গিয়ে দেখার চেষ্টা করলাম আসলে ব্যাপারটা কি হতে পারে।
2: হ্যাঁ হ্যাঁ, তো সাহস করে সেটা সে ভিডিওটা দিয়েছে, ভিডিওতে শব্দটা পেয়েছি আমরা। যদিও ভিডিওতে কিছু দেখলেন অন্ধকার, অন্ধকার জাস্ট ভিডিওটা, দুঃখিত, ভিডিওটা অন করে রেখেছে শব্দটা নেবার জন্য। আর ভিডিওটা রেখেছে, সেখানে আরেকটা ব্যাপারও ঘটতে পারতো যে কোনো কিছু যদি ভিডিওতে দেখা যায়। তো তারপরে রিদম যখন বুঝলো যে জোড়ায় জোড়ায় তার দরজায় খটখট খটখট করে একটা সময় সে থেমে গেল, থেমে যাওয়ার পরে সে সাহস করে দরজা খুলে বারান্দায় বা বাইরে যেখানে গেলেন আর কি, তো সেখানে যাওয়ার পরে আর কিছুই পেলেন না?
3: না, এরকম কিছুই আসলে আর কখনো দেখা হয়নি। অনেকে হয়তো বা কমেন্ট করে বা বলে যে পাখি হতে পারে, কেউ বলছে যে বিড়াল হতে পারে, বিড়াল ক্ষুধার তারা হয়তো বা আপনার বারান্দায় আসছে কিছু পাওয়ার উদ্দেশ্যে বা কোনো খাবারের উদ্দেশ্যে। বাট আসলে আমার বারান্দায় যে কোনো একটা বিড়াল আসবে ওইরকম কোনো সুযোগ
0: নেই। হ্যাঁ, একটা বিষয় আছে, এই সবগুলো কথা নিতে পারতাম বা নেওয়া যেত সিরিয়াসলি, বা সবগুলো ওপিনিয়নই আপনি সিরিয়াসলি কনসিডার করতে পারতেন যদি একদিনের এই ব্যাপারটা, যে আজকে একদিন এরকম হচ্ছে। আমি কিন্তু এই কোনোটাই আসলে কন্টিনিউয়াস প্রসেস হওয়ার কথা না। একটা বিড়াল প্রতিদিন রাত তিনটার পর ক্ষুধার্ত হবে, একটা পাখি প্রতিদিন রাত ঘড়ি ধরে এসে তিনটার পর ঠক ঠক করবে, এইগুলো আসলে।
2: আচ্ছা, এখানে আরেকটা ঘটনা মনে পড়লো। আমি তো আসলে গ্রামে গঞ্জে যাই বিভিন্ন ঘটনা আসলে নেবার জন্য না, মানে আলটিমেটলি আমার সাথে হয়ে যায় বা আমার ওই যে বলেন আমার ভাগে পড়ছে এই টাইপের কথা বলে না অনেকে। তো আমি আমার দুই রাতের জন্য আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, এক রাত কাটে বগুড়াই আর এক রাত কাটে নওগাঁয়। তো নওগাঁতে ওই যে বলছিলাম যে আমার বাবার মৃত্যুবার্ষিকীর জন্য গিয়েছিলাম, আঠারোই অগস্ট আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো মসজিদে আমরা একটু দোয়ার ব্যবস্থা করি আর কি, প্রতিবার দোয়ার ব্যবস্থা করে আমি একটু বাবার কবরে গিয়ে বাবার সাথে কথা বলি আর কি। তো বাবার সাথে কথা বলে, বাবা আবার আমাদের ফুপুদের খুব ভালোবাসতেন, বাবার ছোট বোন যারা আছে আমার ফুপু হয়। তো হুট করে মাথায় আসলো যে গত পর্বে আমি বলেছিলাম যে আমার বাবার কিছু ল্যান্ড আমি দেখতে গেলাম। তো ল্যান্ড দেখে বাবার কবর হয়ে কবরের কাছে গিয়ে মনে হলো যে বাবা কাকে কাকে বেশি ভালোবাসতেন। হুট করে মনে হলো যে ওই গ্রামে আমার ফুপুর বিয়ে হয়েছে, আমার মেজো ফুপু আর কি, পারভিন ফুপুর আবার রিসেন্ট একটা অপারেশন হয়েছে, হাড়ের একটা অপারেশন হয়েছে। তো তাকে দেখতে যাওয়া হয়নি, তো তাকে দেখতে যাওয়ার জন্য হুট করে মন চাইল। তো তপ্ত রোদ, এই কয়েকদিন ধরে কিন্তু খুব গরম যাচ্ছে ঢাকার বাইরে, তো লোডশেডিং অবস্থা খুবই খারাপ, প্রচন্ড গরম। কিন্তু ওই যে অনেকদিন পর গেলে কিসের রোদ কিসের বৃষ্টি সব কিছু ভালো লাগে। তো মনে হচ্ছিল না ফুপুকে দেখে আসি। ফুপুর বাড়ি অনেক আগে একবার গিয়েছিলাম, রাস্তা ভুলে গিয়েছি। আমি আমার চাচুকে ফোন দিয়ে শুনলাম যে ফুপুর বাড়ি কিভাবে যেতে হবে। তো বললো ওখানে তুমি যেখানে আছো ওখানে ভ্যান গাড়ি পাবা, একটু দাঁড়িয়ে থাকো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আসলে একটা ভ্যান গাড়ি পাওয়া গেল। গ্রামে আবার ওই যে সিটের সিটওয়ালা ভ্যান গাড়ি অ্যাভেলেবেল আবার কি আমাদের
0: দুই পাশে।
2: হ্যাঁ, তো ভ্যানের সিটে বসে জার্নি শুরু করলাম, খুব বেশি হলে আধা ঘন্টার রাস্তা আর কি। ওইদিকে ভ্যান গাড়ি আবার অটো রিক্সার মতো হয়েছে, ইঞ্জিন চালিত ভ্যান। তো ভ্যান থেকে ভ্যানওয়ালা বলল যে এই গ্রামে আপনি যাবেন, তো ভিতরে চিকন রাস্তা, তো ভিতরে যাবেন আপনি একটু, এখানে নেমে গেলে ভালো হতো। আপনি যে ঠিকানাটা বললেন ওইটা এখান থেকে যেতে এক মিনিট লাগবে, আপনি জাস্ট হেঁটে এই গলি রাস্তা দিয়ে যান। তো গলি রাস্তার দুপাশে হচ্ছে কলা বাগান, সাগর কলার চাষ করা হয়েছে, এক পাশে পটল চাষ করা হয়েছে আর এক পাশে হচ্ছে কলা বাগান। তো আমি যাচ্ছি, হুট করে দেখি আমার সামনে, মানে এই যে রাস্তাটা গিয়েছে রাস্তার এই পাতাল দিকে আর কি, এই মাথা থেকে ওই মাথা বিষাক্ত একটা সাপ শাই করে গেল।
1: আচ্ছা,
2: এবং আমি অবাক হয়েছি, সাফি আপনি কখনো বা রিদম আপনারা কখনো এটা দেখেছেন কিনা, যে আমার মানে গা কাঁপছে এখন, মানে আমি ফুপুর বাসায় যাওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে মানে ভয়ে হয়ে গিয়েছিলাম। তো আমার ফুপা একটা কথা বলে যে তুমি তো ভাগ্যবানী এটা দেখছো, অনেকে রাতে এটা দেখে, কেউ দুপুরে এটা দেখে, কিন্তু একে মারাও যায় না, যদি কেউ মারতে যায় নিমিষেই হাওয়া হয়ে যায়, এত বড় সাপ। রাস্তাটা হচ্ছে এখান থেকে সাফির পরে আরো পরে হচ্ছে প্রশস্ত, পুরাটা হচ্ছে লম্বা লম্বা, সাপটা পার হচ্ছে রাস্তায়, পাশে একটা বড় পুকুর আছে, পার হয়ে পুকুরে যাবে, কিন্তু সাপ হয় না যে সরীসৃপ প্রাণী এইভাবে এইভাবে যায়,
0: ও কি সোজা যাচ্ছে,
2: ও একদম সোজা মানে স্ট্রেট, এই যে আমাদের মাইক যে স্ট্রেট স্ট্রেট এইরকম, মানে সাপের বডি একদম স্ট্রেট সোজা, মানে শাই করে এইভাবে গেল।
1: আচ্ছা,
2: তো আমি এইটা অবাক হলাম, এত বড় সাপ, সাপ এইভাবে এইভাবে যায় দৌড়ায়, কিন্তু স্ট্রেট এইভাবে শাই করে কিভাবে গেল?
1: সাপ তো সচরাচর আসলে এত জলদিও
2: না না না সম্ভব না, মানে
1: করতে পারে না,
2: হাফ সেকেন্ড আরো একশো ভাগের এক ভাগের মধ্যে সে সাপটা যে রাস্তা ক্রস করে কোথায় গেল। আমি আর দুই ধাপ গেলে আমার পায়ের সাথে প্যাচ লাগতো বা কিছু একটা হতো, এরকম হতো। আমি ওইখানে সাপ যাওয়ার পরে ওইটুক রাস্তা পার হতে আমার আরো দুই তিন মিনিট লাগছে, মানে ভয় আর কি। পরে হাঁপাতে হাঁপাতে ফুপুর বাড়িতে গেলাম, ফুপাকে শুরুতে বললাম, ফুপা অনেকদিন পর গিয়েছি, আমাকে তো জড়িয়ে ধরে ফুপা আবার একটু কান্নাও করছিল যে অনেকদিন পরে আসছি, সে অসুস্থ। তো আমি বললাম আমার আমি একটু ভয় পেয়েছি এখানে। তখন আমার ফুপা বলল এই সাপটা আসলে সবার চোখে পড়ে না, কেউ কেউ দেখে দুপুরে অথবা রাতে, কিন্তু এটাকে কেউ মারতেও পারে না,
1: অনেকে অশরীরী যারা আছে, মানে বেশিরভাগ সময় মানে সাপ এবং কুকুর,
2: এটা তো আমরা স্টাডি করে পেয়েছি আর কি। তো ওইটা আমার অবাক হলাম। তো পরে ফুপা যখন বলল যে এটা মাঝে মধ্যে রাতে এবং দুপুরে থাকে, তখন আমি ধরে ফেলেছি যে এটা কোনো ঝামেলা আছে, মানে সাপের বিষয় হচ্ছে এভাবে যাবে, সাপটা একদম স্ট্রেট রকেটের গতিতে গেল, তখনই আমার মনে হয়েছে যে ঝামেলা আর কি। তো যাক, এটা বলছিলাম যে আপনার যে যে ঘটনাটা বললেন, খটখট শব্দ বা সাফি, এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছিল, তো এই কারণে এই ঘটনাটা মনে পড়লো আর কি। এরকম অবাস্তব জিনিস মাঝে মধ্যে চোখের সামনে পড়ে যায়। এখন অডিয়েন্সরা হয়তো বলতে পারেন যে আমাদের আমাদের চোখে কি এই ধরনের পড়ে কিনা, বিষয়টা এরকম হচ্ছে যে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে। আপনি যদি ধরেন আপনি কোনো কিছু ধরেন ফেসবুকে আপনি জুতার একটা ভিডিও দেখলেন যে এই জুতা খুব ভালো দেখতে সুন্দর, এরপর দেখবেন যত স্ক্রল করবেন আপনি জুতার ভিডিওগুলো পাচ্ছেন, বা আপনি অনলাইনে একটা প্রোডাক্ট দেখেছেন ফেসবুকে, আপনারা দরকার নাই কিন্তু ওই প্রোডাক্টগুলো বারবার আসছে। তো মানুষের মনস্তাত্ত্বিক বা মস্তিষ্কজনিত যেই সায়েন্স আছে সেখানেও কিন্তু একই রকম ব্যাপার ঘটতে থাকে, যে আমরা অনেক জায়গা হচ্ছে প্যারানর্মাল বিষয়গুলো খুঁজি, যে এই যে আমি এখানে আছি বা আমার পেছনে আমি যে একটা ছেলে দাঁড়িয়ে আছে বা আরেক ভাইয়া বসে আছে, তো ওনার পেছনে একদম পেছন সাইডটা ফাঁকা অন্ধকার, সেখানে কিছু থাকছে কিনা, এই যে একটা খোঁজা, আপনি যখন খুঁজবেন প্রকৃতির মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন
1: অবশ্যই।
2: তো আমাদের ব্যাপারটা এরকম, আমরা মনীষী না ঋষিও না, কিন্তু আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে যায় বা সেগুলো আমরা আপনাদের সাথে আলাপ করার চেষ্টা করি। তাহলে আমরা তো রিদমের ওই রাতে যে খটখট শব্দটা, পরে সে বারান্দায় গেল বা এটা নিয়ে সে একটা কমেন্টসের কথাও বলল, তো এই বিষয়গুলো আসলে সাফি আমার কাছে টোটালি প্যারানর্মাল লাগে, কারণ প্যারানর্মাল বিষয় নিয়েই তো আমরা সবসময় আমরা এগুলো বিষয় নিয়েই বা কাজ করছি। তো এরপরে আসলে কি হলো সেটা আপনার মুখ থেকে একটু শুনি।
1: তো সেখানে যেটা বলছিলাম যে তারপর একটা ঘটনা আমার সাথে একজন শেয়ার করে, যেটা আমি বলছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, তো সেটা হচ্ছে এক ছোট ভাইয়ের একটা পারিবারিক ঘটনা। আমি সোজা ঘটনায় চলে যাচ্ছি। তো বেসিক্যালি জায়গাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনা আর কি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যেই নামটা ওই এলাকার একটা ঘটনা,
0: রিনাউন্ড প্লেস,
1: এবং ঘটনাটা হচ্ছে অনেক আগের, এটা প্রায় যুদ্ধের আগের একটা ঘটনা। তো
3: তো আমি ঘটনার একদম শুরু থেকে আসছি।
2: যুদ্ধ মানে মুক্তিযুদ্ধের
3: আমাদের, হ্যাঁ মুক্তিযুদ্ধের আগের ঘটনা, অর্থাৎ 1971 এর আগের,
2: প্রায় 60 বছরের আগের ঘটনা।
3: তো মূলত ঘটনাটা শুরু, সূত্রপাত হচ্ছে একটা গাছ থেকে আর কি। আপনি কাঁঠাল গাছ নিয়ে কথা বলছিলেন, ঠিক আছে, কিভাবে আমি যদি বলি আরো একটা গাছ, এটা হচ্ছে গাব গাছ।
2: হ্যাঁ হ্যাঁ, গাব গাছ, রাইট রাইট।
3: তো এই গাছ থেকে মূলত তাদের যে ঘটনাটা শুরু, ওই গাছটা হচ্ছে তাদের যে পারিবারিক, যেহেতু আসলে গ্রাম দেশের মানুষজন সবাই তো সবাই একসাথে থাকে, বা হচ্ছে তাদের জয়েন্ট ফ্যামিলি বলতে যেটা বোঝায় আর কি, চাচাতো ভাই খালাতো সবাই আশেপাশে,
2: একান্নবর্তী পরিবার বলে এটাকে।
3: তো ওদের সেই বাড়ির সামনেই হচ্ছে একটা গাব গাছ ছিল। তো পরবর্তীতে সেই গাব গাছটা কেটে ফেলা হয় এবং সেখানে হচ্ছে বড় ধরনের একটা পুকুর, বা মানে বড় পুকুর বলতে যেটা বোঝায় আর কি, এরকম কিছু একটা আর কি তারা ওখানে করে, যে সবাই মিলে এই পুকুরটা ব্যবহার করে। তো বেসিক্যালি সেই গাছটা কাটার পর থেকেই হয়তোবা তাদের পরিবারে কিছু উদ্ভট ঘটনা শুরু হয়, মানে সমস্যা বা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া, এরকম ব্যাপারগুলো আর কি। আর সেই পুকুরে যেটা হয়, আমার যে ছোট ভাই আমাকে স্টোরিটা শেয়ার করেছে, তার নানা অর্থাৎ তার মার বাবা, তার কথা বলছি। তো সে হচ্ছে একদিন এরকম গোসল করতে নামে যখন পুকুরে, হুট করে তাকে পুকুরের মাঝখান থেকে মানে নিচ থেকে হচ্ছে টেনে নিয়ে যেতে চায়, এরকম একটা মানে বিষয় সে খেয়াল করে যে পানির নিচ থেকে তাকে টানছে। তো পরবর্তীতে সেই পুকুরের পাশেই নাকি তাদের হচ্ছে একটা দোকানও ছিল, তাদের পারিবারিক একটা দোকান, মুদির দোকান টাইপ ছিল। তো ওনার সেই চিলেনির আওয়াজে হয়তো বা ওই দোকানে থাকা যারা ছিল তারা হয়তো বা এসে তাকে উদ্ধার করার একটা চেষ্টা করে এবং তাকে ওই হিসেবে বাঁচাতেও পারে। তো মোটামুটি এরকম সচরাচর ঘটতে থাকে যে তাদের পরিবারের পুরুষ মানুষ যারাই যাচ্ছে সেই পুকুরে, হয়তো বা এরকমটা ফেস করছে যে কেউ নিচে থেকে টেনে নিয়ে যেতে চাচ্ছে বা এরকম কিছু। তো হয়তো বা অনেকে বলছে যে এটা পুকুরের মাটির সমস্যা হতে পারে, বা নিচে হয়তো বা কোনো ড্রেনেজ লাইন আছে যেটা হয়তো বা পানি ফ্লো হওয়ার কারণে নিচের দিকে
2: মাধ্যাকর্ষণ
3: টানছে, এরকম মানে এক একজনের এক একটা ধারণা আর কি। তো তারপর যেটা শুরু হয়, তারা পারিবারিক ভাবে তাদের নানারা অর্থাৎ আমার ছোট ভাইয়ের নানা, তারা হচ্ছে আস্তে আস্তে যে ব্যাপারটা ফেস করা শুরু করে সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় খেয়াল করা, যে এই পুকুরের আশেপাশে আসলে আমি দেখে নিব, বা হচ্ছে খবরদার পুকুরের আশেপাশে যাব না, বা হচ্ছে আমাদের বংশ আমাদের বংশের ক্ষতি করেছো, এবার আমরা তোমাদের বংশের ক্ষতি করব, এরকম একটা ব্যাপার তখন শুরু হয় পুরো পরিবারের মধ্যে। তো তারপর তারা অ্যাজ ইউজুয়াল বিভিন্ন হুজুরের কাছে যায় এবং হুজুর যেটা শেয়ার করে সেটা হচ্ছে যে মানে হুজুর ওইভাবেই বলার চেষ্টা করে যে আপনারা যখন গাব গাছটা কেটেছেন ওখানে হয়তো বা তাদের একটা বংশ বিস্তার ছিল,
2: বা তাদেরকে বিরক্ত করা হয়েছে।
3: তো তাদের বংশ বিস্তারের মাঝখানে যখন গাছটা কাটা পড়ে যায়, হয়তো বা সেখানে তাদের কোনো ক্ষতি হয় বা পারিবারিক কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেই পারপাজেই তারা এখন বাস করছে সেই পুকুরে, তাদের সেই বংশটা পুরোটা পুকুরে নেমে এসেছে এবং তারা পুকুরেই আছে। হয়তোবা এই সমস্যাটা সবসময় তাদের পিছনে লেগে, তারপরও উনি হয়তোবা নিজের মতো হুজুর যিনি আছিলেন।
2: একটু থামিয়ে দিচ্ছি, দুঃখিত বলে নিলাম, সেটা হচ্ছে যে গত পর্বে আপনি একটু মনে করে দেখেন, আমি একটা বৌদ্ধ মন্দিরের কথা বলেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় ওই বৌদ্ধ মন্দিরের আশেপাশে বৌদ্ধ এবং কিছু হিন্দু পরিবার ইন্ডিয়া চলে গিয়েছিল বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এরকম একটা জনশ্রুতি আছে, এবং সে তাদের জায়গা দখল করেছিল, যারা তাদেরকে ওই জায়গা দখল করার কারণে ওই মন্দির বা হিন্দু পরিবারের যে ল্যান্ড আছে সেখানে হয়তো ভৌতিক কোনো কিছু বা ভূতুরে বলা হতো আর কি, মানে জিন বা কিছু একটা থাকতো, যে রাতে যারা দখল করেছে তাদেরকে রাতে স্বপ্নে দেখাতো, তাদের বাড়ি গিয়ে ভয় দেখাতো, বিষয়টা কিন্তু আপনার এই বিষয়ের সাথে প্রায় মিলেই যাচ্ছে।
3: তো তারপর যেটা হয় যে সেই হুজুরের কথা বলছিলাম, সেই হুজুর হচ্ছে সেই পুকুরটাকে চারপাশ থেকে বন্ধ করার চেষ্টা করে, বা বন্ধ বলতে আমরা যেটা বুঝি যে হুজুর যেটা করে বাড়ি বন্ধ
2: করা, মানে বাধা দোয়া পড়ে।
3: তো এরকমটা করার পর মোটামুটি তারা কিছুদিন একটা শান্তি পায় সেখানে, যে আর কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তবে তারা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত দিয়ে দেয় যে এই পুকুরের আশেপাশে কেউ যেতে পারবে না, এবং মোটামুটি এটা প্রায় 5-7 বছর তারা মেনটেনও করে, এবং তারা লম্বা সময় জুড়ে আসলে তারা আর কোনো ধরনের কোনো সমস্যা ওইভাবে ফেস করেন,
0: মানে পুকুরটাকে কাইন্ড অফ অ্যাবন্ডেন্ট হিসেবে ইয়ে
3: করবে, মানে একবারে টোটালি এটা মানে
2: বিষয়টা হচ্ছে যেখানে পুকুরে যেই যাচ্ছে তার একটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে গ্রাম বা পরিবার একটা সিদ্ধান্ত নেয়,
0: একটা পুকুরকে এভাবে আটকে রাখা যায় এমন কি করা যেত না যে পুকুরটা বন্ধই করলো, কারণ পুকুর যদি এখানে থাকে আপনি যে এটা আটকে রাখতে পারলেন না, পুকুর থাকলে কিন্তু কেউ না কেউ কখনো না কখনো যাবেই,
3: সেই ব্যাপারটাই আমি আসছি, তো আমাকে হচ্ছে আমার ছোট ভাই যেভাবে বলে যে ওই মানে যে ওই পুকুরটা, আমি পুকুরের অবস্থানটা একটু বলি, সেটা হচ্ছে তাদের যেই জয়েন্ট ফ্যামিলি তাদের এই আশেপাশে যতগুলো বাড়ি আছে বাড়ির মাঝখান বরাবর পুকুরটা,
0: তো এটা তো ওইভাবে রাখা যাবে না,
3: তো ওই হিসাবে তারা ওইখানে বিভিন্ন ধরনের বাধা টাধা করার চেষ্টা করছে যাতে করে হচ্ছে কেউ না যায়। তো ঠিক 5-7 বছর পর হুট করে আমার সেই ছোট ভাইয়ের নানা আবারও স্বপ্নে দেখে যে এরকম একটা উদ্ভুত স্বপ্ন যেখানে বলা হয় যে আমার থেকে আর কতদিন দূরে পালাবি,
2: ও আচ্ছা,
3: হ্যাঁ আমার থেকে আর কতদিন দূরে পালে থাকবি, আমি তোর পরিবারের কোনো ছেলে সন্তানকে আমি নিয়েই ছাড়ব,
2: ও মাই গড। হ্যাঁ
3: এখন আনফর্চুনেটলি আবার কি হয়েছে, আমার ছোট ভাইয়ের নানা মানে যেই যার কথা বলছি ওনার ঘরে হচ্ছে 3 সন্তান, তিনজনই মেয়ে,
2: ও আচ্ছা,
3: আমার ছোট ভাইয়ের মা এবং তার 2 খালা, ছেলে সদস্য নেই। এখন আমি যদি আশেপাশের আরো কয়েকজনের কথা বলি, এর মধ্যে কি হয়েছে বেশিরভাগ পরিবারের মেয়ে সংখ্যা বেশি এবং ছেলে যারা আছে তাদেরকে ছোট অবস্থায় ওই সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া থেকে বাহিরে রাখা হয়েছে, বা দেখা গেছে ওই কুমিল্লা বোর্ডিং এর কথা বললো বা হচ্ছে কুমিল্লা এলাকার কথা বললো যে কুমিল্লায় নাকি তারা গিয়ে ওইখানে থাকতো বাসের কাছে নিয়ে, তো এরকমটাই নাকি হলো। তো পরবর্তীতে যেটা হয় হুট করে একদিন আমার ছোট ভাইয়ের খালা বড় খালামণি যিনি একদম সবার বড় তিনি এনিহাও সে পুকুরের কাছে চলে যায়, এবং চলে যাওয়ার পর সেদিন তার খালাকে কোনোভাবে টান দেয়, সে পানির ভিতর থেকেই টান দেওয়ার চেষ্টা করে, ইভেন তার খালামণি নাকি পানিতে নামেও নেই, জাস্ট হচ্ছে আমরা ঘাটলা বলতে যেটা বুঝি ঘাটপাড় যেটা থাকে, তো ঘাটের এখান থেকে নাকি তিনি জাস্ট হাত দিয়ে পানি ধরছিল, তেমন অবস্থায় নাকি তাকে হচ্ছে হাত ধরে পানির ভিতরে টান
0: ঘাটের সিঁড়িতে
2: বসেছিল,
3: তো ঠিক ওই একই ভাবে যেহেতু একটা ঘন বসতি ছিল আবারও ওনার আওয়াজের কারণে হয়তো বা লোকজন এসে ওনাকে সেভ করতে সাকসেসফুল হয় আর কি। তো দেন তারপরে
0: মধ্যে এরকম একটা কুকুর নিয়ে বসবাস করা এটা তো একটা রিস্কি,
3: না রিস্কি বলতে ওই যে আর তারা কোনো ধরনের কোনো সমস্যা ফেসও করেনি, ইভেন স্বপ্নও দেখে নাই তারা, তারা ভেবেছে যে একটু
0: গা বাঁচিয়ে চলছিল আর কি পুকুরটা,
3: হ্যাঁ আর তারাও একসময় ভেবে নেয় যে না আমাদের সমস্যাটা তো শেষই, এখানে আর কোনো ধরনের সমস্যা নেই, পুকুরে না গেলেই হবে, তো এরকম আর কি ব্যাপারটা। তো পরবর্তীতে ওই সমস্যাটা আবার হয়, তখন হচ্ছে আবার সেই হুজুরের কাছে যাওয়া হয়, তো হুজুর হচ্ছে আবার আমার সেই ছোট ভাইয়ের নানার আপন চাচাতো ভাই,
2: ওকে,
3: তো উনি তখন বলে যে আমি ব্যাপারটা বুঝতে পারছি, ব্যাপারটা হচ্ছে যেহেতু এখন ছেলে আর পাচ্ছে না, এখন তো সে নিরুপায়, তার আর কিছু করার নেই, যার কারণে হয়তো বা আপনার খালামণিকে
2: টান মেরেছে,
3: আর আমি তার খালার বয়সটা যদি বলি তখন ওনার খালাকে যে বয়সে ধরা হয় উনি সবার বড় ছিল, তখন ওনার বয়স হচ্ছে 13-15 বছর,
2: বাট যখন টান ছিল তখন কি সে দেখতে পাচ্ছিল কিছু
3: না, সে যতটুকু ফিল করে তাকে পানির ভেতর থেকে হুট করে কিছু একটা টান দেয়, কিন্তু কিছুই নাকি দেখা যাচ্ছিল না, ইভেন যারা তাকে ওই মুহূর্তে টানা মানে উপরে টান দিকে উপরের দিকে টান দিচ্ছিল তারাও নাকি ফিল করেছে যে তারাও মানে 10-12 জন মিলে
2: শক্তি দিয়ে সেটা তারা উপর থেকে টেনে তোলার সময়
3: ফিল করছিল, এবং 10-12 জন মিলে নাকি সেই শক্তির সাথে তারা পারছিল না,
2: এত শক্তি
3: ছিল। তো পরে হচ্ছে হুজুরটা বলে যাচ্ছে যাই হোক আমি দেখি কি করা যায়, তবে এই সমস্যাটা আবার জাগ্রত হয়েছে, এটা হয়তো বা আরো ক্ষতি হতে পারে। তো তারপরে হচ্ছে আবারও সেই হুজুর যাওয়া আসা শুরু করে সেই পুকুরের এখানে, এরপর একটা নাইট গার্ড রাখার ব্যবস্থা করা হয় তৎকালীন সময়, যে সে হচ্ছে রাতের বেলা শুধু পাহারা দিবে, যাতে করে দিনের বেলা তো সব গার্ডিয়ানরা খেয়াল রাখছে যে তার সন্তান যাতে না যায়,
0: মানে রাতে যেন কোনো ক্ষতি না হয়,
3: যাতে কোনো ক্ষতি না হয় আর কি। তো একদিন আনফর্চুনেটলি কি হলো, ফজরের টাইমে নাকি আমার ছোট ভাই নানা যখন নামাজের উদ্দেশ্যে বের হয় তখন সে দেখতে পারে যে পুকুরের আশেপাশে সেই গার্ডেন নাই, সে গার্ড হচ্ছে এবং খুব অ্যাক্টিভ একটা গার্ড নাকি রেখেছিল, তো পরবর্তীতে সে খেয়াল করে যে গার্ড নাই, আর সেই ব্যাপারটা আস্তে আস্তে হয়তো ভালো হয়, 2 দিন যায় 4 দিন যায় 6 দিন যায় সেই গার্ডের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই, আর সেই ঘটনার 9 দিন পরে সে পুকুরের মাঝখান থেকে গার্ডের ডেড বডিটা ভেসে উঠে,
0: কিন্তু সেটা 9 দিন পর আসবে এটা তো অদ্ভুত বিষয় না,
2: হয় না যে নিয়ে টেনে নিয়ে মেরে ফেলেছে তারপরে তো লাশটা ভেসে ওঠার কথা, সেখানে 9টা দিন
3: আমি আসলে যে ঘটনাটা যে শুনেছি যে নয় দিন তারা কোনো ধরনের কোনো খোঁজ খবর পায় নাই
2: এখানে। তাহলে একটু রিদম শফি, আপনি অনেক আগে প্রথম দিকের একটা এপিসোডে বলেছিলেন, আপনাদের ময়মনসিংহের একটা ঘটনা বলেছিলেন যে একটা খালের মতো আছে, যে না আদম না একটা খালের মতো আছে, সেখানে একজনকে টেনে নিয়ে তলদেশে তাদের অস্ত্রের যে মানে সমারোহ সেটা দেখিয়ে ঘুরে ফিরে দেখে আবার তাকে
0: সেই এলাকাটার নাম বন্দুকখালির ডোবা।
2: হ্যাঁ হ্যাঁ, তো এইটা যেহেতু এই যে আপনি যেটা বলছিলেন ওটার সাথে কিন্তু প্রায় এটা একরকম, যে নয় দিন পরে তার লাশ পাওয়া গিয়েছে, তার মানে তাকে যে টেনে নিয়ে গিয়েছে তাকে হয়তো টর্চার করেছে বা তাকে অন্য একটা জগতে নিয়ে যাওয়া হয়েছে।
0: পৃথিবীতে অন্যতম রহস্য আপনি যদি বলেন, আমি জানি না ভৌতিক বলবেন কিনা, আন্ডার ওয়াটার মিস্ট্রি আপনি শেষ করতে পারবেন না। কারণ আপনি দেখেন আমরা পৃথিবীর স্থলভাগ, স্থলভাগ কত পৃথিবীর সামান্য একটা অংশ, বাকি সবটাই জলভাগ। সেই জলভাগের আবার আপনি দেখেন বা আমি দেখি একটা অংশকে, জলভাগের গভীরতা এখন পর্যন্ত মানে এমনও পানির মানে পানির তলদেশে এমনও জায়গা আছে যেখানে আলো পৌঁছায় না, কোনোদিন আলো পৌঁছায়নি, অর্থাৎ সেখানে সময়েরও কোনো হিসাব নাই। তার মানে ওটা হচ্ছে মহাকালের একটা জায়গা, ওখানে কি হচ্ছে না হচ্ছে মানে ইউ ক্যান ক্যালকুলেট দ্যাট।
2: সেটা ওই যে রিদম যে বলছিল যে টেনে নিয়ে যাবার নয় দিন পরে
0: তারপর
2: লাশ পাওয়া গেল।
3: আচ্ছা, তো তারপর যেটা হয় যে সেই ডেড বডিটা নয় দিন পরে তারা পায় এবং তখন দেখা যায় গার্ডের ঘাড়ের যে অংশটা ছিল সেটা মানে বডি থেকে খুবই অস্বাভাবিক ভাবে নাকি মানে লাগানো ছিল, বাট ভিতরের যে আমরা হাড় যেটা বুঝি আর কি, সে হাড়ের সাথে কোনো কানেকশন ছিল না, মানে টোটালি মাথাটাকে কোনোভাবে আলগা করে ফেলা হয়েছে বডি থেকে, এরকম
2: মানে ছিঁড়ে ফেলা হয়েছে।
3: হ্যাঁ, এরকম একটা
0: চিন্তা নাকি
3: তারা
0: দেখে।
3: হ্যাঁ, তো এটা তারা ফেস করার পর তারা একটু বেশি ভয় পেয়ে যায়।
2: অতটা ভয়ঙ্কর হলো এরকম হতে পারে?
3: ভয় পেয়ে যাওয়ার পরে তারপরে
0: এখানে একটু জিজ্ঞেস করি, লাশটা তো তাহলে আমার মনে হয় লাশটা আসলে নয় দিন আগেরই, লাশটা নয় দিন আগেরই তাই তো? লাশটা হয়তো নয় দিন আগে,
2: নয় দিন আগের যদি হয় তাহলে ভেসে থাকার সময় সে পচে যাবে অনেকটা, ফুলে যাবে
0: না? হ্যাঁ সেটাই, সে লাশটা কি ফুলে তুলে গিয়েছিল?
3: আমি যতটুকু পাইছি যে লাশটা ফুলে অবস্থায় ছিল, তারা
0: আমি এটাই মনে হয়েছে লাশটা আসলে আগেই নয় দিন আগেরই জাস্ট ভেসে উঠছে, পরে তখন ভেসে উঠছে।
3: ওর এক্সপ্লেনেশন আমি যতটুকু বুঝছি লাশটা হয়তো বা পানির ভিতরেই ছিল। তো তারপর তার ফ্যামিলি ওই আবার সেম একটা সমস্যা দেখা দেয়, সবার ভিতরে আবার একটা ভয়টা
2: কাজ করে
3: দেন হচ্ছে তাদের মোটামুটি আবারও এইভাবে একটু মানে মেনে টেনে চলার একটা ব্যবস্থা শুরু হয়। এরপর আস্তে আস্তে করতে করতে তাদের ওর আম্মু আর ওর যে খালা তাদের বিবরণ দিল, তো দুই খালার বিবরণ দিয়েছে যে তারা হচ্ছে একজন এইটে পড়ে একজন নাইনে পড়ে,
2: ওকে
3: এরকম বয়সে আসার পরের ঘটনা আর কি।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা,
3: তো মাঝখানে আবার অফ হয়ে গেছিল টোটালি, আবারও সেম এরকম অফ হয়েছে। অফ হওয়ার পরে হুট করে নাকি একদিন ওর বড় খালামণি খুব ফর্সা ছিল, খুব সুন্দর ছিল, আমাকে যতটুকু এক্সপ্লেন করছে যে পুরো এলাকার মধ্যে যদি টপ সুন্দরী কেউ থেকে থাকে তার খালা একজন ছিল, আর তখন বয়সটা হচ্ছে ক্লাস নাইনে পড়ে বড় খালা। তো একদিন স্কুলে যাওয়ার সময় নাকি সে ফেস করে লাইক মানে হুট করে সে দেখে যে ওই রাস্তার মাঝখানে কেউ একজন একটা ছায়া টাইপ, মানে সে খেয়াল করে আর কি, তো সে ব্যাপারটা ইগনোর করে সেই স্কুলে চলে যায়। তিনি স্কুলের ওয়াশরুমে নাকি হুট করে সে একটা কালো ছায়া খেয়াল করে যেটা তার বডি ঘেসে যায়।
2: ও আচ্ছা আচ্ছা,
3: তার খালামুনির, আমার ছোটবেলার খালামুনির বডিটা ঘেসে যায়। দেন সে তখনও সবকিছু স্বাভাবিকভাবে নেয়, বাসায় আসার পর ওই দিন রাত থেকে তাদের পরিবারে আরো বড় কিছু ঘটনা শুরু হয়।
2: কিরকম?
3: রাতের বেলা হচ্ছে তার বড় খালা নাকি যখন গোসলের উদ্দেশ্যে ওয়াশরুমে যায়, তো তখন খেয়াল করে যে মানে সে ফিল করে কোনো একটা কালো ছায়া টাইপ তাকে এসে জড়ায় ধরার চেষ্টা করছে।
2: আচ্ছা আচ্ছা,
3: মানে তার খালামণিকে জড়া ধরার চেষ্টা করছে এবং মানে বডির মধ্যে হাত দিচ্ছে, টোটালি সে বুঝতে পারছে
2: হরর শোতে যেরকম দেখা যায় আর কি।
3: তো সে তখন হচ্ছে নাকি শাউট করে ওঠার পরে হচ্ছে তার বাবা মা বা তার ফুল ফ্যামিলি যায় গিয়ে ব্যাপারটা দেখে, দেখার পর ওই ইউজুয়ালি তার খালামণির জ্বর টর আসে, আমরা যেটা জানি ভয় দেখার মানে ভয়ের পর আসলে জ্বর টর আসে। তো এরকম হয়, হওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাইতে যাওয়ার পর থেকে হচ্ছে তাদের ওই রেগুলার লাইফে একটা ইনসিডেন্ট শুরু হয়। রেগুলার রাতের বেলায় নাকি যেটা হইতো সেটা হচ্ছে তার খালামুনিকে খুব বাজেভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করার ট্রাই করা, বা হচ্ছে বডির মধ্যে হাত দেওয়া, বা সকালবেলা আমরা ওই যে অনেক সময় শুনি যে উঠে দেখা যায় খামচির দাগ, যে কোনো ধরনের বাজে এরকম স্ক্র্যাচ পড়ে থাকে, তো ওইখানে এরকম চলতে থাকে। দেন হুট করে যেটা হয়, ছয় মাস যায় এই সমস্যাটা, তার ফ্যামিলিও মোটামুটি টেনশনে, এদিকে তো হুজুর দেখতেছি ওই ওনার চাচাতো ভাই, উনি বলছে যে উই ওটার সাথে হয়তো বা কোনো কানেকশন আছে, বাট উনি এখন পর্যন্ত এটা বের করতে পারতেছে না, উনি নিজেও খুব চেষ্টা করতেছে পারতেছে না। দেন হুট করে ছয় মাস পরে যেটা হয়, উনি খেয়াল করে যে তার খালামনির পেট আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এবং সেই ব্যাপারটা নিয়ে তখন আরও বেশি সিনসিয়ার হয়ে যায় তার ফ্যামিলি, এরপর আরো বড় বড় কিছু হুজুর দেখায়, আনফর্চুনেটলি সেই ব্যাপারটাও কমে যায়।
2: না আমি তো ভাবছিলাম যে সে কি গর্ভবতী হয়ে
3: না, এই এটা হয়তো বা তার অনেকে ধারণা মানে পরবর্তীতে জিনিসটা
2: আবার ঠিক হয়ে যায়।
3: এরকম যেটা হয় হুট হাট করে তার পেট এরকম ফুলে উঠত, ডক্টরও নাকি এটার কোনো সমাধান দিতে পারত তার ভাষ্য মতে আর কি। তো তারপর এরকম করতে করতে করতে করতে ওই হুজুর যিনি ছিলেন তিনি একদিন একটা খোঁজ পাইলো যে বেসিক্যালি এই কে এটা করতেছে। তো যেই জিন করতেছিল মানে এটা একটা জিন করতেছিল, সেই জিনের খোঁজ খবর বের করে, এবং বের করার পর সেই জিনকে আটকানোর একটা ব্যবস্থা করে।
2: আচ্ছা,
3: ওই বাসার মধ্যে বসে আরো কিছু বা হুজুরের টিম থাকে এবং সবাই মিলে ওই রুম টুম আলাদা করে সেই হুজুরে আটকানোর ব্যবস্থা করে, আর ওই জিন রে ওয়ার্নিং দেয় যে আমি তোমাকে এখন বোতল আটকে ফেলবো। তো হুজুর ওই হুজুর নাকি হুজুর এবং হুজুরের টিম কেউই নাকি সেই জিনের সাথে পারতেছিল না, পুরা ঘর নাকি তছনছ করতেছিল, খুব বাজে অবস্থা ছিল। বাট আনফর্চুনেটলি যখন হুজুর প্রায় কাছাকাছি চলে আসছে বোতলে ঢুকায় ফেলবে, তখন সেই জিনটা একটা কথাই বলে যে আমার ঢুকায় তো কোনো লাভ নেই, আমার আরো তিন ভাই আছে, তুমি কজনের সাথে লড়াই করবা, ফাইন আমার ঢুকাও। ওই পরবর্তীতে সেই জিন নাকি কনফিডেন্টলি নিজেই সে বোতলের ভিতরে ঢুকে যায় বা হুজুরের আন্ডারে চলে যায়,
0: সে ঝামেলা করার দরকার নেই।
3: হ্যাঁ, তো চলে যায়, চলে যাওয়ার পরে মোটামুটি নাকি তারা তিন থেকে চার সপ্তাহ আবার একটা রিল্যাক্সেশনের একটা টাইম পায় এবং তারা পুরো পরিবার আবার স্বাভাবিক হয়। বাট উই আনফর্চুনেটলি আবার ঠিক তিন চার সপ্তাহ পরে আবার সেই ঘরের মধ্যে সেই ঝামেলা শুরু হয় এবং
0: মানে অ্যাবিউজ, আবার অ্যাবিউজ,
3: আবারও সেই ফিজিক্যালি অ্যাবিউজ করতেছে তাকে, তাকে বডিতে টাচ করতেছে, ঘুম থেকে উঠে দেখতেছে তার বডিতে দাগ, বা ইভেন ওর যে মা, আমার ছোট ভাইয়ের যে মা, তারা দুজন একসাথেই শুইত, তো সেও খেয়াল করতো রাতের বেলা যে তার বোন উদ্ভট আচরণ করতেছে বা এরকম কিছু। করতে করতে করতে করতে দেন একটা পর্যায়ে গিয়ে বিয়ে শাদীর ডিসিশন নেয় যে না আমরা এই সমস্যায় মেয়ের আর রাখবো না, আমরা মেয়ের বিয়ে দিয়ে দিই, যেহেতু গ্রাম দেশে হয়তো আগে এরকম একটা প্রচলন ছিল যে কারণ
0: কিছু ঠিক হয়ে যেত,
3: কথা ছড়ালে আসলে দেখা যায় বিয়ে শাদী তো সমস্যা হতো।
2: হ্যাঁ হ্যাঁ, গ্রামে কিন্তু এগুলো খুবই খারাপ।
0: একটা বিষয় আছে, একটা কিছু বিষয় আছে যে এই ধরনের পজেস বা এই ধরনের কিছু হলে মেয়েদেরকে দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হতো, এটার একটা কারণ আছে যে বিশেষ করে হয়তো বিয়ে করলে ঠিক হয়ে যাবে।
3: হ্যাঁ তারা, হ্যাঁ এরকমটাও কিন্তু ভেবেছিল, পরবর্তী একটা ডিসিশন নেয় দেন বিয়েও হয়। বিয়ে হওয়ার পর যেটা হয় তারপরে মানে তার জামাইয়ের ফ্যামিলি থেকে হচ্ছে একটা কমপ্লেন আসা শুরু হয় যে আমরা এই বউ আর রাখতে পারবো না, রাতের বেলা সামথিং ইজ হ্যাপেনিং, আর ব্যাপারগুলো তো স্বাভাবিক যাচ্ছে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
3: রাতের বেলা নাকি ওনাকে টাচ করতো, ইভেন জামাই সহ যেটা ফেস করতো, এসে নাকি খুব বাজে ভাবে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করতো, জানালা ভেঙে ঢোকার চেষ্টা,
2: মানে ওর পেছনে
0: লেগেছে।
3: পরবর্তীতে সেই যে চাচাতো ভাই ছিলেন ওনার নানার, উনি একটা ডিসিশন দেয় যে আমি, আমার জীবন চলে গেল, আমি এখন আমার সর্বোচ্চ চেষ্টা করবো, আমি আমার ওকে এখান থেকে আমি মুক্তি দিব। দেন উনি আরো জোরালো সোরালো ভাবে নামে ব্রাহ্মণবাড়িয়া, যেহেতু একটা পীর কালামীদের এলাকা, আরো কিছু বড় বড় হুজুর সহ সে ওই বিষয়টা নিয়ে বসে। বসার পর তারা একদিন একটা ফাইনাল ডিসিশনে আসে যে তারা সবাই মিলে পারবে ওই তিনজনকে একসাথে আটকাইতে, যদিও ব্যাপারটা অনেক কঠিন। তারপর ওই তার নানাকে মানে আমার ছোট ভাই নানাকে বলে যে তুমি ওই রুমে থাকবা, তুমি ওই রুমে কোরআন শরীফ পড়বা, আর মেয়ে দুজনকে রাখা হয়েছে এই রুমে, বলছে যে এই রুমে থাকবে এরা, আর হচ্ছে বিভিন্ন ধরনের ডাক আসবে তোমার কাছে, তুমি কোরআন শরীফ পড়া ছাড়বা না, তোমাকে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে নন স্টপ। দেন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল, এদিকে হুজুররা হুজুরদের যে ফর্মালিটি আছে সেগুলো করছিল। হঠাৎ করে আমার ছোট ভাই নানা খেয়াল করে যে তার ওয়াইফ অর্থাৎ আমার ছোট ভাই নানু পাশের রুম থেকে খুব বাজেভাবে কান্নাকাটি করতেছে যে আমাদেরকে নিয়ে গেল, আমাদেরকে বাঁচাও। আর তিনি তার মেয়েদের কণ্ঠ শুনতে পায় যে মেয়েরাও বলতেছে যে বাবা বাঁচাও, বাবা বাঁচাও, এরকম। একটা পর্যায়ে উনি এতটাই ভয় পায় উনি কোরআন শরীফ তেলাত করা ছেড়ে দেয়।
0: না স্বাভাবিক তো, এটা এটাই থেকে তো স্বাভাবিক।
3: হ্যাঁ, ছেড়ে দিয়ে সে হচ্ছে ছুটে যায় দেখার জন্য যে তার ওয়াইফ ঠিক আছে কিনা। এর ভেতরেই ওই দুইজন এসে তাণ্ডব করা শুরু করে, দুইজন এসে তাণ্ডব করা শুরু করে। এদিকে হুজুররাও পারতেছে না কোনোভাবে, ওই মেয়েগুলোরও আটকে রাখতে খুব কষ্ট হইতেছে, এর মধ্যে ওই মেয়েও খুব শাউট করতেছে আমার খুব যন্ত্রণা হচ্ছে, চিল্লাচিল্লি করতেছে, পাগলামি করতেছে। করতে করতে করতে করতে একটা পর্যায়ে সেই বাসার ভিতরে ওই বাকি হুজুরা মিলে পজিশনটাকে একটা ঠান্ডা অবস্থায় আনে, দেন দুইটা ওই জিনকে বন্দি করার চেষ্টা করে, তারপরে তারা সেখানেও সাকসেসফুল হয়। তারপর যে কাউন্টারটা আসে, যে আমাদের লিডার তো এখনো আসেই নাই,
0: মানে আরেকজন
3: বাবা, আমাদের বড় ভাই যিনি হচ্ছে ওই ইলিয়াস নাম, বড় যে ভাইটা
2: সিনিয়র,
3: হ্যাঁ ওনার নাম হচ্ছে ইলিয়াস। তো ইলিয়াস ভাই তো এখনো আসেই নাই, আসলে আপনারা কি করবেন? হুজুরা এরকম একটা কাউন্টার দেয়। তো দেন হুজুররা বলে যে ঠিক আছে ফাইন, আসুক ইলিয়াস, আমরা দেখে নিব। দেন ইলিয়াস আসে, হুট করে ইলিয়াস এসে, ইলিয়াস ওই তাৎক্ষণিক এসে সেই বোতল টোতল ভেঙে বা অন্যান্য যে জিনগুলো সবগুলোর ছাড়ানোর চেষ্টা করে। এর ভিতরে ওই পরবর্তী যে দুইটা আটকাইছে ওইখান থেকে একজনটা বের করতে পারছে, আর ফার্স্টে যে যাকে আটকাইছিল তাকে বের করতে সক্ষম হয়। তারপরে মিলে আবার তারা সেই পুরো বাড়ি জুড়ে একটা তাণ্ডব চালায়। তাণ্ডব চালানোর পরে একটা পর্যায়ে হুজুরাও হার মানে যে না আমরা আর পারতেছি না। এরকম করতে করতে করতে করতে এর ভিতরে ওই ওই যে মেইন হুজুর ছিল উনি আবার আরেকজনকে বলে আসছিল, কিন্তু সেই হুজুর বলছিল যে আমি আসতে পারবো না। আনফরচুনেটলি ওই হুজুরটা হুট করে চলে আসে, হুজুরটা এসে সে কি করে না করে এনি হাও আবারও সেই জিনগুলারে
2: সবগুলোকেই
3: কভার করতে সক্ষম হয়। দেন হচ্ছে মানে পুরো বাড়ির অবস্থা খারাপ হয়ে যায়, আর ওই দিক দিয়ে হচ্ছে নাকি তার নানাও মানে যতটুকু বলছিল যে সে জোরাল সোরা ভাবে কোরআন শরীফ পড়া শুরু করে, প্রতিটা রুমে রুমে নাকি কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছিল। দেন মোটামুটি তারা জিনিসটাকে একটা প্যাকেটিং এ নিয়ে আসে, প্যাকেজ করে ফেলে, কিন্তু আনফরচুনেটলি যেটা করে রনি ভাই সাফি ভাই, এখানে কাহিনী সামান্য আমি একদম শেষ পর্যায়ে আছি, সেই জিনটা যাওয়ার আগে ইলিয়াস যে নাম ছিল ইলিয়াস বলে যায় যে ছেলে কাউকে তো পাইনি, আমি চাইছিলাম যে আমার তার গর্ভে আমার ছেলে সন্তান আসবে,
2: হ্যাঁ
3: এরকমটা চাইছিল। তো সেখানেও ব্যর্থ হয়, পারেনি। বাট সে যেটা বলে যে তোর গর্ভেই ছেলে সন্তান হবে, আর আমি বললাম, আমি ইলিয়াস বললাম আমি তোর ছেলে সন্তানকে নিয়ে ছাড়ব। কাহিনী এখানে স্টপ, সবকিছু স্বাভাবিক, তার খালামুনির সংসার চলতেছে সেই জামাইয়ের সাথে।
0: জিনকে কি আটকানো গিয়েছিল ইলিয়াসকে?
3: আচ্ছা শুনি, সবখানে মানে টোটালি পারছিল। তো দেন সংসার চললো, সংসার হচ্ছে, তারপর হচ্ছে আমার ছোট ভাইয়ের খালাতো ভাই হয়, অর্থাৎ সেই খালামুনির ঘরে একটা ছেলে সন্তান হয়।
2: ছেলে বলেছিল যে ছেলে সন্তানই হবে, তাকে আমি নিয়ে
3: যাব।
2: ছেলে সন্তান হলো, কিন্তু তাহলে
3: ছেলে সন্তান হয়, হওয়ার পর সেই ছেলে সন্তানকে বিভিন্ন ভাবে গার্ড দিয়ে রাখা হয় প্রায় 5-7 বছর। তারপর আমাকে বলে যে কুমিল্লা শহরে নাকি নিয়ে তার খালাতো ভাইকে রাখা হয়েছিল। এবং তার ভাই
2: দূরে রাখা হয়েছে
3: যাতে করে কোনো ঝামেলা না হয়, এবং আল্লাহর রহমতে নাকি সেই ছেলে বড় হয়, স্কুল পার করে, কলেজ পার করে, ভার্সিটি পার করে, অনার্স লেভেলে চলে যায়। আর ও এর মাঝখানে ওই যে ইলিয়াস আবার যাওয়ার সময় বলছিল যে সেই ছেলে সন্তানকে নিয়েই যাব আমি, আর তখন হুজুর আবার বারণ করছিল যে না তোমার এই রাইটস আমি জীবনও দিব না, তুমি পারবা না নিতে। তো তখন সে আবার বলছে যে আমি নিবই নিব, তবে যেহেতু এত করে মানা করতেছো হয়তো বা এখানে এমন একটা কাহিনী হতে পারে সেই সন্তানটা হুট করে একদিন তার মার কাছে আসবে, কিন্তু যদি তোমরা তারে রাইখা দিতে চাও তাইলে মনে করো যে তোমরা তোমাদের ছেলে সন্তানকে একবার হারাই ফেলবে, আর তোমরা যদি বলো আমি আমার জায়গা থেকে একটু কনসিডার করতে পারি, হয়তো বা আমি এই ছেলেকে তার মার কাছে পাঠাবো যাতে সে তার মার সাথে দেখা করতে পারে। তো হুট করে এরকম যেটা হয় ওই অনার্সে উঠে, অনার্সে উঠার পর হুট করে একদিন রুমের ভেতর থেকে তার খালাতো ভাই গায়েব হয়ে যায়,
0: নিখোঁজ।
3: এবং এই ঘটনাটা নাকি খুবই রিসেন্ট একটা ঘটনা।
0: আচ্ছা আচ্ছা।
3: সে মানে আমার ছোট ভাইও বললো যে আমিও ছোট ছিলাম, বাট সে নাকি তার খালাতো ভাইকে দেখেছে যে আমার ভাই খুবই সুন্দর ছিল এবং 8-10টা গ্রামের মধ্যে সব থেকে সুন্দর। শুন,
0: যদি পেয়ে থাকে তাহলে তো খুব বেশি দূরের কথা না, রিসেন্টই হওয়ার কথা।
2: তারপরে কি
3: হলো? মোটামুটি অনেক সুন্দর ছিল, তার চুল, তার চেহারা কাটিং নাকি সবই সুন্দর ছিল। তো পরে যেটা হয় অনার্স পর্যন্ত যায়, এবং যেটা বলছিলাম যে রুম থেকে হুট করে গায়েব হয়ে যায় আর কি। গায়েব হয়ে যাওয়ার পর তারপর থেকে আর আসলে তার পরিবার কোনোদিন সেই সন্তানের খোঁজ আর কখনো পায়নি
2: যে বলেন কি
3: সেই সন্তান কোথায় গেল। ইভেন তারা যেটা মানে আমাকে ছোট ভাই যেটা বলছিল যে সেই দরজা ভেঙেই নাকি ঢুকছে, আর দরজা থেকে বের হলে তো বোঝা যেত যে রুম থেকে কেউ বের হয়েছে, বাট আনফরচুনেটলি কেউই বের হয়নি। তারপর থেকে আর তার খালাতো ভাইকে কখনোই খুঁজে পাওয়া যায় নাই। তার খালাতো ভাই ওই যে নিখোঁজ হয়েছে, দেন তার মা
2: পর্যন্ত নিখোঁজ,
3: এখন পর্যন্ত নিখোঁজ। এখানে শেষ পর্যায়ে আর ছোট্ট একটা টুইস্ট আছে, সেটা বলতেছি। আর এর ভেতরে ওর মা হচ্ছে একটু অসুস্থ হয়ে গেছে, একটু পাগল টাইপ হয়ে গেছে, যেহেতু এত সমস্যা ফেস করছে, আবার ছেলে ছিল একটা তাও হারাইলো। হুট করে একদিন তার আম্মুর মানে ছোট ভাইয়ের খালামুনির অবস্থা খুব খারাপ, খুব অসুস্থ। সে নাকি বিছানায় পড়া, সবাই চারপাশে বসা, সেই বাড়িতেই নাকি হুট করে ওর খালাতো ভাই আসে,
2: ছেলেটা আসে। ওকে,
3: ছেলেটা দরজা দিয়ে ঢুকে তার মার পাশে বসে, এবং সে নাকি খুব ক্যাজুয়ালি কথাবার্তা বলছিল যে মা আমি তো ভালো আছি, তুমি টেনশন করো না, আমি ভালো আছি, তোমার কি অবস্থা? এসে তো বলে টুলে তারপর নাকি সে ছেলেটা বলে যে আমি উঠি তাহলে। তো তখন তার মা বলে বাবা তুই আমাকে রেখে যাইস না। উঠেই নাকি হচ্ছে তার ছেলের হাতটা ধরার চেষ্টা করে। তো এই চেষ্টাটা যখনই করে তখনই নাকি সেই ছেলেটা হুট করে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে নাকি সে পাগলের মতো সেই ছেলেটা আর কি, অর্থাৎ খালাতো ভাই, উঠে বাসা থেকে বের হয়, বের হয়ে গেট পর্যন্ত যায়। পিছন দিয়ে লোকজন সবাই পিছনে পিছনে যায়, কিন্তু আনফর্চুনেটলি ওই গেট পর্যন্ত যাওয়ার পর আর ভাইকে আর কেউ পায় নাই,
2: আটকাতে পারেনি, মানে হাওয়া হয়ে গেছে।
3: মানে এটা আসলে বাকিটা উপরওয়ালা জানে বা সৃষ্টিকর্তার একটা,
2: তো আসলে সিরিয়াস একটা ব্যাপার।
3: তো এটাই ছিল, আমার মনে হইল যে না আসলে এই ব্যাপারটা খুবই,
0: এই ঘটনাটা খুব অদ্ভুত এবং বেদনাদায়ক। আবার একই সাথে একটা বিষয় হচ্ছে এই ঘটনাগুলো না এমনি এমনি ঘটে না, মানে কোন না কোনো ভাবে ওই ওই পরিবার দ্বারা ওই জিনগুলাও কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা এটা এটা কিন্তু একটা ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু জেনে বুঝে হয়তো
2: শুরুতে যখন বলছিল পুকুর কাটার পরে বা করার পরে,
3: কাটার পরে
2: হ্যাঁ, পরে ওখানে যে বিরক্ত যে জিনদের,
0: এখন এরা হয়তো অনেকেই জানে না যে হয়তো বা ধরেন আমি একটা কথা সবসময় বলতাম যে আমরা তো পৃথিবীকে সবসময় থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ড থেকে চিন্তা করি। আপনি হয়তো দেখছেন যে এই জায়গাটা খালি, আমি একটা পুকুর কেটে ফেলবো, আপনি দেখছেন, কিন্তু আসলে কি সেই জায়গাটা খালি? আপনি তো সব দেখছেন না। এইভাবে মানুষ আসলে অন্য অনেকেরই ক্ষতি করে, মানুষও অন্য অনেকের ক্ষতি করে, সেইগুলারই অনেকটা আসলে রিভেঞ্জ হিসাবে এইগুলো সাফার করতে হয়।
2: তো যাক, আসলে এই যে ছেলেটা আবার হারিয়ে গেল বা কোথায় চলে গেল,
0: শেষ কত সালের দিকে মনে হয়?
3: শেষ কত সালের দিকে বলতে, আমাকে যেটা মানে বলছিল যে ওই লাস্ট যেদিনের ঘটনা আর কি, মানে মায়ের সাথে এসে দেখা করে, এটা হচ্ছে 2008 সালের ঘটনা। 2008 সালের পরে আমার ছোট ভাইও তো এখন চলাফেরা করছে, তো সেও বলছে যে আমি 8 সালের পরে আমি আর কখনো আমার ভাইকে দেখি নাই, আমার পরিবারের কেউ আমার ভাইকে।
2: অনেকগুলো বছর হয়ে গেল আর কি। তো সেক্ষেত্রে এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার যে একটা ছেলে,
0: আবার এমনও হতে পারে হুট করে কোনো এক সময় তিনি আবার এরকম, কিন্তু হয়,
2: কিন্তু আমার মনে হয় না সে আর
3: না। এখানে আসলে ওই যে ইলিয়াস কিন্তু বলে গিয়েছিল যে আমি দিব,
0: যদি তোমরা বাধা দাও,
3: যদি তোমরা কখনো আটকে রাখার চেষ্টা করো সেক্ষেত্রে তোমরা চিরদিনের জন্য তোমরা আমাদের সন্তানকে হারিয়ে
2: ফেলবে। তো যাক, অনেকগুলো ঘটনা সাফিউল মাওলার কাছ থেকে শুনলাম, সেই সাথে হৃদন্ত লোমহর্ষক ভয়ানক বিয়োগান্ত একটা ব্যাপার আমাদের সাথে শেয়ার করলো। তো দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, আশা করি সবাই আমাদের সাথে আগামী পর্বেও যুক্ত থাকবেন। অমানিশার সকল দর্শক শ্রোতাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, খোদা হাফেজ।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।

আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: নেশন এক স্টেশন।
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
1: এক নেশন এক স্টেশন।

0: সাত মিঠাইয়া বন্ধের সাথে মিলতেও দিল না।
1: শুনছেন ঢাকা FM 90.4।